বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59, আজ শনিবার 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5ই জিলহজ 1447 হিজরি, 23 মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় শারমিন আক্তার, শারিকা নূর বান্না, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: আসসালামু আলাইকুম, 8 AM, দিস ইজ বাংলাদেশ বেতার ব্রডকাস্টিং অন দ্য মর্নিং অফ স্যাটারডে দ্য 9th অফ জ্যৈষ্ঠ, দ্য 5th অফ জিলহজ অ্যান্ড মে দ্য 23rd. দ্য নিউজ রেড বাই আখতার জামান. ফার্স্ট দ্য হেডলাইন্স. Prime Minister Tariq Rahman is going to Mymensingh today on a day-long visit, joint canal re-excavation program, national program of Nazrul's birth anniversary and organizational meeting. Eid travel will be comfortable, despite challenges, hopes Road Transport and Bridges Minister. If more people can be imbued with the spirit of Nazrul, it will turn into a great national asset, comments Information and Broadcast Minister. Begum Khalida Zia worked with devotion to consolidate democracy, says Jatiyo Sanshodi Speaker. City dwellers start leaving capital ahead of Holi Eid al-Azha. Eid journey by train starts today. Pakistan Army Chief arrives in Tehran as part of final effort to stop US-Iran war. And several matches of Dhaka Premier Division Cricket League will be held today at various venues in and around Dhaka. You have just heard the headlines. Now I move on to the details. Prime Minister and BNP Chairman Tariq Rahman is going to Mymensingh today to attend a series of official and political programs. During the visit, the Prime Minister will inaugurate a canal re-excavation project, formally open the national program marking the birth anniversary of national poet Qazi Nazrul Islam, and attend an organizational meeting of the ruling BNP. Prime Minister's press wing informed this yesterday. According to the schedule, at around 12 noon, he will inaugurate the re-excavation work of the Dharar Canal at Bailar Union in Trishul. Later, Tariq Rahman will join the national program celebrating the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam at the Nazrul stage in Trishul. He will also formally inaugurate the 3-day Nazrul birth anniversary celebrating there. After that, the Prime Minister will participate in an organizational meeting of BNP's Mymensingh North, South and Metropolitan Units at the Nazrul Auditorium in Trishul. Meanwhile, a festive atmosphere is now prevailing across Mymensingh surrounding the Prime Minister's visit. Prime Minister Tariq Rahman has provided Eid bonuses to sanitation workers of city corporations across the country. Prime Minister's Additional Press Secretary Atiqur Rahman Rumon said Tariq Rahman handed over Eid bonus checks to the administrators and mayors of all city corporations across the country at the BNP Chairman's Gulshan office in the capital yesterday. During the event, the Prime Minister also instructed the administrators to keep their cities neat and clean and stressed the importance of building clean cities. Tariq Rahman also urged them to take initiatives to ensure regular cleaning of canals and drains in order to prevent waterlogging in urban areas. Before Eid al-Fitr this year, the Prime Minister had also given 5,000 taka each as Eid gifts to sanitation workers of city corporations. Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam has said the government is working in an integrated way to ensure safer roads across the country. He said this at a check distribution program for families of road accident victims at the District Shilpakala Academy Auditorium in Kumila yesterday. The minister said various initiatives including infrastructure development, training skilled drivers, controlling unfit vehicles and increasing public awareness are being implemented to reduce road accidents. Later, talking to the newsman, he said, "This year's Eid al-Azha journey will be comfortable and smooth despite the challenges of transporting a huge number of passengers and sacrificial animals within a short period." Information and Broadcasting Minister Zahiruddin Chapon has called upon the current generation to transform the spirit of national poet Qazi Nazrul Islam into a holistic national ideal, stressing their responsibility to pass his legacy down to future generations. He said this at a ceremony celebrating the 127th birth anniversary of the national poet held at the Bangladesh Shilpakala Academy in the capital yesterday. The Information and Broadcasting Minister said, if more people can be imbued with the spirit of Nazrul, it will be a great national asset. Zuhriddin Shopon also said, the spirit of Nazrul has been a driving force behind every major milestone in the country's history. From the language movement and the liberation war to July uprising, Nazrul's legacy continues to inspire people to stand up against injustice, he added. Jatiyo Shongshod Speaker Major Retired Hafizuddin Ahmed Bir Bikram has said, former Prime Minister Begum Khaleda Zia worked with utmost dedication to consolidate democracy in the country. He said this during a cover unveiling ceremony for a calendar titled Deshonetri, published by Chobir Golpo in memory of the former Prime Minister, held at the LD Hall of the Jatiyo Shongshod Bhavan yesterday. The speaker stressed Begum Khaleda Zia's profound commitment to establishing public rights and remarked that her legacy stands as a unique example of successful statesmanship. At the function, highlighting Begum Khaleda Zia's contributions, Jatiyo Shongshod Chief Whip Nurul Islam said, she introduced the caretaker's governance system to give a permanent and institutional shape to democracy in the country. This is Bangladesh Betar giving you the news. The five-day Eid journey through train for the holidaymakers started today. The railway has already completed all preparations for a safe and smooth Eid journey. This time, 66 pairs of trains, including 43 intercity trains, will run in the railway's Eid fleet. The station manager said, in addition to this, 10 special trains will run on the occasion of the Eid. To manage the pressure of passengers, 25% of standing tickets will be given 2 hours before the departure of each intercity train, he added. There will be 3-level checkpoints at Kamalapur and airport railway stations during the Eid journey. Pakistan's Army Chief Asif Munir arrived in Tehran today with a high-level security delegation that analysts say is a positive sign as negotiators try to narrow wide gaps between the U.S. and Iran on a deal. U.S. Secretary of State Marco Rubio said yesterday that Washington has seen some progress towards a deal with Tehran, but more work is required. While Iran's foreign ministry spokesman said the two sides' differences were deep and significant. Qatar's Prime Minister Sheikh Mohammed has spoken with the foreign ministers of Turkey, Saudi Arabia and Jordan about the ongoing Pakistan-led mediation efforts between the United States and Iran. Cricket and several matches of the Dhaka Premier Division Cricket League will be held at various venues in and around Dhaka today. Ghazi Group cricketers will take on Legends of Rupganj at the Sher-e-Bangla National Cricket Stadium at Mirpur in Dhaka. Mohammedan Sporting Club will face Gulshan Cricket Club, while Abahoni Limited will take on Agrani Bank Cricket Club and Prime Bank Cricket Club will encounter City Club. In addition, Boshundhara Strikers will take on Brothers Union and Rupganj Tigers will face Dhaka Leopards. All the matches are scheduled to start at 9 a.m. Final weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Bogra, Mamisingh, Kumilla, Nuakhali, Chattogram, Kasbazar and Sylhet. River pours in these areas are to west caution signal number 1. And now to end the news, the headlines once again. Prime Minister Tariq Rahman is going to Mamisingh today on a day-long visit, join Canal Re-Excavation Program, National Program of Nazrul's birth anniversary and organizational meeting. Eid travel will be comfortable despite challenges, hopes Road Transport and Bridges Minister. If more people can be imbued with the spirit of Nazrul, it will turn into a great national asset, comments Information and Broadcasting Minister. Begum Khaleda Zia worked with devotion to consolidate democracy, says Jatiyo Shongshod Speaker. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান ও শিক্ষা গবেষণার কোনো বিকল্প নেই। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হুইপ বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, শিশু কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গড়তে পারবে না। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিতে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজহুরে জান্নাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি সিফাত মেহনাজ এতে স্বাগত বক্তৃতা করেন। মেলায় খুলনা বিভাগের 10 জেলার 60টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী বইমেলা গতকাল যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের আবার বইমুখী করতে হবে। বই শুধু জ্ঞান আহরণের মাধ্যম নয়, বরং বই পড়ে যেমন আনন্দ খুঁজে পাওয়া যায়, ঠিক তেমনি ভাষার উপর দক্ষতা অর্জন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ভালো লেখার পূর্বশর্ত বই পড়া। যে যত বই পড়বে তার তত শব্দ এবং ভাষার উপর দক্ষতা বাড়বে। তিনি আরও বলেন, বই পড়ার মাধ্যমে আমাদের সন্তানরা আনন্দ খুঁজে নিতে পারে, সে ব্যাপারে আমাদের সহযোগিতা করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, সংবাদপত্র পরিষদের সভাপতি, যশোর ইনস্টিটিউটের যুগ্ম ও সাধারণ সম্পাদক ও ইনস্টিটিউটের সহসভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী সহ বইপ্রেমী দর্শক শ্রোতা এ সময় উপস্থিত ছিলেন। মেলায় লাইব্রেরি ভবনের ভেতর এবং বাইরে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও সংগঠনের 15টি স্টল বসেছে এবং এ মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সহযোগিতায় জেলা প্রশাসন এই বইমেলার আয়োজন করেছে। সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লোবি গতকাল খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। পরে হাসপাতালের কনফারেন্স কক্ষে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যানের সভাপতিতে অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গতকাল সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। এ সময় শহরের জেনারেল হাসপাতাল ও কলেজ মোড় এবং পৌর পশুহাট এলাকায় পথচারী ও শ্রমিকজীবী মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর জেলা ইউনিটের সেক্রেটারি সহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলা পিটিআই মোড়ে গতকাল এক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। একটি ট্রাক মুজিবনগর থেকে শহরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 15,95,000 টাকা মূল্যের শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট তেলিগাতি স্কুল মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় সর্দার ট্রেডার্স 8 উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছে। ব্রাদার্স ইউনিয়ন প্রথমে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে 6 উইকেট হারিয়ে 106 রান সংগ্রহ করে। জবাবে সর্দার ট্রেডার্স 8 ওভার 2 বলে 2 উইকেটে 108 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে সাতক্ষীরার দেভাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় শেখপাড়া ক্রিকেট একাদশ 23 রানে আদর্শগ্রাম ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। শেখপাড়া ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 7 উইকেট হারিয়ে 147 রান সংগ্রহ করে। জবাবে আদর্শগ্রাম ক্রিকেট একাদশ নির্ধারিত 15 ওভারে 9 উইকেটে 124 রান করতে সমর্থ হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে, গীতিকার আবুল হায়াত মোহাম্মদ কামাল।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এখন শুনবেন শাহিদুজ্জামান স্বপন, গীতিকার মেরিনা পারভিনের কণ্ঠে এই দেশের গানটি।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাংলাদেশ বেতার খুলনার সাথে, শুনছেন আমাদের আয়োজন। এবার আয়োজনে থাকছে আপনাদের জন্য বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন নন্দিতা মজুমদার মেমের কণ্ঠে, গানটির গীতিকার রাজা ইনুর, সুরকার শাহ আলম বাদল।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বর্ণালীর আয়োজন। আয়োজনে এবারে থাকছে শেখ মোস্তাক আহমেদের কণ্ঠে গান। গানটির কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

0: প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন বর্ণালীর আয়োজন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে থাকছে রীতা রায়ের কণ্ঠে গান, আর এই গানটি সুর করেছেন শেখ আলী আহমেদ, গানটির কথা সাজিয়েছেন খান মোস্তফা কামাল।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যেই তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যিই বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আড়াই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলাম আমরা বৃক্ষরোপণের গুরুত্ব। আমরা অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে কাজ করব, দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বর্ণালীর আয়োজনে, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এবারে থাকছে মাহবুব হোসেনের কণ্ঠে গান। গানটির গীতিকা সৈয়দ নুরুল ইসলাম মুফতি, গানটির সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বর্ণালীর আয়োজন। আমাদের আয়োজন মানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। আশা রাখছি আপনাদের গানগুলো ভালো লেগেছে। বাংলাদেশ বেতার খুলনা প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, এই সফরে তিনি খাল পুনর্খনন ও নজরুল জন্মজয়ন্তী জাতীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুর 12টায় ত্রিশালের পৈলব ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানে যোগ দেবেন ও খাল খনন উদ্বোধন করবেন। তারেক রহমান বিকেলে জাতীয় কবি নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিনি তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে প্রধানমন্ত্রী সফর ঘিরে ময়মনসিংহ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। তিনি গতকাল কুমিল্লায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে অবকাঠামো উন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, চলাচলের অনুপযোগী যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বল্প সময়ে বিপুল সংখ্যক যাত্রী ও কোরবানির পশু পরিবহনের চ্যালেঞ্জ সত্ত্বেও এবছর ঈদ উল আজহার যাত্রা স্বস্তিদায়ক ও সুষ্ঠু হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মানুষের মধ্যে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আত্মত্যাগের প্রেরণা জাগিয়ে তোলে। তিনি গতকাল রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, নজরুল চর্চার মাধ্যমে যে সমষ্টিগত মনোজগৎ তৈরি হয়েছে ছিল তা অবদান রেখেছে মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান সহ জাতীয় সব অর্জনে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি গতকাল নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে সেলিমা রহমান আশা প্রকাশ করেন, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। এদিকে রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামির পক্ষ হয়ে ঢাকা আইনজীবী সমিতির কোন আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির গতকাল ভার্চুয়াল উপায় এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। আজ থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখ মানুষের নিয়ে রেলের 5 দিনব্যাপী ঈদ যাত্রা। ঈদে ঘরমুখ মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে রেলওয়ে। তবে গতকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। 5 দিনব্যাপী রেলের ঈদ যাত্রায় কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে 3 স্তরের চেকপোস্ট। রেলওয়ে জানিয়েছে, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে ইরান পৌঁছেছেন। বিশ্লেষকরা একে ইতিবাচক উল্লেখন বলেছেন, কারণ আলোচকরা একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মতপার্থক্য কমানোর চেষ্টা করছেন। এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য কমাতে পাকিস্তানের নেতৃত্বাধীন চলমান পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন। বাংলাদেশ ফুটবল লীগের শেষ রাউন্ডে 5টি খেলা আজ দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় ফকিরের পুল ইয়াংম্যান ক্লাব বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং ঢাকা আবাহনী লিমিটেড আরামবাগ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে। এছাড়া রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এবং পিডব্লিউটি স্পোর্টিং ক্লাব ফোর্টিস ফুটবল ক্লাবের মোকাবেলা করবে। সবকটি খেলায় বিকেল 4:15 শুরু হবে। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: শ্রোতা বন্ধুরা শুভ সকাল। স্টুডিওর ঘড়ির সময় বলছে এখন 9:05, আর আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা।

0: সুপ্রসতা হাজির হয়েছে আজকের সকালটা আপনার জন্য রাঙিয়ে দিতে। আর রাঙিয়ে দেওয়া মানেই কিন্তু রূপালীর আয়োজন। আর রূপালীর আয়োজন মানে সেই চিরচেনা ছায়াছবির সেই মধুর সুন্দর গানগুলো যা আমাদের সকলের হৃদয়ে ছুঁয়ে যায়। সাথে আছি আমি শারিকা নূর পান্না,
1: আমি শারবিন আক্তার,
0: আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান, আমাদের অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। রূপালীর আয়োজন মানে কিন্তু বন্ধুদের পছন্দের ছায়াছবির গানগুলো শুনতে পাওয়া। শুধু তাই নয়, বন্ধুদের কাছ থেকেও আমরা অনেক কিছু পাই, যেমন চিঠি পাই, তাদের থেকে আমরা তাদের সাথে কথা বলতে পারি 01974121970 এই নাম্বারে। আমরা আজকের রূপালীর আয়োজনে প্রথম মানে যেটা করে থাকি চিঠির কথা বলে থাকি, হ্যাঁ আমরা পড়ব আজকের প্রথম চিঠিটি। প্রথম চিঠিটি এসেছে আমাদের কাছে, প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন, উনি পাঠিয়েছেন চিঠিটি বাগমারা শিখবঞ্জ বগুড়া থেকে। আমাদের কাছে বন্ধু লিখেছেন, রূপালীর অনুষ্ঠান মানে ভালো লাগার অন্যতম আয়োজন, অনেক অসংখ্য ধন্যবাদ ইসমাইল হোসেন। আর আমাদের বন্ধু শুনতে চেয়েছেন প্রিয়া আমার প্রিয়া ছায়াছবি থেকে SI2 কণ্ঠে তার পছন্দের গান। তো আশা রাখছি ইসমাইল হোসেন আপনি আমাদের সাথেই আছেন, আর শুনবো আপনার পছন্দের গান প্রিয়া আমার প্রিয়া ছায়াছবি থেকে SI2 কণ্ঠে।

বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম আমরা প্রিয়া, আমার প্রিয়া ছায়াছবি থেকে গান। এবারে আমাদের কাছে আরো একটি চিঠি আছে, শারমিন, আমরা সেটার কথাও কিন্তু বন্ধুদের সাথে কথা বলে নিতে পারি। আচ্ছা, আমাদের কাছে এই চিঠিটি পাঠিয়েছেন শেখ আমিনুর রহমান। উনি সভাপতি বাংলাদেশ বেতার ভালোবাসি বেতার শ্রোতা সংঘ ভান্ডারখোলা মোলাহাট বাগেরহাট থেকে আমাদের কাছে চিঠিটি পাঠিয়েছেন। বন্ধু লিখেছেন, সুমিষ্টি ভাইয়া ও নয়নমণি আপু, বাহ, অনেক সুন্দর কথা, সালাম নিবেন। আমি সেই মেয়ে ছায়াছবি থেকে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ফাগুনের দিন শেষ হবে একদিন এই গানটি শুনতে চাই। সাথে রয়েছেন জামাল কদর, আবু জাহিদ, মুক্তিযোদ্ধা কবির, অসিত শীল, স্বদেশ মল্লিক ও মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভীষণ সুন্দর একটি চিঠি পেয়েছি। আর বন্ধু আমাদের কাছে যে গানটি শুনতে চেয়েছেন, আমি সেই মেয়ে ছায়াছবি থেকে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গান। আশা রাখছি বন্ধু আপনি আপনাদের সকল বন্ধুকে নিয়ে সাথেই আছেন আপনার পছন্দের গানটি শোনার জন্য।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হয়েছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এই মেলা শুরু হয়েছে 22 মে 2026 তারিখ থেকে এবং চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4 পর্যন্ত চলবে এই মেলা। সবাইকে আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালী আয়োজনে। এবারে গানটি যিনি অনুরোধ করেছেন অনু বিশ্বাস, রায়ের মহল খুলনা থেকে, শুনতে চেয়েছেন কালিয়া ছায়াছবি থেকে এবং শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: সময় হয়েছে বন্ধুদের সাথে আরো কাছাকাছি ভাবে কথা বলার। কথা বলবো 01974121970 এই নাম্বারে। আর বলতে না বলতে কিন্তু বন্ধুদের ফোন চলে এসেছিল, আমরা আবারও বলবো, হ্যাঁ ফোনটি কেটে গিয়েছে। বন্ধু আর একবার অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছে ফোন করার জন্য। প্রথমে বন্ধু কে আছেন আমাদের সাথে শুনে নিব। আদাব বন্ধু, কার সাথে কথা বলছি?
1: অসংখ্য
0: ধন্যবাদ বন্ধু, অবশ্যই আমরা আপনার পছন্দের গানটি শোনাবো। আমরা অপেক্ষায় থাকবো পরের বন্ধুটি কে থাকবেন আমাদের সাথে। বন্ধুরা আমরা রয়েছি 01974121970 এই নাম্বারে।
2: হ্যালো, কে বলছেন ফোনের অন্য প্রান্তে?
3: হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
3: মোহাম্মদ মিন্টু বলছিলাম, ইসলামগঞ্জ বাজার চাঁদপুর থেকে।
2: জি বন্ধু বলুন।
3: মোহাম্মদ মিন্টু।
2: জি, আপনার পছন্দের গানটি বলুন।
3: জি, আমাকে শোনাবেন ভালোবাসার ঘর।
2: ভালোবাসার ঘর, যে কোনো গান।
3: জি
2: জি, আপনাকেও ধন্যবাদ, সাথে থাকবেন বাংলাদেশ বেতার খুলনার সাথে থাকবেন।
0: বন্ধুরা আমরা রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। আর অবশ্যই আপনাদের পছন্দের গানগুলো দিয়েই আমাদের এই রূপালী আয়োজনটি সাজানো হয়। অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান। কে রয়েছেন অপর প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু কার সাথে কথা বলছি?
4: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: জি রুবেল বলুন।
4: আমাকে শোনাবেন শেষ ঠিকানা, ছবি থেকে গান রুনা লায়লা এবং ইন্দ্র কিশোরের কণ্ঠে। গানের শিরোনাম কত ভালোবাসি তোমাকে, মুখে বলে যাবে না তো বোঝানো এই গানটি।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করে আপনার অনুরোধটি জানানোর জন্য। এবারে বন্ধুটি কে আছেন?
5: অসংখ্য
0: ধন্যবাদ বন্ধু, আপনার পছন্দের গানটি বলুন।
5: ছবির নাম হৃদয়ের আয়না। হৃদয়ের আয়না ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিন এন্ড কিশোরের কণ্ঠে। গানের কথা তুমি তাদের।
0: আচ্ছা,
2: বুলবুল আহমেদ ভাই কিন্তু আমাদের রেগুলার, আমাদের নিয়মিত ফোন করে থাকেন।
0: তো ওনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। যদি আমরা ছায়াছবি এবং শিল্পীর নামটা শুনেছি, তো আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। কে রয়েছেন অপর প্রান্তে এবারে? হ্যালো হ্যালো বন্ধু, দুঃখিত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশা রাখবো আপনি আবারও আমাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। কে আছেন এবার?
6: হ্যালো, নমস্কার।
0: আদাব, কার সাথে কথা বলছি? জি আমরা সকলে ভালো আছি। খোকন চন্দ্র, আপনি আজকে কোন গানটি শুনতে চান? আচ্ছা ঠিক আছে বন্ধু, রিঙ্কুর কণ্ঠে গানটি শুনতে চেয়েছেন। আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে।
2: হ্যালো,
0: শুভ সকাল।
7: হ্যাঁ, কথা বলছি পলাশ কুমার সরকার।
0: জি জি,
7: ঠিকানা কামতনগর ডুমরিয়া। দিদি আপনার ভাই ভালো আছেন?
0: আমরা সকলেই ভালো আছি। পলাশ আপনি কেমন আছেন?
7: হ্যাঁ দিদি, আপনাদের আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি দিদি। আর আমাকে গান শোনাবেন হচ্ছে মন মানে না ছবি থেকে
0: আমরা তো অবশ্যই শোনাবো। আমরা আরো একটি ফোন নিয়ে নিতে পারি যেহেতু ফোন চলে এসেছে। কে আছেন আমাদের সাথে?
2: জি লক্ষ্মী বন্ধু বলুন, আপনি আপনার পছন্দের গানটি।
0: বিয়ের ফুল ছায়াছবি থেকে। আচ্ছা লোকে, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গানটি। আর আমরা এই মুহূর্তে ফোন আলাপ থেকে একটু বিরতি নিচ্ছি, আবারও ফিরবো ফোন আলাপে। তবে এখন শুনবো গান, গান শুনবো প্রতারক ছায়াছবি থেকে রুনা লালা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে। আর এই গানটি আমাদের কাছে শুনতেছে, অনুরোধ জানিয়েছিলেন রায়ের মোহর খুলনা থেকে সুফল বিশ্বাস।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড। আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে।

0: সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
0: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে, স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে

0: একটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রশ্রোতা, আপনারা শুনছেন রূপালীর আয়োজন। রূপালীর আয়োজন মানেই আপনাদের পছন্দের ছায়াছবির গান নিয়ে যে আয়োজন। এবারে আয়োজনে থাকছে ইন্দ্রকিশোরের কণ্ঠে গান, গানটি নেওয়া হয়েছে আশা ভালোবাসা ছায়াছবি থেকে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন দীপক নন্দন প্রতাপ খুলনা থেকে। আর বন্ধুরা, ঠিক এই গানের অপপ্রান্তেই ফিরছি আবারও আপনাদের সাথে ফোন ইনে 01974 121 9700 এই নম্বরে।

0: আমরা বন্ধুদেরকে কথা দিয়েছিলাম গানের অপর প্রান্তে ফিরব বন্ধুদের সাথে ফোনে কথা বলার জন্য, শুনবো বন্ধুদের অনুরোধগুলো। আমি নাম্বারটি আবারও জানিয়ে দিচ্ছি, 01974121970 এই নম্বরে বন্ধুরা আমাদেরকে ফোন দিতে পারবেন। আর বলতে না বলতে কিন্তু বন্ধুদের ফোন আমাদের কাছে চলে এসেছে, শুনে নেব অপর প্রান্তে কে আছেন। হ্যালো, শুভ সকাল বন্ধু, কার সাথে কথা বলছি? জি অনুবিশ্বাস, সাথে থেকে শোনার জন্য ধন্যবাদ। জি বন্ধু বলুন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ অনুবিশ্বাস, সাথে থেকে বরাবরের মতো পছন্দের গানটি শুনে নেওয়ার জন্য আর আবারও অনুরোধ জানানোর জন্য। আমরা আবার চলে যাব অপর প্রান্তে কে আছেন দেখার জন্য।
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পছন্দের গানটি বলুন। জি অবশ্যই শোনানো হবে, সাথে থাকবেন আপনি আমাদের সাথে।
0: বন্ধুরা আমরা রয়েছি আপনাদের ফোন ইনের অপেক্ষায়, 01974121970 এই নাম্বারে অপর প্রান্তে কে আছেন?
2: শুভ সকাল।
0: শুভ সকাল।
2: তুহিন গোলাপ নগর কুষ্টিয়া থেকে।
0: জি বল।
2: ফুল দেবে না ফুল দেবে ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আর আমরা বরাবর যেটি বলে থাকি, আপনাদেরকে সাথে থাকতে হবে পুরোটা আয়োজন জুড়ে এবং প্রত্যেক দিনের আয়োজন জুড়ে, যে কোনো সময় কিন্তু আপনি আপনার পছন্দের গানটি শুনে নিতে পারবেন। অপর প্রান্তে কে রয়েছেন এবারে?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনার পছন্দের গানটির কথা। আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই,
0: আর আমরা চাই না যে বন্ধুরা আমাদের থেকে হারিয়ে যাক, এটা আমাদের কাছে খুব ভালো লাগবে না। আমরা চাই আপনারা সবসময় আমাদের সাথে থাকেন। আর দাওয়াতের জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, কে রয়েছেন এবার আমাদের সাথে? ধন্যবাদ বন্ধু, অবশ্যই শোনাবো আপনার পছন্দের
1: সাথে
0: শুনতে চেয়েছেন। আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে।
1: হ্যালো,
3: ওয়ালাইকুম
1: আসসালাম।
3: ভালো আছেন?
1: আমরা সকলে ভালো আছি, আপনি কেমন আছেন? চমৎকার একটি গান অনুরোধ করেছেন, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনানো হবে।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে, কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই, একদমই ঠিক কথা, ভালোবাসা কখনোই পুরনো হয় না। যেমনটি আপনাদের সাথে আমাদের যে ভালোবাসার বন্ধনটি রয়েছে, এটি কিন্তু অনেক দিন ধরে এবং এটি কখনোই পুরনো হবার নয়। আমাদের সাথে এবারে কে আছেন?
1: জি শুভ সকাল।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর, আজকেও কিন্তু আপনার পছন্দের একটি গান আমরা শুনিয়েছি। আশা রাখবো আপনি আমাদের সাথে বরাবরের মতোই থাকবেন পুরোটা সময় জুড়ে। আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে, আমরা নিয়ে নিতে পারি, আছেন সাথে? অসংখ্য ধন্যবাদ, আমরা শোনাবো আপনার পছন্দের গানটি। আর এইখানে আজকের ফোনের আলাপ থেকে আমরা বিদায় নিচ্ছি।
4: এখন যে গানটি শোনাবো পোড়ামন দুই ছায়াছবি থেকে, এবং কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা, এবং এই গানটি শুনতে যিনি অনুরোধ করেছেন লাভলি মঠবাড়িয়া থেকে। তাহলে চলুন বন্ধু আপনার পছন্দের গানটি শোনানো যাক।

0: সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে সাথে
1: বন্ধুরা এবারের শেষ গানটি শুনবেন আজকের আয়োজনের হাবিবতের কণ্ঠে। গানটি নেওয়া হচ্ছে ইনসাফ সায়দ থেকে, আর গানটি শুনতে চাই কাশেম সর্দার উলাগ্রাম ডুমুরিয়া থেকে, আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি শারিকা নুরপানা এবং শারমিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ বাবুন, প্রকৌশল সহযোগিতা ছিলেন অভিজিৎ মণ্ডল এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের আজকের প্রথম অধিবেশন থেকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি সারিকা নূরপানাই এবং শারমিন আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ বাবুন। প্রকৌশল সহযোগিতা ছিলেন অভিজিৎ মণ্ডল এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের আজকের প্রথম অধিবেশন থেকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:58। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি শারমিন আক্তার এবং আমি শারিকা নূর পান্না। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। কিছুক্ষণের মধ্যেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে রওশন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী সফরে ময়মনসিংহ যাচ্ছেন। সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী দুপুরে ত্রিশালের বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন ও খাল খনন উদ্বোধন করবেন। তারেক রহমান বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন এবং তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরে তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল ইভি গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়। প্রেস উইং জানায়, এ সময় প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান। তিনি গতকাল নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যদের নিয়ে রামিসার বাসায় গিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে সেলিমা রহমান আশা প্রকাশ করেন, খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। এদিকে রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামির পক্ষ হয়ে ঢাকা আইনজীবী সমিতির কোন আইনজীবী মামলা পরিচালনা করবেন না। ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি গতকাল ভার্চুয়াল উপায়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। আজ থেকে শুরু হয়েছে ঈদে ঘরমুখো মানুষ নিয়ে রেলের পাঁচ দিনব্যাপী ঈদযাত্রা। ঘরমুখো মানুষকে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে থাকছে তিন স্তরের চেকপোস্ট। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া আগামীকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। এদিকে আসন্ন ঈদুল আজহার ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ২০০ জনের টিকিট। রেলওয়ে জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে ৩০০ জনের এবং সোমবার পাওয়া যাবে ৪টা জনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে ৭ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটির প্রাককালে আজ সকল অফিস ও ব্যাংক খোলা রয়েছে। এছাড়া আগামীকালও সকল অফিস ও ব্যাংক খোলা থাকবে। এছাড়া তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস, অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প ও সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী সোমবার ও মঙ্গলবার খোলা থাকবে। চীনের উত্তরাঞ্চলীয় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শানজি প্রদেশের লিউশেনীয় কয়লা খনিতে গতকাল এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় মোট ২৪৭ জন শ্রমিক ভূগর্ভে ছিলেন, যাদের মধ্যে আজ সকাল পর্যন্ত ২০১ জনকে নিরাপদে খনি থেকে বের করে আনা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। খেলার খবর ফুটবল। বাংলাদেশ ফুটবল লীগের শেষ রাউন্ডের ৫টি খেলা আজ দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা কিংস এরিনায় ফকিরের পুল ইয়াং ম্যানস ক্লাব বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্রাদার্স ইউনিয়নের এবং ঢাকা আবাহনী লিমিটেড আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হবে। এছাড়া রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের এবং পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ফর্টিস ফুটবল ক্লাবের মোকাবেলা করবে। সবকটি খেলায় বিকেল ৪:৩০ শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে। বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকাও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফর করবেন। ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল পুনর্খনন অনুষ্ঠানস্থলে খান খননের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে ১টায়। মনীষীতে জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা থাকছে সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন বিকেল ৩টা বেজে ৫ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগে অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বাংলায় স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুবাইয়া রাহদিন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কাঠের পুল ব্রিজ সম্প্রসারণ এবং গরিব সাহা থেকে ঘোপ নপাড়া রোডে নতুন আরেকটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল যশোর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের চাতালের মোড় হতে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং 6 নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেঁতুলতলা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এগুলো আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। প্রায় 11 কোটি টাকা ব্যয়ে এই দুইটি রাস্তা, ড্রেন ও বিদ্যুতের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কাজ বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে, বিশেষ করে আগামী বর্ষা মৌসুমে জলবদ্ধতা অর্ধেকেরও বেশি হ্রাস পাবে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম ও নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী শহরের রেলরোড এলাকার একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 150 জন মহিলার মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। জাতীয় সংসদের হয়ে প্রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কারের ফলে আজকের বিশ্বের জীবনযাত্রা দিন দিন আরও আধুনিক ও সমৃদ্ধ হচ্ছে। জ্ঞান ও বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। তিনি গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে 3 দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। হুইপ বলেন, মোবাইল ফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের মাধ্যম হিসেবে সীমাবদ্ধ না রেখে দেশ গড়ার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। বর্তমান সরকার একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে নাগরিকরা শিক্ষা, গবেষণা ও দক্ষতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো বলেন, শিশু কিশোরদের মোবাইলের অপব্যবহার ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে বিজ্ঞান মনস্ক, নৈতিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ মাদকাসক্ত ও বিকলাঙ্গ চিন্তাধারার জাতি কখনো স্মার্ট ও উন্নত দেশ গঠন করতে পারে না। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রশিদুল ইসলাম খান ও জেলা প্রশাসক মিজহুরে জান্নাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি সিফাত মেহনাজিতে স্বাগত বক্তৃতা করেন। মেলায় খুলনা বিভাগের 10 জেলার 60টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী ও আইডিয়া প্রদর্শন করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞান শিক্ষার প্রসার ও সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করতে এ মেলার আয়োজন করা হয়েছে। 3টি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সুন্দরবন সামিট 2026 এর মূল সংলাপ গতকাল খুলনা মহানগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সুন্দরবন সুরক্ষার একটি ডেডিকেটেড সুন্দরবন বোর্ড গঠন, বনের ভেতর নিয়ে নৌযান চলাচল বন্ধ, বনের উপর নির্ভরশীল মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা এবং বন আইনের কঠোর প্রয়োগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সুন্দরবনকে দেশের অক্সিজেন ব্যাংক এবং অস্তিত্বের প্রতীক উল্লেখ করে জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কেসিসির প্রশাসক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আইনুন নিশাতের সভাপতিত্বে জেলা প্রশাসক মিজহুরে জান্নাত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পরিবেশবিদ, গবেষক এবং উন্নয়ন সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় যশোরে কার্ড প্রতি 10 কেজি করে চাল বিতরণ করা হবে। যশোরের 8 উপজেলা ও 8 পৌরসভার মোট 3,40,866 কার্ডের বিপরীতে দেওয়া হবে 3,404 মেট্রিক টন চাল। এর মধ্যে 8 পৌরসভার 1,85,655 কার্ডের বিপরীতে দেওয়া হবে 1,856 মেট্রিক টন চাল এবং 8 উপজেলায় 1,54,811 কার্ডের বিপরীতে দেওয়া হবে 1,548 মেট্রিক টন চাল। খেলার খবর, ক্রিকেট। খুলনা মহানগরীর ফুলবাড়ি গেট তেলিগাতি স্কুল মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় সর্দার ট্রেডার্স 8 উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে। এদিকে সাতক্ষীরার দেভাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় শেখপাড়া ক্রিকেট একাদশ 23 রানে আদর্শ গ্রাম ক্রিকেট একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন। গানটির কথা সাজিয়েছেন ও সুর করেছেন নঈম গহর।

সবিতা দেবদাতের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। জামিউর রহমান লেমনের কণ্ঠে আধুনিক গান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রথম গানটির গীতিকার মুখলিসুর রহমান বাবলু।

0: পরপর দুখানে জয়নুল রহমান লিমনের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, মনসুর খন্দকারের কণ্ঠে এবার শোনাব পল্লীগীতি। প্রথম গানটি কথা সাজিয়েছেন সাইদুর রহমান সাইদ।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মনসুর খন্দকার।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে, অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে, যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে, গাড়ির ব্যবহার সীমিত করতে হবে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

বাংলাদেশ বেতার খুলনা। আমি তো জানাচ্ছি আল্লাহ পাকের শানে হামদ শোনার জন্য। সাইদুর রহমান সাইদের কণ্ঠে।

0: Kalabakışane hamçunlen.
1: তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কুরআন সূরা আল ইমরান আয়াত 103। তোমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাঁর সঙ্গে কোনো জিনিসকে শরিক করিও না। মা বাবার সঙ্গে, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী, নিকটে যারা বসে তাদের সাথে, মুসাফির, গোলাম এবং তোমাদের অধীনে যারা রয়েছে প্রত্যেকের সাথেই সদ্ব্যবহার করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে বড় মনে করে এবং অহংকারী। আল কুরআন সূরা নিসা আয়াত 36। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে জুহুরের নামাজের আজান ও দোয়া।

0: الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কোনো ভাইয়ের উপকারের জন্য পায়ে হেঁটে যাওয়া 10 বছর নফল এতেকাফ অপেক্ষা উত্তম। যে ব্যক্তি বড়কে সম্মান করে না সে আমার উম্মত নয়। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। অল্প কিছুক্ষণের মধ্যেই বেলা 1টার ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Japón Torongo.
1: সুপ্রিয় শ্রোতা, আমরা ভীষণ গরমের একটি সময় পার করছি। জ্যৈষ্ঠের এমন এক দুপুর যখন খা খা রোদ্দুর, আবার কোথাও কোথাও হঠাৎ করে মেঘলা আকাশ, এক পশলা বৃষ্টি, এমনই এক খামখেয়ালির সময় আপনাদের সকলকে গানে গানে সুরে সুরে খানিকটা সময় একসাথে কাটানোর আমন্ত্রণ জানিয়ে আমাদের বিজ্ঞাপন তরঙ্গের আজকের আয়োজন শুরু করছি।
2: একদম তাই, আর পুরো আয়োজন জুড়ে থাকছি আমরা আপনাদের সাথে। আমি সুমা রায়।
1: এবং আমি শেখ ইমরান সাইদ।
2: অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। আর জানেন তো শ্রোতা বন্ধুরা, আমাদের এই আয়োজনে কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে ফোন ইন পর্বে কথা বলে থাকি, আর আমাদের নম্বরটি হল
1: 01974121970।
2: যদিও নম্বরটি শ্রোতা বন্ধুদের মুখস্থ,
1: অন্তরের মধ্যে গেঁথে
2: রয়েছে, যারা নতুন যুক্ত হবে আজকে আমাদের জন্য, তাদের জন্য তো আমরা আজকে আর কথা বাড়াতে চাই না, যেতে চাই গানে। প্রথমে কোন গানটি শোনাচ্ছি
1: আমাদের? আমরা প্রথমে শোনাবো চন্দনদ্বীপের রাজকন্যা ছায়াছবি থেকে সৈয়দ আব্দুল হাদির গাওয়া একটি গান। আর এই গানটির জন্য খুলনা প্রেস ক্লাব থেকে অনেক দাস অনুরোধ জানিয়েছিলেন।
2: চলুন বন্ধু, শুনে আসি আপনার পছন্দের গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে আপনাদেরকে শোনাব আমি শুধু চেয়েছি তোমায়, এই ছায়াছবি থেকে আকাশের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। আশা করি অনু আপনি রয়েছেন আমাদের সাথেই।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, কথা দিয়েছিলাম ফোনে যুক্ত হব 01974-121970, এ নাম্বারে রয়েছে এ প্রান্তে। দেখা যাক প্রথম ফোনটি কার তরফ থেকে। ওয়ালাইকুম আসসালাম, জি তালা সাতক্ষীরা বালিয়া থেকে। রেজাউল ভাই বলুন। জি মনের জ্বালা, অবশ্যই মনের জ্বালা না থাকুক সেই প্রত্যাশাই করি, তবে এই মনের জ্বালা আমরা প্রচার করব আশা করি। পরের ফোনে যাওয়া যাক।
3: কে রয়েছেন? হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আমার প্রান্তীয় ভাই আপু ভালো আছেন?
3: আমরা খুবই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
4: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া ভালো আছে?
2: জি অবশ্যই ভালো আছি ভাই, বলুন।
4: ভাইয়া দোয়া করি সুখে থাকেন শান্তিতে থাকেন এই কামনাই করি। আমি বুলবুল আহমেদ কাজীপাড়া ধারামারা থেকে।
2: জি বলুন।
4: ছায়াছবির নাম যত প্রেম তত জ্বালা। এই যত প্রেম তত জ্বালা ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও কনক সভার কণ্ঠে। ভালোবাসা ছাড়া তো হয় না জীবন, সুখ ছাড়া হয় না তো সুখের মিলন, অবশ্যই শোনাবেন।
2: জি চেষ্টা করব নিশ্চয়। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আপনার অনুরোধ আমরা প্রায় রাখি, এবারও রাখার চেষ্টা করব। চলে যাব পরের ফোনে। হ্যালো,
5: অনুপ মন্ডল।
2: তিলডাঙ্গা অনুপ মন্ডল ডাকব থেকে। জি জি খুলনা বলুন।
5: হাজার বছর তুমি সুতায়
2: ছায়াছবির নাম ঠিকই বলতে পারছেন? ও হাজার বছর ধরে। জি জি ধন্যবাদ, ধন্যবাদ অনুপদা। সুন্দরবনের কলঘাসা দাকব থেকে ফোন করেছিলেন। পরের ফোনটি কোথা থেকে দেখা যাক। জি আদাব। জি বলুন নিত্যানন্দ।
6: গান শোনা বলে তোমাকে চাই, ছবির নাম তোমাকে চাই, আমার নাচের উপর বলে রে এই গান শোনাবে।
2: জি অবশ্যই চেষ্টা করব। আপনার পছন্দের গানটি শোনাতে পরের ফোনটি।
7: হ্যালো ভাইয়া, ডুমুরিয়া থেকে কাশিম সর্দার।
2: জি কাশিম সর্দার বলুন, ডুমুরিয়া থেকে।
7: গান শুনতে চাই, ছবির নাম হীরা সুনি পান্না, শিল্পী ডলি শান্তনি ও এন্ড কিশোর, গানের শিরোনাম নাম এমন একটা পাগল স্যামরা দেখিনি তো আমি।
2: হীরা চুনি পান্না ছায়াছবি থেকে। জি আমরা অবশ্যই চেষ্টা করব। চলে যাচ্ছি পরের ফোনে। হ্যালো ওয়ালাইকুম আসসালাম।
8: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
2: জি বলুন।
8: আমাকে শোনাবেন বিদ্রোহী প্রেমিক ছবি থেকে গান, এন্ড্রু কিশোর এবং বেবিনা জিনের কণ্ঠে। গানের শিরোনাম বিদ্রোহী প্রেমিক আমি, এসেছ কাছে তুমি, পৃথিবীতে প্রেম হলো সবচেয়ে দামি। এই গানটি শোনাবেন।
2: জি অবশ্যই, পৃথিবীতে প্রেম হচ্ছে সবচেয়ে দামি, তবে প্রেমিক যদি বিদ্রোহী হয়ে ওঠে তাহলে আবার মুশকিল অনেক সময়। যাই হোক শ্রোতা বন্ধু, আপনার গানটি আমরা তালিকায় তুলেছি, নিশ্চয় শোনাবো। পরের ফোনটিতে চলে যাচ্ছি।
9: আসসালামু আলাইকুম ভাই আপু, কেমন আছেন?
2: জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই।
9: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রাজু আহমেদ বলছিলাম, কুটিপাড়া মোড় চৌগাছা বাজার যশোর থেকে।
2: জি রাজু আহমেদ
9: বলুন। জি ভাই, আমাকে গান শোনাবেন প্রিয় শত্রু সিনেমা থেকে। চিঠি কেন আসে না, এই গানটা শোনাবেন রুলা মেলার কণ্ঠে।
2: ধন্যবাদ যারা ফোন করেছিলেন। আসলে আমরা আপাতত আবার গানে ফিরছি, কারণ আমাদের হাতে আজকে সময়ের একটু স্বল্পতা রয়েছে। তারপরেও আমরা এখন আবারও গানে চলে যাচ্ছি। বন্ধুরা এখন আমরা শোনাব সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে আওয়াজ ছায়া ছবি থেকে একটি গান, রায়ের মহল খুলনার বন্ধু সুফল বিশ্বাসের অনুরোধে।

0: এতক্ষণ সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোরের কণ্ঠে আওয়াজ ছায়াছবির গানটি শুনছিলেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে গেছি। এতক্ষণ আপনাদের সাথে আমরা ছিলাম আমি সোমা রায়,
0: আমি শেখ ইমরান সাইদ,
1: অধিবেশন তত্ত্বাবধানে ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আগামীকাল ঠিক বেলা 1:05 ঠিক একই সময় আমরা আবারও হাজির হব এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর।

শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ জেলা সফর করবেন। এ সময় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুরু হলেই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: এফএম 106 মেগাহার্জ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠান স্থলে খাল খননের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি এখন সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধরার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ ময়মনসিংহে ত্রিশাল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকের এই ধরার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ধরার খাল পুনঃখনন কাজ যেখানে শুরু হবে সেখানে কিন্তু হাজার হাজার নারী পুরুষ এসে স্বতঃস্ফূর্তভাবে প্রখর রৌদ্র উপেক্ষা করে কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং মাঝে মাঝে স্লোগানে মুখর করে তুলছেন, প্রকম্পিত করছেন চারদিক। আমরা একটু জানিয়ে রাখতে যে আপনাদেরকে পরিবেশ সুরক্ষা, সেচ সুবিধার প্রধান, খাদ্য উৎপাদন বৃদ্ধি, মৎস্য চাষ ও হাঁস পালন, কর্মসৃজন, অর্থনৈতিক সমৃদ্ধি, নৌ যোগাযোগ, পণ্য যাত্রী পরিবহন, নারীর ক্ষমতায়ন, বন্যা নিয়ন্ত্রণ, খরা মোকাবেলা সহ নানামুখী উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে দেশব্যাপী খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এবং যার মধ্য দিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি সহ নানা দিকে কিন্তু ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির 31 দফা এবং নির্বাচনে ইশতেহারে খাল খনন কর্মসূচির ঘোষণা করা হয়। নির্বাচনে বিপুল জনরায় সরকার গঠন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গত 16 মার্চ দিনাজপুর কাহারুল উপজেলার বলরামপুর শাহাপাড়ায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে দেশব্যাপী নদী খাল নালা জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে তিনি যেমন নিজে গিয়ে উদ্বোধন করেছেন খাল খনন কর্মসূচি, অন্যদিকে স্থানীয়ভাবে মাননীয় মন্ত্রীগণ, মাননীয় এমপিগণ এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। এখন বর্তমানে দেশের 54টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি চলছে। সরকার আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের যে কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকের এই খাল খনন কর্মসূচি উদ্বোধন। এবং আজকে কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহে ত্রিশালের বৈলোর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই যে ধরার খালটির উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যে জায়গায় এবং যে খালটি সেটি একই জায়গায় কিন্তু 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 6 সেপ্টেম্বর একই জায়গায় উদ্বোধন করেছেন, একই জায়গায় কোদাল কেটে মাটি খনন কাজের উদ্বোধন করেছেন, ঠিক একই জায়গায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এটি উদ্বোধন করবেন। আমরা ইতিমধ্যে মঞ্চে দেখতে পাচ্ছি এসে আসন গ্রহণ করতে উপস্থিত হয়েছেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী এমপি, রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাদ এমপি, মাননীয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, ময়মনসিংহ জেলার মাননীয় বেশ কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। আমরা অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, তিনি আসা মাত্রই আজকের এই কার্যক্রমটি উদ্বোধন কার্যক্রম শুরু হবে, আমরা তখন মঞ্চ থেকে সরাসরি একটি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত প্রথমে শুনি খাল খননের গান এবং পরে দেশাত্মবোধক গান।

0: আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ধরার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা এইমাত্র দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে এখানে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি বয়ে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ঝড় অপেক্ষা করে কিন্তু এখানে হাজার হাজার নারী পুরুষ কিন্তু এখানে সমবেত হয়েছিলেন, এখনো আছেন এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, যাকে দেখবার জন্য, যার কথা শুনবার জন্য এখানে হাজার হাজার নারী পুরুষ ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়ে এখানকার জনগণ স্লোগানে যেমন মুহুর্মুহ স্লোগানে যেমন উচ্চকিত করছে পরিবেশ, একের সঙ্গে তাদের ভালোবাসায় শ্রদ্ধায় আবেগে উৎফুল্লিত হয়েছে সারা পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল ধরার খাল উদ্বোধন করবার জন্য হয়েছেন। আপনাদের জানিয়ে রাখতে চাই এই ধরার খালটি, এই ধরার খালটি ১৯৭৯ সালে ৬ সেপ্টেম্বর শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এটি উদ্বোধন করেছিলেন এবং যেই জায়গায় মাটি কেটে, কোদাল দিয়ে মাটি কেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরার খালটি উদ্বোধন করেছেন, ঠিক সেখানেই কিন্তু কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তিনি নদীর খালটির পাশে চলে গেছেন, এবারে তিনি এখানে যে ফলকটি রয়েছে সে ফলকটি উন্মোচন করছেন। ধরার খাল ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলা ধরার খাল পুনর্গঠন কাজের জন্য যে ফলক নির্মাণ করা হয়েছে সে ফলকটি এখানে উন্মোচন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে শ্রোতা বন্ধুরা, এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাজার হাজার নারী পুরুষ এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণে রাখবার জন্য, দেখবার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফলকটি উন্মোচন করলেন, মোনাজাত হচ্ছে এবারে
1: সর্বোচ্চ মাকামের অধিষ্ঠিত করুন, হে আল্লাহ ওনার নীতি আদর্শ কে ধারণ করে চলতে পারি সেই তৌফিক দান করুন, হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। আমাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ রহমান আয় রহিম, ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান টুকুকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। আয়াল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করুন, আয়াল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, আয়াল্লাহ ওনার স্ত্রী সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন। রহমান আর রহিম, আমাদের ত্রিশালের মাননীয় সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে দিন, আয়াল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, আয়াল্লাহ ওনার জিন্দগির সমস্ত গুণাঘাতগুলি মাফ করে দিন। আয়াল্লাহ রহমান আর রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য যে এই খাল খনন কর্মসূচি গ্রহণ করছেন, হে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আপনি তিনার এই কর্মসূচিকে আপনি সফলতা দান করুন, হে আল্লাহ কৃষিতে আমাদেরকে ভরপুর করুন, মঞ্জুর করে নিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
0: শ্রোতা বন্ধুরা, এখানে মোনাজাত পরিচালনা করা হল, ফলক উন্মোচনের পর মোনাজাত করা হল মাননীয় প্রধানমন্ত্রী। এবারে খাল খনন করবেন, অর্থাৎ যেটিকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, যেটিকে কেন্দ্র করে জনগণের মাঝে উদ্দীপনা উৎসাহ বিরাজ করছে সেই কর্মটি এখন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি তিনি ধরার খালের একেবারেই নিচে, নদীর খালটির একেবারেই ধারে এসে আসছেন। এখানে বলে রাখি, আমরা যখন এখানে আপনাদেরকে এই ধারাভাষ্য দিচ্ছি তখন কিন্তু এখানে বাতাস বইছে, কিছুক্ষণ আগে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে, ঝোড় বৃষ্টি হয়েছে। তা উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি একেবারে খালে নেমে গেছেন। এই বৈরী আবহাওয়াতেও প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারে খালের পাশে দাঁড়িয়ে গেছেন এবং কোদাল কেটে, কোদাল দিয়ে মাটি কেটে নিজ হাতে এই কর্মসূচি, ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তিনি। আমরা দেখতে পাচ্ছি এটিকে এখানে 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জায়গাতেই কিন্তু এই খালটির খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন এবং আজকে তারই পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাটি কেটে এই ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্যে এই কার্যক্রমটি ঘিরে কিন্তু এখানে সকাল থেকে আমরা আছি, সকাল থেকে জনগণের মধ্যে যে ব্যাপক উদ্দীপনা উৎসাহ লক্ষ্য করছি আসলে সেটি বোঝাবার বিষয় নয়, সেটি অনুভব করার বিষয়। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে কিন্তু এই বৈরী আবহাওয়া বলা যায় যে কাদা মাটি বৃষ্টি ঝড় সব উপেক্ষাই করে কিন্তু উনি নিজে হাতে কিন্তু কোদাল দিয়ে, মানে তিনি নিয়ে শুধু মাটি কাটছেন না, তিনি মাটি টুকরি যে মাটি ধারণ করে যে কোদাল দিয়ে মাটি যেখানে রাখা হয়েছে টুকরিটি পর্যন্ত উঠিয়ে দিচ্ছেন। এখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন স্বতঃস্ফূর্তভাবে যারা এই কাজে অংশগ্রহণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এক কোপ দিয়েই তার কর্মসূচি শেষ করছে না, বরং তিনি কিন্তু বারবারই মাটি কাটছেন, অনেকক্ষণ ধরে কিন্তু মাটি কাটছেন। এটি কিন্তু দেখবার বিষয়, তিনি তার শক্তি সামর্থ্য দিয়েই কিন্তু মাটি কেটে চলেছেন। আমরা যে এটি প্রচলিত যে উদ্বোধনের কথা ভাবি যে একটি কোপ দিয়ে মাটি তুলে এতে কেবলমাত্র রূপক অর্থে, কিন্তু তিনি না, তিনি কিন্তু মাটি এখনো কাটছেন। আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত কথা বলছি তিনি কিন্তু মাটি এক নিজে যেমন মাটি কাটছেন এবং তিনি নিজ হাতে কিন্তু উঠিয়ে দিচ্ছেন। শ্রোতা বন্ধুরা, তিনি এবারে চলে আসবেন যেখানে একটি সুধীর সমাবেশের আয়োজন করা হয়েছে, সেখানে তিনি আসবেন। এই খাল খনন কর্মসূচি কেবলমাত্র পরিবেশ সুরক্ষার জন্যই গ্রহণ করা হয়নি, বরং খাদ্য উৎপাদন যেমন সেচের সুবিধা বৃদ্ধি পাবে, ভূগর্ভস্থ পানি যেখানে ক্রমশই নিচে নেমে যাচ্ছে সেটি যেমন রক্ষা পাবে, একই সঙ্গে এই কৃষি জমিতে সেচের সুবিধা যেমন পাওয়া যাবে, একইভাবে এই খালে মৎস্যপোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষ করেও কিন্তু করা যাবে। আমরা দেখতে পাচ্ছি তিনি যেটি করেন সমসাময়িক কালে সেটি হচ্ছে একটি বৃক্ষরোপণও কিন্তু করছেন, তাল বৃক্ষ যেটি কিছুদিন আগে আমরা দেখেছি, গত বর্ষ গাজীপুরও একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তাল বৃক্ষ রোপণ করেছিলেন। তাল বৃক্ষকে এখানে কিন্তু জলবায়ু যে পরিবর্তনের যে অভিঘাত সেটিকে মোকাবেলা, বিশেষ বজ্রপাত মোকাবেলায় তাল বৃক্ষ অনেক কার্যকরী। আমরা দেখতে পাচ্ছি এই তাল বৃক্ষ, তাল গাছ তিনি একটি চারা তিনি রোপণ করছেন, নিজ হাতে কিন্তু রোপণ করছেন, তিনি নিজ হাতে মা কোদাল দিয়ে সেটি মাটি স্থাপন করছেন গোড়ায়। এবং একেবারেই আমরা এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে শহীদ জিয়াউর রহমান যেভাবে জনকল্যাণে নিজকে নিবেদন করতেন, জনগণের কল্যাণে যেভাবে গ্রামে গঞ্জে ছুটে বেরিয়েছেন, সেই দৃশ্যটির যেন পুনর্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শুধুমাত্র রূপক কোন উদ্বোধন করছেন না, বরং তিনি নিজ হাতেই মানে গাছটি স্থাপন করলেন, মাটি দিলেন এবং পানিও কিন্তু পানি দেওয়া লাগছে না সম্ভবত, এখনো আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে পানি দেবেন কিনা সেটা কিছুক্ষণ পর আমরা আপনাদের বলতে পারবো, কিন্তু তিনি গাছটি যেন ঠিক মতো দাঁড়িয়ে থাকে সেজন্য যে খুঁটি, সেই খুঁটির যে ব্যবস্থা এখানে করা হয়েছে। যে কথা আমরা বলছিলাম এই খাল খনন যেমন আমাদের জন্য শুধুমাত্র খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য নয়, বরং কর্মসৃজন, আমাদের পরিবেশ সুরক্ষা, মৎস্য উৎপাদন, হাঁস পালন সবকিছু মিলিয়ে যেমন একটি কর্মমুখী কর্মচাঞ্চল্য সৃষ্টি হওয়ার উদ্দীপনা সৃষ্টি করবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহার এবং তার যে 31 দফা সেখানে কিন্তু খাল খনন কর্মসূচিকে অন্তর্ভুক্ত করেছিলেন। এবং একই সঙ্গে আমরা জানিয়ে রাখতে চাই এই আগামী 5 বছরে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই কথা যখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু মঞ্চের দিকে এগিয়ে আসছেন এবং যেটি বরাবর তিনি করে থাকেন, জনগণ তাকে দেখবার জন্য, জনগণ তার কথা শুনবার জন্য, জনগণ তার সঙ্গে হাত মেলাবার জন্য প্রত্যাশা নিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানে বসে আছেন, তাদেরকে তিনি কিন্তু তিনি কিন্তু একেবারেই মঞ্চের সামনে চলে এসছেন, তিনি মঞ্চের সামনে চলে আসছেন। এটি অভূতপূর্ব একটি দৃশ্য বলা যায়। এই দৃশ্য যদি না দেখা যায় সামনাসামনি, আমি মনে করবো অনেকেই বঞ্চিত হবে এর মূল মুহূর্ত থেকে বুঝে উঠবার জন্য। দর্শক শ্রোতা যারা এখানে আছেন, যে সুধী মন্ডল রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষগুলো রয়েছেন, তিনি সবাইকে কিন্তু এখানে শুভেচ্ছা জানালেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করব এই সবার যে সুধী সমাবেশ সেটি কার্যক্রম শুরু হবে এবং আমরা অনুষ্ঠানটির কার্যক্রম মঞ্চ থেকে এবারে সরাসরি সম্প্রচার করবার জন্য আমরা আপনাদেরকে মঞ্চে নিয়ে যাচ্ছি।
2: অনুরোধ করব ভিতরে ঢুকার জন্য। আমি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এত

বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের মা জননী, তিন তিনবারের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব, আজকের এই ভরার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করার পরে, উদ্বোধনের পরে আজকে ইনি মঞ্চে এসে আমাদের মঞ্চে আসছেন, আজকের এই কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী উলামা দলের কর্মী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم.
1: তারপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ পর্যায়ে 1979 সালের 6 সেপ্টেম্বরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই দোরার খাল প্রথম খনন কর্মসূচির কিছু স্মৃতি বিজড়িত 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান ভাই। জনাব শাহজাহান ভাইকে সূচনা বক্তব্য রাখার জন্য 1 মিনিটের মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
0: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়মনসিংহ জেলা ত্রিশাল থানার দোরার খাল পুনঃখনন উদ্বোধনের সম্মানিত আহ্বায়ক আমাদের ত্রিশালের কৃতি সন্তান ডাক্তার মাহবুবুর রহমান লিটন এবং আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আর অন্যান্য মন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এখানে কুদল দিয়ে মাটি কেটেছিলেন তখন আমি ওনার সাথে যুবদল এবং যুবক কমপ্লেক্সের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। আজকে আমি আমার ভাগ্য হয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়ার সময় আমি এই ত্রিশালে খালেদা জিয়ার মঞ্চে ত্রিশাল থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে বক্তব্য রেখেছিলাম। আজকে আমি খুশিতে আত্মা আমার তৃপ্তি পেয়েছে, তারই ছেলে আজকে এই দোরার খাল পুনঃখনন করতে যাচ্ছে ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেবের মাধ্যমে। আমি উনার এই মনে করছি, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেব এই ত্রিশালকে যেভাবে আমাদেরকে সুসংগঠিত করে রেখেছেন এইভাবে যদি চলতে পারে আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখব ত্রিশালের সমস্ত দায়ভার কাজকর্মের দাবিদার আমাদের এমপি সাহেবের উপর রেখে ওনার মাধ্যমে আমি দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বৈলরবাসী জিন্দাবাদ, বৈলর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ জিন্দাবাদ।
1: বক্তব্য রাখবেন এম ইকবাল হোসেন এমপি, মাননীয় মন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

0: উপস্থিত প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ত্রিশালবাসী ধন্য, কারণ 47 বছর আগে এই দেশের রাষ্ট্রনায়ক যে জায়গায় খাল খনন আরম্ভ করেছিলেন, আজকে তারই সুযোগ্য পুত্র আমাদের দেশনেতা জনাব তারেক রহমান সেই একই জিনিস করতে পারলাম আমরা ত্রিশালবাসী, সেজন্য ধন্য আনন্দিত। আজকে আর এই সময় আপনারা সবাই আসছেন, আপনাদেরকে সাদর সম্বোধন জানাই। আমি বেশি সময় দেব না, যে সময়টা এমনি দেরি হয়ে গেছে। আমরা আশা করছি জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, আমাদেরকে অনেক মূল্যবান কথা বলবেন। ওনার কথা শোনার জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: বক্তব্য রাখবেন অধ্যক্ষ আসাদুল হক দুলু, এমপি। মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
2: বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই ঐতিহাসিক ধারা খাল খনন খননে সভাপতি, এই অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্য মাহবুব রহমান লিটন, যাকে ঘিরে আজকে উচ্ছ্বাস আনন্দ, সেই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু আগে যে অঝোরে ঝরছিল আকাশ, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর রহমত যে তারেক রহমানের উপর আছে, বাংলাদেশ বিএনপির উপর আছে, সেটা প্রমাণিত হয়েছে। মাঝে মাঝে এরকম দুর্যোগের ঘনঘটা বিএনপির উপর নেমে আসে, কিন্তু আল্লাহর রহমতে সেটা আকাশ পরিষ্কার হয়ে যায়। খাল আমরা কেন খনন করছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেন আজ থেকে 46 বছর আগে উনি খাল খনন করে গিয়েছেন। দীর্ঘ 46 বছর অযত্নে অবহেলায় এই খাল পুনর্খনন করা হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার এসেছেন, তার বাবার স্মৃতিবিজড়িত খাল নিজ হাতে খনন করে দিয়ে গেলেন। উদ্দেশ্য কি? এই খাল খননে আমাদের বর্ষাকালে যখন পানি জমে যাবে, সেই পানি যাতে দ্রুত বেগে আমাদের নদীতে যেতে পারে, আর শুকনা মৌসুমে পানি ধরে রাখব, কৃষিকাজে যাতে সহায়তা দান করতে পারে। আমরা গাছ লাগিয়েছি আজকে, ভবিষ্যতে আরো ব্যাপক গাছ লাগানো হবে। এখানে মাছ চাষ করা হবে, অর্থাৎ মাছে ভাতে বাঙালি করতে চাই আমরা। প্রিয় ভাই ও বোনেরা, কোন কোন কাজ কোনো কোনো ব্যক্তির ভালো লাগে না, কারো রাত ভালো লাগে না, কারো দিন ভালো না লাগে, বিকাল ভালো লাগে না, কোনটাই ভালো লাগে না। এই ভাল লাগা ভালো না লাগার একটা দল করতে হবে বাংলাদেশে। কৃষক কার্ড তাদের ভালো লাগে না, ফ্যামিলি কার্ড ভালো লাগে না, মুয়াজ্জিন ইমাম সাহেবদের সম্মানী ভাতা ওদের ভালো লাগে না, কোনো কাজেই ভালো লাগে না। আমি বলবো বাংলাদেশ ভালো লাগা না লাগা একটা দল করতে হবে। এরা অসভ্য অশ্লীল কথা বলে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়। এরা জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু, রাষ্ট্রের শত্রু। সেই ব্যাপারে যেন আমরা সবাই সজাগ থাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক, মানবিক, সমৃদ্ধশালী, আলোকিত বাংলাদেশ করতে চাই, সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই দরার খাল পুনঃখনন কর্মসূচির উত্তর আজকের এই গণজমায়েতের জনসভার সম্মানিত সভাপতি, এই বিশালের গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা ডাক্তার মাহবুব রহমান লিটন, মাননীয় জাতীয় সংসদ সদস্য।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলা পৌর এবং সহযোগী সংগঠন।

0: করতেই আজকে এই ঐতিহাসিক ধরার খালের পুরো খননের কাজের উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সব কিছুর প্রেরণার শক্তি, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রেরণার শক্তি আমাদের দলের চেয়ারপারসন, আমাদের দলের অভিভাবক জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত পত্র এই জেলার ময়মনসিংহ জেলার সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় এই ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন, বিশেষভাবে এই ইউনিয়ন বৈলের সম্মানিত সাধারণ মানুষ সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা, আমার আজকে একটা বাংলাদেশের জন্য, ত্রিশালের জন্য, আমাদের অত্র এলাকার জন্য ঐতিহাসিক দিন, ঠিক কিনা বলেন? কেন ঐতিহাসিক দিন? বাবার পদাঙ্কে অনুসরণ করে বাবার সেই খাল খনন কর্মসূচিকে আবার শুরু করে উনি সেইখানে এসে আজকে পুরো খনন শুরু করেছে। ভাইরা আমার, ইতিহাসে এটা অনেক বিরল একটা ঘটনা। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী স্যার। আমরা জানি আপনি কি পরিমাণ ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করেন, তারপরেও আমাদের এই কর্মসূচিকে আপনি অব্যাহত রেখেছেন এবং এই ত্রিশালে পদার্পণ করেছেন। আমরা আমার জন্য গর্ব এবং আমরা ধন্য আজকে ত্রিশালবাসী। ভাই আমার, আমাদের এই খাল দুইটা ইউনিয়নকে সংযুক্ত করেছে এবং এর ফলে এই 5 কিলোমিটার খালের ফলে দুই পাশে ব্যাপক সংখ্যক মানুষ যেই সময়ে 79 সালে যেভাবে উপকৃত হয়েছিলেন তার থেকেও বেশি মানুষ আজকে এই খাল খননে ইনশাল্লাহ উপকৃত হবেন। প্রিয় ভাই আমার, আলোচনার সংক্ষেপের জন্য আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে কথাগুলো বলতে চাই, এই ত্রিশালবাসী যেমন গর্বিত শহীদ জিয়াউর রহমানের পদার্পণে, এই ত্রিশালবাসী যেমন গর্বিত বেগম খালেদা জিয়ার পদার্পণে, একই রকম ভাবে ত্রিশালবাসী আজকে গর্বিত আপনার পদার্পণে। এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে, তার সাথে তাল মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই ত্রিশাল আপনার সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে দল আমাদের কাজ করে যাবে ভবিষ্যতের জন্য। প্রিয় ভাইরা, আমি এই মিটিং এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আমি এই মিটিং এ আপনার কাছে কোন দাবি উত্থাপন করব না, কারণ এই মিটিং এর পরেও আমাদের আরেকটা সভা আছে যেখানে ত্রিশালের সকল স্তরের সুধীরা উপস্থিত থাকবেন এবং সেই মিটিং এ আমি হয়তো আমাদের এই ত্রিশালের জন্য কিছু কথা বলবো। আমি আজকে আজকে আপনার এই পদার্পণে ধন্যবাদ জানিয়ে উপস্থিত যারা এসছেন থাকার থেকে কষ্ট করে জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বহুমা বেগম জি অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: আজকে যিনি প্রধান অতিথি, এই দরার খাল 79 সালের 6ই সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন। আমাদের কি সৌভাগ্য যে তারই যোগ্য উত্তরসূরি গত 17 বছর এই বৈশিষ্ট্যের বিরুদ্ধে উনার প্রজ্ঞা জ্ঞান দিয়ে যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের পরিসমাপ্তি, সফল একটা পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় সংসদ গিয়ে আজকের সেই সফলের মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেগিত সেই প্রধান অতিথি চন্দ্রকে বক্তব্য রাখার জন্য বিরত করে জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খালকাটা অনুষ্ঠানে ধরার খালকাটা ও পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, ষাটের বেশি যাদের বয়স বা ষাট বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন করে খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4,300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2,500 কিলোমিটার খাল আছে যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব, সেটির কাজও আমরা শুরু করেছি। নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খনন না, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলেও তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেজন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ডও দিব, সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব, এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব, সেটির কাজও চলছে। ইনশাল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আছে, অন্য ধর্মীয় যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানদের ইমাম খতিব আছেন মসজিদ মাদ্রাসায়, অন্য ধর্মে যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সেই কাজটি আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হাতে কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভকেশনাল ইনস্টিটিউশন আছে এগুলোকে জোরদার করব, প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নেব, যাতে করে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, ফলে দেশেই হোক বিদেশি হোক, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই, আচ্ছা নাও তো ঠিক আছে, এখন প্রিয় ভাই বোনেরা, আমরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে এখানে যারা আছেন আপনারা, আপনারা প্রত্যেকেই কম বেশি তো সংসারী মানুষ আছেন না? এখানে সংসারী মানুষ আছেন। সংসার যখন চলে, সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে, আসে না বিপদ আপদ আসে, স্বাভাবিকভাবে দেশও একটা পরিবারের মতন, একটা পরিবারে হয়তো 5 জন 7 জন বা 8 জন 10 জন মানুষ থাকে, কিন্তু এই যে বাংলাদেশ নামক বিশাল পরিবার, এই পরিবারে প্রায় 20 কোটি, এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি, এই 20 কোটি পরিবারের জন্য, এই 20 কোটি মানুষের পরিবারের সদস্যের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য যার এর মধ্যে যারা ইমাম খতিব আছেন তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের পরিবারে যে সন্তানরা আছে, এই যে বললাম প্রাইমারি স্কুলে তাদের স্কুল ড্রেস তৈরি করা, সেটির ব্যবস্থা করা, স্কুল ব্যাগ তৈরি করা, এর বাইরেও এই 20 কোটি মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, এগুলা কি একদিনে করা সম্ভব? একদিনে করা সম্ভব না। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর, 25 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর সংসার করে, কিন্তু টুকটাক সমস্যা তারপরেও তো রয়ে যায়, তাই না? তো এখন সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি হবে? আপনারা বললেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা কার হবে? সাধারণ খেটে খাওয়া মানুষই তো। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষকদের হাতে, সারা দেশে প্রায় 2 কোটি 75 লক্ষ কৃষক আছে বিভিন্ন রকমের, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারে কৃষক কার্ড, উপকারটা কাদের হবে? কৃষক ভাইদেরই তো হবে। আমরা যদি এলাকার ভিতরে গ্রামে গঞ্জে রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, ব্রিজ কালভারগুলো ঠিক করতে পারি, তাহলে মানুষের উপকার হবে না অন্য কারো উপকার হবে? মানুষের উপকার হবে। এইভাবে কাজগুলো আমরা করতে চাই। এখন ভাই চলতে গেলে বিভিন্ন হয়, কয়েকদিনে যে আপনার কয়েকদিন এই 3-4 দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি, হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন? এখন এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনি যখন কোনো কাজ করেন, সেটি আপনার নিজের কাজ হোক, কৃষি কাজ হোক, সেটি যে কোনো কাজ হোক না কেন, সংসারের কাজ হোক, একটা নিয়ম কারণ আছে না? যে কোনো কাজ করতে তো কাজের একটা নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণটাকে মেনে নিয়েই তো কাজটা করতে হয়, তাই নয় কি? আপনি যদি হাঁস পালেন, গরু পালেন, ছাগল পালেন, ধান চাষ করেন, সবজি শাক সবজি চাষ করেন, তারপরেও তো নিয়ম আছে, কখন আপনি বীজ বুনবেন, কখন আপনি পানি দিবেন, কখন আপনি সার দিবেন, নিয়ম কারণ আছে না? ঠিক যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। এখন আমরা খেয়াল করেছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্র পত্রিকায় দেখেছেন আপনারা, রেডিও টিভিতে দেখেছেন আপনারা, কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমে কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করে দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, এই 12 তারিখে নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম, আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল, কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় পাথর হচ্ছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি, সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নিব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে এবং এই জ্বালার কারণেই তারা এই সব কর্মকাণ্ড করছে, তাই তো আমরা ধরে নিব, তাই নয় কি? আপনারা চিন্তা করে দেখেন প্রিয় ভাই বোনেরা, যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তাদের তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষকের কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের, খতিব সাহেবদের, অন্যান্য ধর্মীয় ধর্মের যে ধর্মগুরু আছেন তাদের সম্মানী দেওয়া বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? প্রিয় ভাই বোনেরা, তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে, তাহলে গ্রামের বাচ্চাদেরকে যে আমরা নতুন স্কুল ড্রেস দিতে চাইছি, গ্রামের বাচ্চাদেরকে যে স্কুল ব্যাগ দিতে চাইছি, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত কে হবে? গ্রামের বাচ্চারা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেতে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্র পত্রিকা পড়েন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন, ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের, এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে, যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে আবার নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি, বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে বাস করা বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন বলা যায় বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ, শব্দ জনতা এক রাজপথে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়, বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত দিয়ে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে, তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারব। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বক্তব্যে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা, দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যে পরিকল্পনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই পরিকল্পনাগুলো আপনারাই বলেছেন, যদি এগুলো সফল হয় কারা উপকৃত হবে? তারা কি ভাই, কারা উপকৃত হবে এই পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা সফল হলে? কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি, উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে, কারণ এই দেশের মালিক কারা? জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো, সেগুলো একদিকে সফল করা, আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। পারবেন আপনারা সজাগ থাকতে? আমাদের সকলকে সজাগ থাকতে হবে, মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্যনি তারা ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না। যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে, বাংলাদেশের জনগণ তাদের
3: সেজন্যই আমি বলি এই দেশ আমাদেরকেই গড়ে দিতে হবে, এই দেশ আমাদেরকেই গড়তে হবে, জনগণকে সাথে নিয়ে গড়তে হবে, নিজের দেশ। আপনি নিজের খেত খামারি
2: আমাদেরকেই দেখতে হবে, আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব, এবং যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা, ইনশাল্লাহ পারবেন। আসুন তাহলে আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসুন আমরা আজকে সজাগ থাকব, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকব, এবং আমাদের আজকের প্রতিশ্রুতিতে এই খাল খনন কাটার মধ্যে দিয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে একটি, করব কাজ করব দেশ। সবার আগে কি ভাই, সবার আগে কে? বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদের দল জিন্দাবাদ। আসসালাম আলাইকুম।
4: বন্ধুরা, ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার ধরার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এতক্ষণ ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রোতা বন্ধুরা, এই সরাসরি সম্প্রচার থেকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ও মোহাম্মদ রুহুল আমিন, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাদুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় মোহাম্মদ রাফিউল করিম ও এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। শ্রোতা বন্ধুরা, এরই ফাঁকে জানিয়ে রাখি আজ ত্রিশালের নজরুল একাডেমি মাঠেই আজ কিছুক্ষণের মধ্যেই, বিকেলের কিছুক্ষণের মধ্যেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে যে আয়োজিত অনুষ্ঠান, সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ভাষণ দেবেন। সে অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। সে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার প্রতি নিরন্তর শুভকামনা রেখে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এই ধরার খাল পার থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
5: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরার খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনুন দেশের গান।

0: বাংলাদেশ বেতার সুপ্রিয় বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্ম জয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি এখন সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আজ 9 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23 মে 2026 খ্রিস্টাব্দ শনিবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী 2026 জাতীয় পর্যায়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ময়মনসিংহের ত্রিশালে কবির স্মৃতি বিজড়িত এই অঞ্চলে সরকারি উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই উদযাপন উপলক্ষে আজ প্রথম দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে, আমরা চলে যাচ্ছি সরাসরি মঞ্চে।

0: শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হচ্ছে, আমরা চলে যাচ্ছি মঞ্চের কার্যক্রমে।
1: সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।

প্রিয় শ্রোতা বন্ধু, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী এ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে সরকারি উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানে আমি মিয়া মাসুম আহমেদ ধারা বর্ণনায় আছি আপনাদের সাথে, সাথে আছেন রাফিয়া ইসলাম ভাবনা। আমরা জাতীয় সঙ্গীত শুরুর মাধ্যমে অনুষ্ঠান শুরু করছি। আমরা চলে যাচ্ছি।

0: সবাইকে ধন্যবাদ।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শুরু করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।
0: সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে 2026 সালের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যগণ, বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত সম্মানিত সুধী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ সম্মানিত অতিথিবৃন্দ।
1: এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ সরওয়ার জাহান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ সরওয়ার জাহান।

بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر

0: الحق وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم.
1: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। করুণ করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সময়ের শপথ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা নয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে এবং যারা একে অপরকে সত্যের ও ধৈর্য ধারণের উপদেশ প্রদান করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন নবেন্দু কুমার চক্রবর্তী।
3: নমস্কার।

पत्कर्म भक्त्यं तेषां के जगवित महा। अर्जुन बोलिलेन, सतत तद्गत चित्त हइया যে সকল ভক্ত তোমার উপাসনা করেন এবং যাহা অবক্ত অক্ষরের উপাসনা করেন, এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ সাধককে

బోధయు పితాస్తిమి শ্রী ভগবান কহিলেন, যাহারা আমাদের মন নিবিষ্ট করিয়া নিত্য যুক্ত হইয়া পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন তাহারাই আমার মতে যুক্ততম অর্থাৎ শ্রেষ্ঠ সাধক।

0: ভাগ ভাবে পৃথিবী সকল প্রাণী শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন নরবার্ট স্ট্যানলি গোমেজ।

0: পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না। সতত আনন্দ কর, অবিরত প্রার্থনা কর, সর্ববিষয়ে ধন্যবাদ কর, কারণ যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। কোন বিষয়ে ভাবিত হই না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের মনোবাঞ্ছা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিত্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মনকে আচ্ছন্ন করবে। ধন্যবাদ।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন প্রমা মারমার।

0: এখন মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ সাত ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান এমপি মহোদয়কে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। গণযুবতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান তিন দিন মালা অনুষ্ঠানের উদ্বোধনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত আমাদের বৃহত্তর ময়মনসিংহের সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত বৃহত্তর ময়মনসিংহবাসী, বিশেষভাবে অত্র এলাকার ত্রিশালবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এখানেও একটা ঐতিহাসিক দিন। ঠিক যে মঞ্চে আপনি এসে বসছেন ঠিক একই মঞ্চে আমাদের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তিনবার উনি এই মঞ্চে এসে ওনার বক্তব্য রেখেছেন। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই দিনগুলার কথা এবং একই সাথে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি প্রথম যিনি এসেছিলেন উনি প্রথমবার। উনি বলেছিলেন আমাদের দাবি যেটা ছিল যে নজরুলের নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য উনি বলেছিলেন আপনারা এগিয়ে আসলে আমরাও এগিয়ে আসব। সেই দিনের পরেই এই ত্রিশালের জনগণ স্বেচ্ছায় জমিদান শুরু করে এবং একটা পর্যাপ্ত সংখ্যক জমি দানের পরে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে এসে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করে যার নাম হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এই নজরুল জিনাকে বিগত 17 বছর ওনাকে কম্প্রোমাইজ করে রাখা হয়েছিল, জনগণ থেকে দূরে রাখা হয়েছিল, বাংলাদেশের অনুপ্রেরণা থেকে দূরে রাখা হয়েছিল। সেই নজরুলের স্মৃতি ধরে রাখতে উনি তৎকালীন সংস্কৃতি মন্ত্রী সেলিমা আপার মাধ্যমে আমরা এখানে দুইটা নজরুল সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রিয় প্রধানমন্ত্রী, আমি ওই মিটিংয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আমাদের যেমন চাওয়ার শেষ নাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও তেমনি দেওয়ার কোন শেষ নাই। একই কথা আজকেও বলতে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চাওয়ার সীমাবদ্ধ দেওয়ার সীমাবদ্ধতার মধ্যে আমরা চাওয়ার সীমাবদ্ধতা রেখেই বলছি এই ত্রিশালে নজরুল যেহেতু এতটা ভাবে জাতীয়ভাবে আমাদের সমাদৃত, দীর্ঘদিন পরে আপনি সদয় অনুমতি দেওয়াতে আজকে জাতীয় পর্যায়ে নজরুলের এই আজকের এই জন্মজয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি উপস্থিত আছেন। তাই আজকে আমরা জনগণের একক একটা অনুরোধ আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে নজরুলকে আজকে ত্রিশালে ধরে রাখার জন্য আমরা ত্রিশালকে নজরুল সিটি হিসাবে আপনার মুখ থেকে একটা ডিক্লারেশন আমরা আশা করি। আমরা আশা করি এই নজরুল

0: তো এই ত্রিশালে যে কাজগুলো এখনো বাকি আছে, উন্নয়নমূলক কাজ, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মাধ্যমে সবার মতো ত্রিশালও পাচ্ছে এবং ইনশাল্লাহ সব কিছুই ঠিক মতো এগিয়ে যাচ্ছে। জুন মাসে আপনি যে ফ্যামিলি কার্ড সেটাও পাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই এলাকার জন্য আমরা ছেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে এনে আমরা ওনাদেরকে খেলাধুলায় যেরকম আপনার সম্পৃক্ত করতে চাচ্ছি, আপনার সেই নির্দেশনার খাতিরে ত্রিশালে আমরা একটা স্টেডিয়াম দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি, আপনিও জানেন, আমরা জানি, যারা জানার, যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্ট এখানে আছে, যে ক্যান্টনমেন্ট এই এলাকার লোকজন জমি দিয়েছিল, সেখানে 172 একর জায়গা নিয়ে একটা বিশাল এরিয়া আছে যেটা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ার এই কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সময়ে সিদ্ধান্ত নিয়েছে এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স এখানে ওনারা করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনুরোধ সেনাবাহিনী সে কার্যক্রমে ইনশাল্লাহ আমাদের সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স এশিয়ান অলিম্পিক ভিলেজ এই ত্রিশালে ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে মাননীয় প্রধানমন্ত্রী। এবং একই সাথে এই কমপ্লেক্স করতে গেলে যেটা বিগত দিনে আমরা দেখে এসেছি কানেক্টিভিটি প্রয়োজন, সেই কানেক্টিভিটির কারণে এখানে সরাসরি আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হয় একটা রোড কানেক্টিভিটি সরাসরি এই কমপ্লেক্সে অথবা মেট্রো রেলের সংযোগ এই কমপ্লেক্সে নিয়ে আসলে ত্রিশালবাসী সহ এই এলাকাবাসী সবাই উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আর বেশি চাহিদা নাই, আমার এলাকার লোকজন আমাকে অনেক কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করেছে। তারপরও যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে আজকে ত্রিশালের আপামর মানুষ আপনার কথার উপর আস্থা রেখে আপনার মনোনীত প্রার্থীকে তারা বিপুল ভোটে এখানে জয়লাভ করেছে। 1991 সালের পরে এই প্রথমবারের মতো ধানের শীষ এখানে মেম্বার অব পার্লামেন্ট হিসাবে চলে আসছে বিজয়ের বেলা। তাই আমি বলতে চাই আপনার সানুগ্রহে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং আমার সর্বশেষ ছোট্ট একটা অনুরোধ থাকবে, এটা পৌরসভা, পৌরবাসীদের একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা এখানে নাই, অথচ বিখ্যাত নদী সুদিয়া নদী এই অববাহিকা এই শহরকে দুভাগে ভাগ করেছে। আমি অনুরোধ করব আপনি যদি সদয়ভাবে আপনার এলজিআরডি মিনিস্ট্রি যেগুলো বলে দিলে ওনারা এখানে এই নদীর দুই পারে পার্ক করে দিবে, যেখানে মারা তাদের বাচ্চা নিয়ে সময় কাটাতে আসবে, নিঃশ্বাস ফেলতে পারবে এবং বাচ্চারাও উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, এইটুকু আপনার কাছে চেয়ে এবং এই অনুষ্ঠানে যারা আজকে অর্গানাইজ করেছে আমি আপনাদের সবাইকে আমার পক্ষে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: সম্মানিত শ্রুতি, এবছর নজরুলের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে দ্রোহের কবি প্রাণের কবি নজরুল। এখন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তারিক মঞ্জুরকে তার স্মারক বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি।
2: অভিধানে দ্রোহ শব্দের প্রথম অর্থ অন্যায়ের বিরুদ্ধাচারণ। কাজী নজরুল ইসলামের লেখায় দ্রোহের প্রকাশ অবশ্য কেবল অন্যায়ের বিরুদ্ধাচারণের মধ্যে সীমিত নয়। নজরুলের দ্রোহ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে, জাতপাত ও ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে, নারী পুরুষের অসাম্যের বিরুদ্ধে এবং অতি অবশ্যই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। এই বিবেচনায় অভিধান দ্রোহ শব্দের অর্থ এর বহুমাত্রাকে ধারণ করতে পারেনি। তবে সে যাই হোক, নজরুলের দ্রোহ সত্তা তাঁকে মানুষের প্রাণের কবিতে পরিণত করেছে। নজরুলের কাব্যে দ্রোহের সমান্তরালে যদি মানব প্রাণকে খুঁজতে হয় তবে আদর্শ নমুনা হতে পারে সাম্যবাদী। এটি পুস্তক আকারে প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বরে। ওই সময়ে নজরুলের পরিচালনায় কলকাতা থেকে প্রকাশিত হতো শ্রমিক প্রজা স্বরাজ সম্প্রদায়ের সাপ্তাহিক মুখপত্র লাঙ্গল। লাঙ্গলের সম্পাদক ছিলেন কবির পল্টনের বন্ধু মণিভূষণ মুখোপাধ্যায়। পরের বছরই প্রকাশিত হয় সর্বহারা কাব্যগ্রন্থ। নজরুল এই দুই কাব্যের কবিতা লেখার আগেই সমাজতন্ত্র সম্পর্কে ধারণা লাভ করেন, কিন্তু এই অর্থনৈতিক কাঠামোকে তিনি রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেননি। তাই বলে সমাজতন্ত্রের সঙ্গে নজরুলের বিরোধ ছিল না, এমনকি বিরোধ ছিল না পুঁজিবাদের সঙ্গেও। নজরুলের রাষ্ট্র ধারণায় জনগণতন্ত্র প্রধান, আর সেখানে জনগণের অধিকারের প্রসঙ্গ মুখ্য। সাম্যবাদী কাব্যের নাম কবিতায় তিনি ধর্মীয় পরিচয়কে বাহ্য রূপ হিসেবে দেখেছেন, বরং হৃদয়ের বাণী অভিব্যক্তি ও ইচ্ছাকে বড় ধর্ম মনে করেছেন। তাই যদি হয় তবে স্বীকার করে নিতে হবে, প্রচলিত ধর্ম সম্পর্কিত জ্ঞান ও ধারণার বিপরীতে নজরুল প্রবলভাবে দ্রোহী। সঙ্গত কারণে তিনি তাঁর কালে হিন্দু পুরোহিত আর মুসলমান মোল্লাদের সমর্থন পাননি। আবার নজরুলের ধর্মচিন্তাকে কেবল বিভাজনহীন মৈত্রীর বাণী হিসেবে দেখলে পুরোপুরি ঠিক হবে না, বরং তিনি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারাকে ধর্ম মেনেছেন। এ কারণে মানুষ কবিতার আশি বছরের বৃদ্ধ যখন বলে, আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, তখন বোঝা যায় প্রচলিত ধর্মাচরণকে নজরুল গৌণ মনে করেন। এমনকি ঈশ্বর কবিতায় তিনি ঈশ্বরকে প্রচলিত ধারণার অনুযায়ী ঊর্ধ্বাকাশে দেখেন না, জগতের অন্য কোথাও তাঁর সন্ধান করেন না, বরং তাকে দেখেন মানুষের বুকের ভেতরে, সেখানেই তাঁর সন্ধান করতে বলেন। কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে কে তুমি পাহাড় চূড়ে, হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজ তারে দেশ দেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যে প্রকৃতির আলো বাতাস আকাশ এসবের মধ্যে স্রষ্টাকে দেখেন তিনি। এদিক থেকে রবীন্দ্রনাথ প্রবলভাবে রোমান্টিক, তাঁর ঈশ্বর চিন্তাও রোমান্টিকতার বাইরে নয়। রবীন্দ্রনাথ সাহিত্যকে দেখেছেন আনন্দের উপযোগ হিসেবে, আর নজরুল প্রবলভাবে মানবতাবাদী, মানুষের কল্যাণের মধ্যেই স্রষ্টাকে খুঁজে পান। তিনি সাহিত্যকে দেখেছেন জীবনের অঙ্গীভূত করে। লালন যখন বলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, তখন নজরুল আরো স্পষ্ট করে দেন মানুষকে ভজনা করার আলোয় এই সমাজ। সাধারণের চোখে যারা চোর ডাকাত, চোর ডাকাত কবিতায় তাদের জন্য নজরুলের কোন অভিযোগ নেই, বরং অভিযোগ বড়দের বিরুদ্ধে। কারণ ছোটরা সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়। কিংবা বারাঙ্গনা কবিতায় সমাজ যাদের বারাঙ্গনা বলে হেয় করে, গায়ে থুতু দেয়, সেই বারাঙ্গনাদের পক্ষে অবস্থান নিয়ে বলেন, অসতী মাতার পুত্র সে যদি যারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে যারজ সুনিশ্চয়। সমাজের পুরুষকে এভাবে কেউ কখনো বিশেষায়িত করেনি। কবি জানেন জগতের সকল অন্যায়ের পরিসমাপ্তি ঘটলে, জগতের অন্যায়ের পরিসমাপ্তি কোনোদিন আদৌ ঘটবে না, তাই তার দ্রোহিসত্তার অবসানও কখনো ঘটবে না। অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতায় যে কারণে বলেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। এখানে রণক্লান্ত শব্দ তার চিরপ্রস্থানের অর্থ বহন করে, কিন্তু এই শব্দ যে বাক্যবন্ধে যুক্ত সেখানে কবির আত্মবিশ্বাসের ভঙ্গিটিও দেখার মতো। বড় বড় কবিরা যেখানে নিজের জীবদ্দশাতেই কালের গর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করেন, নজরুলের মধ্যে সেখানে আছে টিকে থাকার আস্থা। কারণ উৎপীড়িত আর অত্যাচারী চিরস্থায়ী দুটি বাস্তবতা, এই বাস্তবতায় কবি অমরত্বের খোঁজ পান, তাই নিজেকে চিরকালীন প্রাসঙ্গিক মনে করেন। নজরুল মানুষের উদ্দেশ্যমুখিতা এবং বাস্তববাদকে মেনে নিয়ে কবিতা এবং গান রচনা করেছেন। তাঁর দোলন চাপা, ছায়ানট, পূবের হাওয়া এসব রোমান্স প্রধান কাব্যগ্রন্থ একই সঙ্গে তাঁর প্রকৃতিপ্রেম এবং সৌন্দর্যমুগ্ধতায় পূর্ণ। কিন্তু নজরুলের বিদ্রোহী সত্তার চঞ্চলতা তাকে সবসময় অস্থির করে রেখেছে। স্থিত হতে দেয়নি। প্রেমিক সত্তার নজরুলকে খুঁজতে তার প্রেমমূলক গানের পর্বে যেতে হবে, বুলবুল থেকে এর স্পষ্ট প্রকাশ। সাহিত্য সাধনার দ্বিতীয় দশকে যার বিরামহীন স্ফুরণ, গানের ক্ষেত্রে কথা ও সুরের বৈচিত্র্য নজরুলের জনপ্রিয়তার আর এক কারণ। নজরুলের রোমান্টিক ভাবের মধ্যে বহির্মুখী প্রবণতার চেয়ে অন্তর্মুখী প্রবণতা প্রবল। অন্তর্মুখী রোমান্টিকতায় বেদনাবোধ প্রধান অবলম্বন হয়। নজরুলের গানে এর প্রমাণ মেলে, সেখানে বিচ্ছেদ আর বিরহের সুর প্রবল। আবার ব্যক্তি জীবনের বেদনাবোধ তাঁর রোমান্টিক ভাব ও ভাবনার সঙ্গে একাত্ম হয়ে গেছে বহু জায়গায়। নজরুলের জনপ্রিয়তার প্রধান কারণ তাঁর নতুন কণ্ঠ ও উচ্চারণ, অভিনব সব শব্দের প্রয়োগ আর তার অবিশ্বাস্য প্রকাশে তিনি জানিয়ে দেন বিপ্লব, বিদ্রোহ, আনন্দের মতো প্রেম, বেদনা, দুঃখের উচ্চারণও তীব্র হতে পারে। কাজী নজরুল ইসলাম দ্রোহচিন্তার দিক থেকে দৃঢ় স্পষ্ট এক ফলক, পৃথিবীর উপনিবেশ বিরোধী কবিদের মধ্যে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। যদি নজরুলকে অনুবাদ করে বিশদ করা যায়, তবে তাঁর কবিত্বের শক্তি নতুন করে পৃথিবীর পাঠক সমালোচকরা উপলব্ধি করতে পারবে। নজরুল গবেষণার আন্তর্জাতিক ক্ষেত্রও বিস্তৃত হবে। দুঃখজনক হল, নজরুলের কাব্যচর্চা এবং জীবনীকে কবির জন্মের 127 বছর পরেও প্রামাণ্য করা সম্ভব হয়নি। কবির সাহিত্যকৃতি ও জীবনী নির্ভরযোগ্যভাবে নির্মাণের সুযোগ না নিলে আমরা সময়ের দায় থেকে মুক্তি পাব না। ধন্যবাদ সবাইকে।
3: এবারে সম্মানিত অতিথি কবি পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিস খিলখিল কাজীকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। আজকে আমাদের সকলের প্রাণপ্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। এই জন্মদিনটি দড়িরামপুরে আজকে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ও প্রধানমন্ত্রী হওয়াতে আমাদের পরিবার থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি তাকে, অনেক ভালোবাসা এবং সুস্থ জীবন কামনা করছি। অনেক বছর আগে তখনও শুরু হয়নি জাতীয় পর্যায়ে নজরুল জন্ম উৎসব, তৎকালীন প্রধানমন্ত্রী এবং আমাদের আজকের প্রধানমন্ত্রীর মাতা জনাবা খালেদা জিয়া তার সঙ্গে এসেছিলাম এই মঞ্চটি উদ্বোধন করতে। আজ 11ই জ্যৈষ্ঠ আমাদের প্রাণপ্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ। একই সঙ্গে তিনি বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি, দ্রোহের কবি এবং গণমানুষেরও কবি। অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিয়ে তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে যে আওয়াজ তুলেছিলেন তা এ প্রজন্মের জন্য কেবল অনুসরণীয়ই নয়, অনুকরণীয়ও বটে। ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তার অগ্নিকণ্ঠে রচিত কবিতা, উপন্যাস ও গান আমাদের জন্য পরম শিক্ষণীয়। কবি নজরুল তাঁর কবিতায় গভীর জীবনবোধ ও মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন। কবি নজরুলের গানের বাণী সমৃদ্ধ সুরের বৈচিত্র্য ও উপন্যাসের সমাজচিত্রের নিবিড় পর্যবেক্ষণ বাংলার সীমানা পেরিয়ে বিশ্ব সাহিত্যের দরবারে স্থান করে নিয়েছে। তাই কবি নজরুল বাঙালি জাতির অহংকার বটে। বাঙালি স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের তার রচিত কবিতা ও গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস শক্তি জুগিয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধূমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল গোটা জাতিকে। সকল রকম সংকীর্ণতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে তার কলম ছিল চিরদুর্বার। তার বজ্রকণ্ঠে জাতির বজ্জাতি, ধর্মের উগ্রতা, সমাজের সকল ইতরতার বিরুদ্ধে উদাত্ত কণ্ঠের সাম্যের আহ্বান। এই আহ্বান জীবন জাতীয় মুক্তির, জাতীয় মিলনের, তেমনি সকল বাঙালির সর্বাঙ্গীন প্রকাশের। পৃথিবীর সকল শোষিত মানুষের, স্ত্রী পুরুষের সমানাধিকারের এবং পৃথিবীর সকল জাতির সর্বজনীন মুক্তির বিদ্রোহী কবি। বিদ্রোহী মিথ্যাচারের বিরুদ্ধে সাম্যের কবি, শুধু সাম্যের, রাজনৈতিক সাম্যের নয়, মানব সাম্যেরও বটে। বিদ্রোহী কবি বলা বাহুল্য, কাজী নজরুলের এই পরিচয়ও তার একমাত্র পরিচয় নয়। তিনি সুন্দরের কবি, তিনি যৌবন সুন্দরের, তিনি প্রেম সুন্দরের, প্রলয় সুন্দরের এবং সৃষ্টি সুন্দরের। তাঁর লেখা শেষ পরিচয় তিনি মানবতার কবি। আমার জীবনে কবি নজরুল এক বিস্ময়কর নাম। তাঁর ছোটবেলা থেকে তাকে আমরা দেখে এসেছি, নানা অভিব্যক্তিতে আমার সামনে তিনি বিদ্যমান। সবচেয়ে আশ্চর্যের কথা এই যে সময় যত পেরিয়ে যাচ্ছে কবি নজরুল ততই আমার চেতনায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন সকল বাঙালির মনে প্রাণেও। তাকে বাদ দিয়ে অস্তিত্বের কথা আজ আর আমরা চিন্তাই করতে পারি না। শেষ করার আগে কয়েকটি কথা বলতে চাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে। সকল স্কুল কলেজগুলোতে নজরুলের পাঠ্যক্রম চালু করতে হবে। সকল স্কুল কলেজে বাধ্যতামূলক তার জন্মদিনটি পালন করতে হবে। সারা বছর নানান অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে। সারা দেশে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো চিহ্নিত করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, তা আমাদের প্রজন্মদের জন্যই। নজরুল আরেকটি আমার আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে নজরুল দিবস ঘোষণা। আমি আজকে আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, তিনি যেন আজকের দিনটি নজরুল দিবস ঘোষণা করেন। ধন্যবাদ।
1: শ্রোতৃবৃন্দ, এবারে সম্মানিত অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ লতিফুল ইসলাম শিবলিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন শহীদের গল্প খুব ছোট্ট করে আপনাকে একটু বলব। চব্বিশের গণ অভ্যুত্থানের ওমর ফারুক নামে এক তরুণ, ২২ বছরের এক তরুণ, ১৯শে জুলাই শহীদ হয়েছিলেন। এবং সে শহীদ হওয়ার আগের দিন তার ফেসবুকে নিজের ছবি শেয়ার করে লিখেছিলেন, চির উন্নত মমসি। এত বছর পরও কিভাবে নজরুল চেতনা আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে চেতনা হিসাবে কাজ করেছিল, সেটা একটা অনেক বড় প্রমাণ। এটা সেই কবির কবিতা যিনি এই উপমহাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ব্রিটিশ উপনিবেশ বিরোধী পরাধীন ব্রিটিশ উপনিবেশ পরাধীন দেশে যখন বড় বড় রাজনৈতিক নেতারা স্বাধীনতার ঘোষণা দিতে দ্বিধান্বিত ছিলেন, তখন নজরুল বলছেন, ভারত হবে ভারতবাসীর, এই কথাটি বলতে ভয়, সেই বুড়োদের নেতা বলিস, তাদের কথায় চলতে হয়। এমন করেই তিনি তার পত্রিকা ধূমকেতুতে ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আজ উদাত্ত কণ্ঠে বলতে চাই, এই উপমহাদেশের আজাদীর লড়াইয়ের ইতিহাসে আমরা দুইজন স্বাধীনতার ঘোষককে পাই। একজন লিখেছিলেন স্বাধীনতার অবিনাশী মহাকাব্য বিদ্রোহী, আরেকজন ১৯৭১ উত্তাল দিনে দিশাহীন জাতিকে জাগিয়ে তুলেছিলেন এই বলে, উই রিভোল্ট, অর্থাৎ আমরা বিদ্রোহ করলাম। এখানে সশস্ত্র বিদ্রোহ এবং শব্দের বিদ্রোহ এক সুরে মিলিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে আরো অদ্ভুত মিল, দুজনই সৈনিক ছিলেন, একজন হাবিলদার, অন্যজন মেজর। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনার কাছে দুটি দাবি রাখতে চাই। এই উপমহাদেশের স্বাধীনতার ঘোষক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুই মহান ঘোষককে চিরস্মরণীয় করে রাখার জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি রাখি, যার নাম হবে র্যাবেল এসপায়ার, বিদ্রোহী চত্বর। এই র্যাবেল এসপায়ার আমাদেরকে স্মরণ করিয়ে দেবে ব্রিটিশ উপনিবেশ বিরোধী লড়াই, ৭১ আমাদের মুক্তি সংগ্রামের লড়াই, ৯০ গণ অভ্যুত্থানের লড়াই এবং সবশেষে ২৪ ফ্যাসিবাদ বিরোধী লড়াই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার দ্বিতীয় দাবি হচ্ছে, আমরা নজরুলের এক স্বপ্ন বাস্তবায়নের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা সম্প্রতি নজরুল সাহিত্যের ইংরেজি অনুবাদ কুইন্টিসেন্স অব নজরুল প্রকাশ করেছি। নজরুল বলেছেন, আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশেরই নয়, আমি মহা সারা বিশ্বের। তিনি আরো বলেছেন, বিশ্ব ছাড়ায় উঠি আছি আমি। নজরুল সবসময় গ্লোবাল হতে চেয়েছিলেন, তিনি বিশ্বের কবি হতে চেয়েছিলেন। আমরা একটা প্রকল্প হাতে নিতে পারি যার নাম হবে কালচারাল ডিপ্লোমেসি থ্রু আওয়ার ন্যাশনাল পোয়েট। ৪০টি দেশের সাথে আমাদের কালচারাল টাই আছে, সুতরাং আমরা সেই সব দেশকে তাদের ভাষায় নজরুলকে অনুবাদ করতে বলতে পারি এবং এই উদ্যোগ নিতে পারি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাহায্য করলে এটা খুব সহজেই বাস্তবায়ন হওয়া সম্ভব। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আমি নজরুলের ভাষায় বলতে চাই, বন্ধু গো তলসীর, তোমারে দিয়েছি পতাকা মোদের বিংশ শতাব্দীর। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সেই পতাকা আপনার হাতে, আপনি এই পতাকা নিয়ে হাঁটবেন সেই পথে যেমনটি নজরুল বলেন, নতুন দিনের নবযাত্রীরা চলিবে বলিয়া এই পথে, বিছাইয়া যায় আমাদের প্রাণ, সুখ দুঃখ আজ সব আজি হতে, ভবিষ্যতের স্বাধীন পতাকা উড়িবে যেদিন জয়রথে, আমরা হাসিব দূর তারা লোকে তোমাদের সুখ স্মরণে। ধন্যবাদ।
3: এখন বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক সৈয়দ ইমরান সালেককে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে জাতীয় পর্যায়ে আজকে যে অনুষ্ঠান, সে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উপস্থিত আজকের এই সভার সভাপতি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী, উপস্থিত বিশেষ অতিথি প্রতিমন্ত্রী আলিয়া নওয়াজ কৈয়ম সাহেব, উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়গণ, মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার কিছু নেই, আমি শুধু আজকে এই জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে বলতে চাই যে আজকে আমরা এক অনন্য গৌরব এবং আবেগঘন মুহূর্তে এখানে আমরা একত্রিত হয়েছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে ত্রিশালের যে আয়োজন, এটি মাত্র শুধুমাত্র একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটা আমাদের জাতীয় চেতনা, আমাদের সাম্য, মানবতা এবং বিদ্রোহী আত্মার এক মহামিলন বলে আমি মনে করি। আমি বলতে চাই, নজরুল বলেছিলেন, যাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান। আজকে বাংলাদেশে নজরুলের চেতনা আরও বেশি প্রাসঙ্গিক। সম্মানিত সুধীমণ্ডলী, জাতীয় কবি শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি যুগে যুগে অন্যায়, শোষণ, ফ্যাসিবাদ এবং অন্ধকারের বিরুদ্ধে জেগে উঠা মানুষের যেন কণ্ঠস্বর। তিনি বলেছেন, আমি যুগে যুগে আসি, আসি হাজি পুরো মহাবিপ্লব হেতু। এই চরণে নজরুল বিদ্রোহী চেতনার চিরন্তন জাগরণের কথা বলেছেন। আমরা সকলেই জানি যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরে দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নের নতুন রাজনীতি শুরু করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও 90-এর সেই স্বৈরাচারের অবসানের পর ধ্বংসস্তূপের উপরে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরেও সেই গুরু দায়িত্ব এসে পড়েছে যে ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের পর বাংলাদেশকে নতুন করে জাগিয়ে তোলা। সেই জন্য নজরুলের সেই কবিতা, সেই গান, আমি যুগে যুগে আসি, আসি আছি পুরো মহাবিপ্লব হেতু, সেটা আজকে আরো বেশি প্রাসঙ্গিক। আমাদের জিয়া পরিবার কবি নজরুলের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং শহীদ জিয়া একজন নজরুলের ভক্ত ছিলেন, বেগম খালেদা জিয়াও নজরুলের ভক্ত ছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদি জাহানারা বেগম একজন নজরুল সঙ্গীত ছিলেন, সেই সময়ে সঙ্গীত শিল্পী ছিলেন, সেই সময়ে তার সঙ্গীত পাকিস্তান রেডিওতে অনেকবার পরিবেশিত হয়েছে। সেই কারণে আমি মনে করি তারেক রহমানেরও নজরুলের প্রতি তার একটি বিশেষ অনুরক্ত অবদান একটা রয়েছে। সেই জন্য আজকে এই ত্রিশালকে আমরা যদি নজরুলের স্মৃতি বিজড়িত অনেক বিষয় রয়েছে, এই ত্রিশালকে যদি আমরা নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করতে পারি, তাহলে এখানে পর্যটন একটা আকর্ষণ ঘটবে এবং আমাদের দেশি বিদেশি পর্যটকদেরকে এখানে নিয়ে আসতে পারব এবং ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলকে আমরা বেশি করে এখানে পরিচিত করতে পারব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই, এরকম উদ্যোগ যদি সরকারের পক্ষতে থাকে, ইনশাআল্লাহ ময়মনসিংহ জেলা পরিষদ সেই উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
1: সম্মানিত শ্রুতি, এবারে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মওলাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি।
5: মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, গবেষক, সংস্কৃতিসেবী, সাংবাদিক এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আমি সাংস্কৃতিক সচিব হিসাবে স্বাগত জানাচ্ছি। আজকের এই মহতি আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহে বিশাল ত্রিশালে অনুষ্ঠিত এই জাতীয় অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্য ও সংস্কৃতির সেই অনন্য মহিরুহকে, যিনি তার সৃজনশীল প্রতিভা, মানবিক চেতনা এবং সাম্য ও অহিংস বাণীর মাধ্যমে বাঙালি জাতির আত্মপরিচয়কে সমৃদ্ধ করেছেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু কবি নন, তিনি ছিলেন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, প্রাবন্ধিক, নাট্যকার এবং মানব মুক্তির কণ্ঠস্বর। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তিনি অসাধারণ অবদান রেখেছেন। তার অফুরন্ত সৃষ্টিশীলতা এবং ব্যতিক্রম ধর্মী সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এক অনন্য উচ্চতায়। নজরুলের সাহিত্য ও সঙ্গীতের মূল শক্তি ছিল মানবতা, সাম্য ও প্রতিবাদের চেতনা। উপনিবেশিক শাসন, শোষণ, বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি তার কলমকে শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন। তার কালজয়ী বিদ্রোহী কবিতা বাঙালির আত্মমর্যাদা ও মুক্তির আকাঙ্ক্ষাকে নতুন শক্তি দিয়েছিল, যা আজও আমাদের সাহস ও প্রেরণার উৎস হয়ে আছে এবং ভবিষ্যতে যে কোনো আত্মমুক্তির অপেক্ষমান মানুষ এবং জনগোষ্ঠীর জন্য পাথেয়। একই সঙ্গে নজরুল ছিলেন প্রেম ও সম্প্রীতির কবি। বিদ্রোহ এবং প্রেম, এই দুঃসুর তার সাহিত্য এবং সঙ্গীতে অপূর্বভাবে মিলিত হয়েছে। এক হাতে তিনি ধারণ করেছিলেন রণতূর্য, অন্য হাতে প্রেমের বাটি। তার রচনায় ইসলামী সঙ্গীত যেমন স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে অপূর্বভাবে মিলিত হয়েছে। এক হাতে তিনি ধারণ করেছিলেন রণতূর্য, অন্য হাতে প্রেমের বাসী। তার রচনায় ইসলামী সঙ্গীত যেমন স্থান পেয়েছে, তেমনি স্থান পেয়েছে শ্যামা সঙ্গীত, ভজন ও কীর্তনের মাধ্যমে। তিনি ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতা তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই। এই অঞ্চলের অর্থাৎ ময়মনসিংহ অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ তার মনন ও সাহিত্য চেতনায় এক গভীর প্রভাব ফেলেছিলেন, যার প্রতিফলন আমরা পরবর্তীকালে তার বহু রচনা এবং সঙ্গীতে দেখতে পাই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাতেও নজরুলের সাহিত্য ও সঙ্গীত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা জুগিয়েছে। তার কবিতা ও গান যুগে যুগে বাঙালিকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করেছে এবং স্বাধীনতার পথে এগিয়ে নিতে সাহস জুগিয়েছে। জাতীয় কবির চেতনা আজও আমাদের প্রেরণা দেয় একটি মানবিক, অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল সমাজ নির্মাণে। বর্তমান সরকার দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জাতীয় কবির সাহিত্য, সঙ্গীত ও আদর্শ সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে, কারণ আমরা বিশ্বাস করি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চাই একটি জাতির অগ্রগতির মূল শক্তি। আজকের এই আয়োজন শুধু জন্মজয়ন্তী উদযাপন নয়, এটি আমাদের সাংস্কৃতিক চেতনা ও জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আসুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীতে আমরা তার মানবতা, সাম্য, প্রেম ও বিদ্রোহের চেতনাকে হৃদয়ে ধারণ করি এবং একটি সুন্দর ও মানবিক সাংস্কৃতিক মনস্ক জাতি গঠনে একযোগে কাজ করি। ছিল নাটক নারীরা আখিল দাস, বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ, আজি কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে দঙ্গাবাজি। জাতীয়তা বোধ থেকে তিনি লিখেছেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কান্দারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্দারি বলো ডুবেছে মানুষ সন্তার মন মার, মিথ্যা শুনিনি ভাই এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
0: আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং জাতীয় জীবনে কবি নজরুলের এ সকল বাণী এবং তার যে বিশ্বাস এবং তার যে সেগুলো যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা আশা করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক সুখী এবং সমৃদ্ধি দেশ হিসাবে গড়ে উঠবে। পরিশেষে জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: এবারে বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
6: মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপস্থিত অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ এবং যারা উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানে, আসসালামু আলাইকুম। নজরুলকে নিয়ে একটা ছোটবেলার স্মৃতিচারণ করি। আমরা তখন একটু বেড়ে উঠছি, আপনারা খেয়াল করবেন একটা সময় রাশির বই হতো বছরের শুরুতে, তো রাশির মধ্যে আমরা দেখার চেষ্টা করতাম আমাদের যার যার রাশি যেটা সেই রাশিতে বিখ্যাত কোন মানুষ আছে। আমি খুব গর্ব করে বলতাম নজরুল আমার রাশির মানুষ, আমার জন্ম কাজী নজরুল ইসলামের খুব কাছাকাছি সময়ে, আমরা দুজনই মিথুন। রাশিতে বিশ্বাসী না হলেও মিথুন সম্পর্কে যা যা বলা হয় কাজী নজরুল ঠিক সেই রকম একজন মানুষ। আমার ভীষণ ভাল লাগে এটা দেখতে যে একজন মানুষকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না, মানে নজরুল কে ছিলেন আমি দেখলাম এই জবাবটা আসলে ভালো মতো দেওয়া যায় না। আমরা যদি সাহিত্যের জায়গায় আছি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই, রবীন্দ্রনাথকে উনি কি ছিলেন, উনি কবি ছিলেন, উনি ঔপন্যাসিক ছিলেন, উনি গল্পকার ছিলেন, উনি লিরিসিস্ট ছিলেন, উনি নাট্যকার ছিলেন, সবকিছু। মজার ব্যাপার নজরুলও সাহিত্যের ক্ষেত্রে হুবহু একই কাজগুলো করেছেন, কিন্তু নজরুলকে ব্যক্তি হিসেবে আমরা ডিফাইন করতে পারি না। নজরুল সৈনিক ছিলেন, নজরুল গানের দলের মানুষ ছিলেন, নজরুল সিনেমা বানিয়েছিলেন। আমি নিজে সিনেমা একজন মানুষ, আমি সিনেমাতে পড়াশোনা করেছি, আমি খুব আগ্রহ নিয়ে দেখি উনি সিনেমা বানিয়েছেন, সিনেমায় অভিনয় করেছেন, গান গেয়েছেন, রাজনীতি করেছেন, রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছেন, রাজনৈতিক মতাদর্শ কোনটা হওয়া উচিত সেই ডিবেট করেছেন, উনি সব কিছু করেছেন। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে অবাক লাগে যে একটা মানুষ এক জীবনে সব রকম সাহিত্য রচনা করেছেন। সাহিত্যের কথা কবির দৌহিত্র বলে গেছেন, আমাদের সচিব বলে গেছেন, ডাইভার্সিটি, অসাধারণ রকম ডাইভার্সিটি। যে মানুষটা হাম নাচ লিখছেন সে মানুষটা শ্যামা সঙ্গীত কীর্তন লিখছেন, মানে এই রকম একটা ঘটনা ওই সময়ে ঘটিয়েছেন নজরুল, এটা একেবারেই অকল্পনীয় ব্যাপার। একই সাথে যে জীবন তিনি যাপন করে দেখিয়েছেন, নজরুল ক্রমাগত আমাদের সামনে আসতে থাকবেন। আসলে আমি এই রকম মানুষদের প্রেরণা আমাদের তরুণদের সামনে তুলে ধরা হোক এটা আমি খুব সিরিয়াসলি চাই। সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এই চেষ্টা ক্রমাগত করে যাব, তার জীবনের সব দিকগুলো মানুষের সামনে যতটা সম্ভব নিয়ে আসা যায়। কারণ যে কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবেই হোক, জনাব লতিফুল ইসলাম শিবলী নজরুল ইনস্টিটিউটের পরিচালক বলে গেছেন, একজন শহীদও শহীদ হওয়ার আগের দিন চির উন্নত মমশির লিখে গেছেন। এইভাবেই নজরুল আমাদের সামনে আসতে থাকবেন এবং আমি আশা করি, আমি বিশ্বাস করি নজরুলকে আমরা জাস্ট একজন জাতীয় কবি হিসেবে শ্রদ্ধা করি, এর বাইরে তার যা যা অর্জন আছে, তার যা যা সৃষ্টি আছে সেগুলো নিয়ে আমরা সবাই খুব ভালোভাবে কাজ করব। যে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমি কাজ করছি, আমি আশা করি আমাদের সুযোগ্য মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে একসাথে এবং অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা খুব ভালো কিছু, খুব দুর্দান্ত কিছু করতে পারব। ধন্যবাদ সবাইকে।
3: এবারে বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম এমপি মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়, উপস্থিত সম্মানিত সভাপতি, মন্ত্রী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, সম্মানিত মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিশিষ্ট সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপনের এই মুহূর্তে আয়োজনে ঐতিহাসিক ত্রিশালের মাটিতে সমবেত হতে পেরে গর্বিত এবং আনন্দিত। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন সাম্য, মানবতা এবং প্রতিবাদী ও অসাম্প্রদায়িক চেতনার জন্য কণ্ঠস্বর। তার সাহিত্য, সঙ্গীত, দর্শন যুগে যুগে বাঙালির হৃদয়ে স্বাধীনতা ও ন্যায় প্রেরণা জুগিয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন। তার দূরদর্শী নেতৃত্বে সবার আগে বাংলাদেশ মন্ত্র হৃদয়ে ধারণ করে আমরা কাজ আজ উন্নয়ন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের জন্য এক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। সম্মানিত সুধী, নজরুল শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক অবিনাশী চেতনার নাম যার কলম অন্যায়, শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকে পৃথিবীতে যখন বিভেদ, সহিংসতা আমাদের মানবিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে, তখন নজরুলের আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নজরুল মানবতাকে জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছে। তিনি লিখেছিলেন, ঘাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। সম্মানিত উপস্থিতি, ত্রিশাল তথা ময়মনসিংহের সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর এবং আবেগময়। এই জনগণের, এই জনপদের ধুলিকণা কবির বহু স্মৃতির সাক্ষী। তাই ত্রিশাল নজরুল জয়ন্তী উদযাপন নিছক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি পুরো জাতির পক্ষ থেকে জাতীয় কবির প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। আমি মাননীয় ময়মনসিংহ জেলা প্রশাসক সৈয়দ ইমরান সেলিম প্রিন্সের সাথে একমত হয়ে আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই, নজরুলের বহু স্মৃতি বিজড়িত এই ত্রিশালকে নজরুল স্মৃতি হিসেবে ঘোষণা করার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সঙ্গীত এবং দর্শন পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি, কারণ নজরুল আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে। আমি অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল আয়োজক, সংস্কৃতিকর্মী, শিল্পী, প্রশাসন, ত্রিশালবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আসুন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে ধারণ করে আমরা একটি অসাম্প্রদায়িক, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তোলার অঙ্গীকার করি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি ত্রিশাল এই জাতীয় অনুষ্ঠানটি উদযাপন করছেন, আপনাকে এই ময়মনসিংহবাসীর পক্ষ থেকে, ময়মনসিংহের সাংগঠনিক বিএনপি টিমের পক্ষ থেকে এবং সকল রাজনৈতিক আমাদের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবারে বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, মাননীয় প্রধান অতিথি, অন্যান্য সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে আমাদের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় থেকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে ত্রিশালে কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিনে আপনি একটু যাবেন, উনি খুব সানন্দে রাজি হয়েছেন। আমি এই জন্য তার কাছে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে আমরা স্বাগত জানাচ্ছি। স্বাগত জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের, সঙ্গীত এবং সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যা ব্যাখ্যা করবার কোন প্রয়োজন নেই। তিনি শুধু একজন কবি নন, তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, তিনি ছিলেন সাম্যের কণ্ঠস্বর, মানবতার কবি এবং অসাম্প্রদায়িক চেতনার একজন ধারক। আমাদের এই কবি ব্রিটিশ বিরোধী আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, চব্বিশের গণ আন্দোলন সব ক্ষেত্রেই এই কাজী নজরুল ইসলাম আমাদের চেতনায় এক শক্তি জুগিয়েছেন সবসময়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিগত ২০ বছর এই কাজী নজরুল ইসলাম উপেক্ষিত থেকেছে, অবহেলিত থেকেছে। আপনার কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, আজকে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মকে আরো বেগবান করার জন্য আমাদের অবশ্যই সিদ্ধান্ত নেওয়া দরকার। অনেকেই বলেছেন, আমিও বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে কাজী রবীন্দ্রনাথের জন্য একটা শান্তিনিকেতন আছে, আর এখানে এই ত্রিশালে আমি আগে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী, এখানে কাজী নজরুল ইসলাম তার শৈশব কাটিয়েছেন, এই সামনের স্কুলে তিনি লেখাপড়া করেছেন, এইখানে বটের গাছের নিচে বসে বাঁশি বাজিয়েছেন, এইখানে নদীর পাশে বসে কাব্য রচনা করেছেন, এইখানকার সমস্ত পথে পথে তার পায়ের ছোঁয়া লেগে আছে। সেই ত্রিশালকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাইব নজরুল কানন হিসাবে ঘোষণা করা হোক, যাতে নজরুলের সাহিত্য চর্চার একটা উর্বর ক্ষেত্র হিসাবে এই ত্রিশাল কাজ করতে পারে, এবং এখান থেকেই সারা বাংলাদেশে নয় পৃথিবীর যত জায়গায় বাঙালিরা আছে সমস্ত জায়গায় নজরুলের আহ্বান ছড়িয়ে যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশা করি যে নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে, সেই চেতনায় শানিত হয়ে আগামী দিনের একটি মানবিক রাষ্ট্র, আগামী দিনের একটি কল্যাণকর রাষ্ট্র, একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত মানুষ নজরুলের সঙ্গীত গেয়ে আপনার নেতৃত্বে আগামী দিনে এক উজ্জ্বল বাংলাদেশ গড়ে তোলার একটা দৃঢ় প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।
3: এখন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায়চৌধুরী এমপি মহোদয়কে সভাপতির বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত উপাচার্য কবিনাথনী খিলখিল কাজী, প্রজ্ঞাবান শিক্ষকবৃন্দ, গবেষক সাহিত্যিক সংস্কৃতিসেবী চির শিক্ষার্থীরা এবং উপস্থিত ভাই ও বোনেরা, আজ আমরা বাংলাদেশের জাতীয় কবির জন্ম জয়ন্তী সমবেত হয়েছি। তিনি বাংলা সাহিত্যে বাংলা ভাষার অন্তর্গত চির জাগ্রত শক্তি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। তিনি ছিলেন মানব মুক্তির দার্শনিক, সাংস্কৃতিক পুনর্জাগরণের অগ্রদূত। আজকের বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে বিশ্বায়ন, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অর্থনৈতিক রূপান্তরের নতুন বাস্তবতা, অন্যদিকে সামাজিক মেরুকরণ, সাংস্কৃতিক বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় এবং বৈশ্বিক ভূরাজনৈতিক চাপ। এই জটিল সময়ে নজরুল আমাদের কাছে ফিরে আসেন ধূমকেতুর দীপ্তি নিয়ে, মানুষের প্রতি অগাধ প্রেম নিয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে এক নৈতিক সাহস নিয়ে। আজ আন্তর্জাতিক রাজনীতিতে আমরা দেখি শক্তিধর রাষ্ট্রগুলো অস্ত্রের প্রতিযোগিতায় ব্যস্ত, এখানে মানবতার ভাষা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়াতেও বিভাজনের রাজনীতি, ধর্মীয় উত্তেজনা এবং অসহিষ্ণুতা বহু সময় সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পথ কি হবে? বাংলাদেশের পথ হতে হবে নজরুলের পথ, সাহসের পথ, সাম্যের পথ, অসাম্প্রদায়িক মানবতার পথ। নজরুল যখন বলেন মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, তখন তিনি কেবল কবিতা রচনা করেননি, তিনি একটি আধুনিক রাষ্ট্রের নৈতিক দর্শন নির্মাণ করেছিলেন। আজকের বাংলাদেশকে সেই দর্শনের জায়গায় দাঁড়াতে হবে। এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সবার আগে বাংলাদেশের কথা বলেন, তার ভেতরও আমরা একটি অংশগ্রহণমূলক, মানবিক ও আত্মমর্যাদার রাষ্ট্রচিন্তার ইঙ্গিত দেখতে পাই। তার এই আত্মমর্যাদার অনুপ্রেরণার বাতিঘর কাজী নজরুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আজ বিশেষভাবে বলতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে নির্ধারণ হবে না, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে আমরা কেমন মানুষ তৈরি করছি তার উপর। এখানে এই বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদান করে না, একটি জাতি বুদ্ধিভিত্তিক বিবেক নির্মাণের স্থান। আমি আজ শিক্ষকদের প্রতি আহ্বান জানাই, তরুণদের শুধু পেশাজীবী নয়, চিন্তাশীল নাগরিক হিসেবে গড়ে তুলুন। আমি আজ তরুণদের প্রতি আহ্বান জানাই, তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষণস্থায়ী উত্তেজনা পরিহার করে জ্ঞানের গভীরতায় নিজেদের নির্মাণ করো, কারণ তোমরাই হচ্ছ সকালবেলার 8-9টার সূর্যের মতো, সমস্ত দিন তোমাদেরই এবং অবশেষে তোমরাই এদেশের ভবিষ্যৎ। নজরুল ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে কারণ ভবিষ্যতের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যে রাষ্ট্র তার সাংস্কৃতিক জ্ঞান সাংস্কৃতিক জ্ঞান ও মানবিক মূল্যবোধকে একসঙ্গে ধারণ করতে পারে। নজরুল আমাদের শিখিয়েছেন দ্রোহ মানে ধ্বংস নয়, দ্রোহ মানে অন্যায়ের বিরুদ্ধে নৈতিক সাহস। আজ বাংলাদেশের প্রয়োজন সেই নৈতিক সাহস। আমাদের প্রয়োজন এমন এক রাজনৈতিক সংস্কৃতি যেখানে মতভেদ থাকবে কিন্তু ঘৃণা থাকবে না, যেখানে ধর্ম থাকবে কিন্তু ধর্মান্ধতা থাকবে না, যেখানে জাতীয়বাদ থাকবে কিন্তু মানবতা বিরোধী সংকীর্ণতা থাকবে না। রবীন্দ্রনাথ, লালন শাহ, আব্দুল করিম সহ শত মনীষীর ধ্যান, দহন, প্রেম আর প্রার্থনায় গড়ে উঠেছে আমাদের বাংলা ভাষা। সকল সাধক, মনীষী ও পথপ্রদর্শকের প্রতি রইল আমাদের অনির্বাণ কৃতজ্ঞতা। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে সংস্কৃতি হবে রাষ্ট্রের আত্মা, গণতন্ত্র হবে জনগণের আস্থা, এবং মানবতা হবে রাজনীতির কেন্দ্রবিন্দু। এই হোক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।
1: সম্মানিত শ্রোতা, এখন মাননীয় প্রধানমন্ত্রী নজরুল পুরস্কার 2025 প্রদান করবেন। নাম ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য পুরস্কার প্রাপ্তদের অনুরোধ জানাচ্ছি। নজরুল সাহিত্যে অনন্য সাধারণ অবদানের জন্য নজরুল পুরস্কার গ্রহণ করবেন জনাব আলী হোসেন চৌধুরী।

0: পুরস্কারের পরিমাণ 2 লক্ষ টাকা এবং একটি রৌপ্য পদক।
1: এরপর নজরুল সঙ্গীতে অনন্য সাধারণ অবদানের জন্য পুরস্কার গ্রহণ করবেন জনাব মইদুল ইসলাম।
0: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এখন নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন পর্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এবং জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত দুটো স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন মাননীয় প্রধানমন্ত্রী। দুটো স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এবং জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক প্রকাশিত।

0: এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু কর্তৃক তার অঙ্কিত নজরুলের চিত্রকর্ম প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীকে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কর্তৃক তার অঙ্কিত নজরুলের চিত্রকর্ম প্রদান। চিত্রকর্ম গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এবারে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকচিত্র উপহার প্রদান। স্মারকচিত্র গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী।

0: মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
1: সম্মানিত সুধী, এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে প্রধান অতিথির ভাষণ প্রদান এবং তিন দিন ব্যাপী 127তম নজরুল জন্মবার্ষিকী 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি।
2: আপনারা কি আমার কথা পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? বসতে হবে, বসতে হবে। আপনারা পেছনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? না পেলে হাত নাড়লেন কেমন করে যে পাচ্ছেন না? এখন পাচ্ছেন শুনতে? এখন ঠিক আছে? ওকে।

বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জাতীয় কবির সৃজন এবং সুহৃদ নজরুল গবেষক, সুশীল সমাজের প্রতিনিধিগণ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী দুদিন পরে আগামী 25শে মে বাংলাদেশের মহান জনগণের পরম প্রিয়জন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। তার চির অম্লান স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করছি, আমি তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত সকল প্রিয় ভাই বোনেরা, 2006 সালের পর থেকে জাতীয় কবির অমর স্মৃতি বিজড়িত 30 সালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী উদযাপন হয়নি। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। এই অনুষ্ঠানে অনেকেই হয়তো, যারা মুরব্বী আছেন, অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে 30 সালের কাজীর সিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। উপস্থিত সুধীবৃন্দ, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের যদি আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ কিংবা বরণ করতে না পারি, এটি তাদের নয় বরং জাতি হিসাবে আমাদেরই দৈন্যতা প্রকাশ পায়। এ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, ১৯৭৬ সালের ঢাকার সরহদ্দি উদ্যানে জাতীয় কবির নামাজে জানাজার পর কবির লাশবাহী খাটিয়া যারা কাঁধে করে বহন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৯ সালের 25শে মে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকার ফার্মগেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কবির মাজার পর্যন্ত অনুষ্ঠিত একটি র্যালিতেও অংশ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় উপস্থিতিবৃন্দ, 30 সালে জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এভাবে জাতির কবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কাউকে সম্মান জানালে নিজের সম্মান নষ্ট হয় না, বরং বিনয় মানুষকে মহিমান্বিত করে। আমি মনে করি এইসব কালজয়ী আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণেই বর্তমানে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় দৃশ্যমান। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় ইতিহাসে অবিস্মরণীয় নাম কাজী নজরুল ইসলাম। পরাধীন, পর্যদুস্থ, পরাবত জাতির ভাগ্য আকাশে তার আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতন। আমাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য তার রচনার মধ্যে মহিমাময় সৌন্দর্য নিয়ে বাক্সময় রয়েছে। বিপ্লব, বিদ্রোহ কিংবা রণসঙ্গীত, ইসলামী তাহবিজ, তমুদ্দুন কিংবা ইসলামী মূল্যবোধের গান অথবা ভজন, কীর্তন কিংবা শ্যামা সঙ্গীত, প্রেম প্রকৃতি কিংবা মানবিক মূল্যবোধ, কৈশোরের আনন্দ কিংবা যৌবনের উন্মাদনা, প্রতিটি ক্ষেত্রেই নজরুল ইসলাম আমাদের শুদ্ধ প্রকাশ। কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক নতুন ভোরের উদয়, বাংলা সাহিত্যের এক নতুন রুচির বিপ্লব।

0: তিনিই কবিতা এনেছেন যুদ্ধের গর্জন, কণ্ঠে তুলে নিয়েছেন রাষ্ট্রীয় এবং আত্মিক স্বাধীনতার বজ্র নিদাদ। তিনি ছিলেন নারী অধিকারী, মেহনতি মানুষের কল্যাণ আর অসাম্প্রদায়িক বিশ্ব মানবতার এক অনন্য ফেরিওয়ালা। এই মহাকবি বাংলাদেশের অবমানকালের সংস্কৃতির চিরযৌবনের প্রতীক, আমাদের হৃদয়ে জাগরুক হয়ে আছেন, ইনশাল্লাহ থাকবেন। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের মানুষের অধিকার আর দেশের অর্থ সম্পদ লুট করেনি, বিচার বিভাগ সহ দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়, মানবতা, মানবিকতা এবং দেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেওয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনরা, এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না, এবং বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন ব্যক্তি মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। উপস্থিত সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে, একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমানকালের ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রেও কবি কাজী নজরুল ইসলামের জীবন এবং কর্ম আমাদের জন্য প্রাসঙ্গিক। সম্মানিত শ্রোতৃবৃন্দ, কবি নজরুলের জীবন এবং কর্ম বিশ্ব সাহিত্য দরবারে আরো বেশি ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তার জীবনবোধ, তার জীবন দর্শন প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে। এরই অংশ হিসাবে আমাদের জাতীয় কবি স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করা যায় কিনা এর ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাব। উপস্থিত শ্রোতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা, তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি, আমাদের জাতীয় চেতনার প্রতীক, আমাদের জাতীয়তাবাদের প্রতীকের। জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি, সবার আগে বাংলাদেশকে ধারণ করি। একটি সমৃদ্ধ স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য নিজেদের নিবেদিত করার প্রত্যয়ে আমি কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর তিন দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জন্ম জয়ন্তী উৎসবের সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রীকে মূল্যবান ভাষণ প্রদান এবং নজরুল জন্মবার্ষিকী 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: এখন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 127তম নজরুল জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতিতে সকলে ভীষণ আনন্দিত। বিপুল জনসমাগমের মাধ্যমে জমে উঠেছে ময়মনসিংহের ত্রিশালের এবারে জাতীয় পর্যায়ে নজরুল জন্মবার্ষিকীর আয়োজন। এই আয়োজন চলবে আগামী 25 মে পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থীরা, নজরুল অনুরাগীরা এই আয়োজনে সামিল হয়েছেন। শ্রোতা বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, চলছে মঞ্চ প্রস্তুতি। কাজী নজরুল ইসলাম কেবল কোন সময় বা ভূখণ্ডের কবি নন, তিনি আজন্ম বিদ্রোহী এবং চিরকালীন সমসাময়িক ও আধুনিক এক সত্তা, যার জীবন দর্শন ও সৃষ্টিকর্ম যুগ থেকে যুগান্তরে বহমান থাকুক সকলের চেতনায় ও কর্মে। জাতীয়তাবাদী অনুপ্রেরণার কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকীতে এই প্রত্যাশা।
3: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। প্রিয় শ্রোতা বন্ধু, এই উচ্চারণের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারিভাবে 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিরে যাব জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। তার আগে জানিয়ে দিচ্ছি এই সরাসরি আয়োজনের ধারা বিবরণীতে ছিলাম। ধারা বর্ণায় ছিলাম আমি মিয়া মাসুম আহমেদ ও রাফিয়া ইসলাম ভাবনা। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, শামীম আহমেদ, মোহাম্মদ শাকিল আহমেদ ও মোহাম্মদ আবুল মনসুর। স্টুডিও তত্ত্বাবধানে মাহফুজুল ইসলাম, মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ শহীদুল্লাহ। সরাসরি সম্প্রচারে সমন্বয়ে ছিলেন মোহাম্মদ রাফিউল করিম ও মোহাম্মদ এবিএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ মামুনুর রহমান। শ্রোতা বন্ধুরা, আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
4: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর 3 দিন ব্যাপী জাতীয় শুভ উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টজ, এফএম 106 মেগাহার্টজ, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: শ্রোতা বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ জেলা সফরে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ধরারখাল খননের শুভ উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান ও 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ। এছাড়াও আরও শুনতে পেয়েছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নাতি রাসুলটি শুনছিলেন মোর্শেদুল ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather. The news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has inaugurated the re-excavation work of Thorar Khal at Boiler Union of Trishul Upazila in Mayansing. He formally opened the program by unveiling a plaque at the site today. Following the unveiling ceremony, the Prime Minister went down to the canal bank and cut soil with a spade to mark the beginning of the re-excavation work. He later planted a palm tree beside the canal. Addressing a gathering organized on the occasion, Tariq Rahman said the government wants to establish rule of law in the country. He urged the people to be vigilant about those who obstruct the proper justice and trying to create an anarchic situation in the country. The premier said those who are conspiring to thwart the plans adopted by the BNP for the development of the country have joined hands with those who were expelled on August 5. After that, the Prime Minister joined the national program organized at Nazrul Moncho in Trishul to mark the 127th birth anniversary of national poet Qazi Nazrul Islam and inaugurated the three-day program. Later, he will participate in an organizational meeting of BNP's Mayansing North, South and Metropolitan units at the Nazrul Auditorium in Trishul. Prime Minister Tariq Rahman has test-driven locally made electric vehicles, EVs, and praised the manufacturers, assuring them of government support. He inspected several EVs produced by Bangladesh Auto Industries Limited on the Prime Minister's office premises at Tejgaon in the capital today. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed this to Bangladesh Sangbad Sangstha. He said during the time the Premier himself drove a sports utility vehicle, SUV, and a covered van. Representatives of the manufacturing company informed the Prime Minister that Bangladesh Auto Industries Limited is the country's first EV manufacturer. They say the vehicles are fully battery-operated and environment-friendly, requiring no fuel and comparatively less electricity consumption. Tariq Rahman assured the manufacturers that the government would extend support if EVs are produced, ensuring all necessary standards and safety measures, and if the initiative benefits the country. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said a charge sheet will be formed before Eid if the DNA report is received within 72 hours in the brutal murder of Chandra Misa in Pallavi of the capital. He said this at a view exchange meeting organized at Bragg Center at Mohakali in the capital today. Mentioning that the government is committed to prosecuting Misa's murder, the law minister said if the charge sheet is received, the trial will begin after Eid. Information and Broadcasting Minister Zahiruddin Chapman has said the government has taken all necessary measures to bring the perpetrators of the brutal murder of Chandra Misa to justice as soon as possible, following the existing laws of the land. He said this to newsmen after a meeting of Sher Bangla Ek Fazlul Haq Foundation held at the International Mother Language Institute in the capital today. The Information and Broadcasting Minister said Prime Minister Tariq Rahman himself has stood by the bereaved family of Ramisa to express the nation's sentiment and condolences for the barbaric incident. The five-day Eid journey by train for the holidaymakers began today. Bangladesh Railway said 25% of standing tickets will be given 2 hours before the departure of each intercity train to manage the pressure of passengers. Extra engines and coaches have been kept in Komalapur to avoid schedule disruptions during the Eid journey. 10 special trains will run on the occasion of the Eid. Meanwhile, on the third day of advance ticket sales for the return Eid journey, tickets for 2nd June are available today. The railway sources said online ticket sales for the western and eastern zones started from 8 a.m. Tickets for 3rd June will be sold tomorrow, and tickets for the return journey for 4th June will be available on Monday next. Ahead of the Holy Eid al-Adha, sacrificial animal markets are getting ready in various parts of the country, including in the capital. However, no additional crowd of buyers was seen in the capital's markets. Besides the conventional markets, sacrificial animals are being sold online and from the farms. But many buyers still prefer to go to the market in person and buy animals. The government has said special measures have been taken for the safety and animal health checks at the markets. At least 90 people have been killed in a coal mine blast in northern China. The country's state media said the gas explosion occurred at the Lushenyu coal mine in Shanxi province yesterday. More than 100 people have been taken to hospital with rescue work at the site still underway. 247 workers were on duty at the time of the incident. Finally, weather and forecast by Little Wanderer says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Rajshahi, Patna, Bogura, Jashor, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Mamansingh, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Sylhet. River ports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু সহ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে 60,000 কোটি টাকার পুন অর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংক ঘোষিত 60,000 কোটি টাকা প্যাকেজের মধ্যে 41,000 কোটি টাকা পুন অর্থায়ন স্কিমের আওতায় দেওয়া হবে, বাকি 19,000 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। মোবাইল সংযোগ খাতে সংস্কার আনা গেলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে এবং 2034 সাল নাগাদ সরকারের বার্ষিক রাজস্ব আয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রায় 200 কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ইকোনমিক্স লিমিটেডের চলতি বছরের মে মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় মোবাইল খাতে প্রস্তাবিত কর সংস্কারের ফলে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, মোবাইল ব্যবহার বৃদ্ধি এবং সারা দেশে ডেটা ব্যবহারের পরিমাণ বাড়বে। এর মাধ্যমে মাথাপিছু জিডিপির বার্ষিক প্রকৃত প্রবৃদ্ধির হার 6.6% থেকে বেড়ে 7.2% উন্নীত হবে। আজ থেকে শুরু হয়েছে ঈদে ঘরমুখো মানুষ নিয়ে রেলের 5 দিনব্যাপী ঈদযাত্রা। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে ঈদযাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া আগামীকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে 10টি বিশেষ ট্রেন। এদিকে আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ বিক্রি হয় 2 জুনের টিকিট। রেলওয়ে সূত্র জানায় অনলাইনে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে 3 জুনের এবং সোমবার পাওয়া যাবে 4 জুনের ফিরতি যাত্রার টিকিট। এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 7 দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটির প্রাক্কালে আজ সকল অফিস ও ব্যাংক খোলা থাকে। এছাড়া আগামীকালও সকল অফিস ও ব্যাংক খোলা থাকবে। এছাড়া তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী সোমবার ও মঙ্গলবার খোলা থাকবে। আসন্ন ঈদুল আজহার ছুটির আগে আজ সরকারি আদেশ অনুযায়ী দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে, পাশাপাশি বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 394টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 217টির, কমেছে 117টির এবং অপরিবর্তিত ছিল 60টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 64 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,328 পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 902,15,00,000 টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 867,48,00,000 টাকা, অর্থাৎ লেনদেন বেড়েছে 34,68,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25, ক্রয় 122.20, ইউরো বিক্রয় 144.45, ক্রয় 141.78, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23, ক্রয় 164.08, সৌদি রিয়াল বিক্রয় 33.07, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.73, ক্রয় 33.10, কুয়েতি দিনার বিক্রয় 403.80, ক্রয় 396.25, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.81, ক্রয় 94.96, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.24, ক্রয় 30.62 এবং থাই বাথ বিক্রয় 3.80, ক্রয় 3.72। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু। গ্রন্থনা ও উপস্থাপনা ফারজানা ইসলাম।

0: বিজ্ঞান মানব সভ্যতার অগ্রগতির মূল চালিকাশক্তি। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে আজ পৃথিবী অনেক এগিয়ে গেছে। মানুষের জীবনমাত্রা হয়েছে সহজ, দ্রুত এবং আধুনিক। তাই বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অণু পরমাণুর আজকের আয়োজনে। আজকের অনুষ্ঠানের প্রথমেই থাকছে একটি কথিকা, বিষয় যোগাযোগ প্রযুক্তিতে 5G ও 6G নেটওয়ার্ক সিস্টেম। গ্রন্থনা মোসাম্মদ মমিতা ইয়াসমিন, উপস্থাপন করছেন
1: মাওয়া বিনতে মাহমুদ। যোগাযোগ প্রযুক্তিতে 5G ও 6G নেটওয়ার্ক সিস্টেম, মোবাইল টেলিকমিউনিকেশন প্রযুক্তি ধাপে ধাপে উন্নত হয়েছে। প্রতিটি ধাপকে জেনারেশন জি বলা হয়। প্রথম প্রজন্ম বা 1G ছিল অ্যানালগ প্রযুক্তি ভিত্তিক, যা মূলত ওয়্যারলেস ছিল, শুধু অডিও কল করা যেত। 2G ছিল ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক, অডিও কলের পাশাপাশি SMS ও সীমিত ডাটা সেবা চালু হয়। 3G যুগে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, ব্রাউজিং, ক্যামেরা, GPS সহ অসংখ্য শিক্ষামূলক ও বিনোদনমূলক অ্যাপ যুক্ত হয়। 4G হল উচ্চ ব্যান্ডউইথ ইন্টারনেট প্রযুক্তি, যার মাধ্যমে মোবাইল ব্রাউজিং, HD ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং সহ অনেক সুযোগ তৈরি হয়। 5G এবং 6G হল মোবাইল যোগাযোগ প্রযুক্তির পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের তারহীন নেটওয়ার্ক ব্যবস্থা। 5G হল পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, যা 4G এর তুলনায় অনেক দ্রুত গতির। এটি 10 থেকে 20 GB প্রতি সেকেন্ড পর্যন্ত গতি প্রদান করতে পারে, যা একসাথে অনেক বেশি ডিভাইস কানেক্ট করার ক্ষমতা রাখে। বিশ্বের অনেক জায়গায় 5G সেবা চালু আছে। 6G হল মোবাইল প্রযুক্তির প্রস্তাবিত ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক, যা 5G এর উত্তরসূরি। এটি বর্তমানে গবেষণাধীন অবস্থায় রয়েছে, 2030 সালের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে পারে। 6G এর গতি 5G এর তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও টেরাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যবহার 6G তে অত্যন্ত উচ্চমানের সংযোগ তৈরি করবে। এর ফলে তথ্য আদান প্রদান হবে প্রায় বাস্তব সময়ে এবং লেটেন্সি কমে আসবে মাইক্রোসেকেন্ড পর্যায়ে। 5G নেটওয়ার্ক ব্যবহার করলে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায়, উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল সহজে বাধা অতিক্রম করতে পারে না। মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে কাভারেজ নিশ্চিত করতে অধিক সংখ্যক টাওয়ার স্থাপন করতে হয়, এর ফলে খরচ বৃদ্ধি পায়। 6G আগামী প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, যা গবেষণা ও উন্নয়ন পর্যায়ে রয়েছে। 6G প্রযুক্তির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড, AI চালিত নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এবং হলোগ্রাফিক রিফর্মিং। এটি শুধু মানুষ ও ডিভাইস নয়, বরং মানুষ মেশিন পরিবেশের মধ্যে সমন্বিত সংযোগ তৈরি করবে, ফলে উন্নত স্মার্ট সিটি, কোয়ান্টাম কমিউনিকেশন, হলোগ্রাফিক কল টেলিপোর্টেশনের মতো অভিজ্ঞতা এবং স্পেস টেকনোলজি নির্ভর যোগাযোগ আরও বাস্তবায়নযোগ্য হবে। 6G বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। টেরাহার্টজ তরঙ্গের জন্য প্রয়োজনীয় অ্যান্টেনা ও চিপসেট অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া অবকাঠামো উন্নয়ন, শক্তিশালী AI ভিত্তিক সাইবার সিকিউরিটি এবং দ্রুত প্রসেসরের প্রয়োজনীয়তা প্রযুক্তিটিকে ব্যয়বহুল করে তুলবে প্রাথমিকভাবে। বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম 5G নেটওয়ার্ক চালু করে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্র ও চীনকে পেছনে ফেলে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করেছিল। বাংলাদেশে 2025 সালের সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সীমিত পরিসরে 5G নেটওয়ার্ক চালু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বড় শহরগুলোতে রবি ও গ্রামীণ ফোন 5G সেবা শুরু করেছে। 6G এখনো কোনো দেশে বাণিজ্যিকভাবে শুরু হয়নি। চীন বিশ্বের প্রথম দেশ হিসেবে 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। অপর দেশ হিসেবে জাপান 6G প্রোটোটাইপ ডিভাইস প্রদর্শন করেছে, যা 5G এর তুলনায় 20 গুণ দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফিনল্যান্ড ও ভারত সহ বেশ কিছু দেশ 6G গবেষণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী 2030 সালের মধ্যেই 6G নেটওয়ার্কিং প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে, যা যোগাযোগ প্রযুক্তিকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। ফলে উন্নত স্মার্ট সিটি, কোয়ান্টাম কমিউনিকেশন, হ্যালোগ্রাফিক কল টেলিপোর্টেশনের মতো অভিজ্ঞতা এবং স্পেস টেকনোলজি নির্ভর যোগাযোগ আরও বাস্তবায়নযোগ্য হবে। ফলে উন্নত স্মার্ট সিটি, কোয়ান্টাম কমিউনিকেশন, হোলোগ্রাফিক কল টেলিপোর্টেশনের মতো অভিজ্ঞতা এবং স্পেস টেকনোলজি নির্ভর যোগাযোগ আরও বাস্তবায়নযোগ্য হবে।
0: শ্রোতা বন্ধুরা, শুনলেন কথিকা। এবার রয়েছে বিজ্ঞান বিষয়ক কুইজ। আমাদের আজকের কুইজ, 5G প্রযুক্তির পূর্ণরূপ কি? আমি আবারও বলছি, 5G প্রযুক্তির পূর্ণরূপ কি? আমাদের সাথেই থাকুন, জানতে পারবেন আজকের কুইজের সঠিক উত্তর। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা বিষয়ক খবরাখবর নিয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তায় সংকলন ও পাঠে রয়েছেন কে এম মনির হুসাইন।
2: গুগলের AI প্ল্যাটফর্মে বড় অগ্রগতি। গুগল ক্লাউড নেক্সট 2026 সম্মেলনে গুগল তাদের নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। এই প্ল্যাটফর্মে জেনারেটিভ AI ও অটোনোমাস এজেন্ট প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ডাটা বিশ্লেষণ, রিপোর্ট তৈরি এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে। বিশেষ করে স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয়, ব্যাংকিং খাতে ঝুঁকি বিশ্লেষণ এবং শিল্প খাতে উৎপাদন ব্যবস্থাপনায় এই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে। AI বিনিয়োগ বৃদ্ধি, চাকরিবাজারে পরিবর্তন। মাইক্রোসফট এবং মেটাসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো AI অবকাঠামোতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। ডাটা সেন্টার সম্প্রসারণ, AI চিপ উন্নয়ন এবং ক্লাউড সেবার সক্ষমতা বাড়াতে এই বিনিয়োগ করা হচ্ছে। তবে এর প্রভাব হিসেবে কিছু খাতে কর্মী ছাঁটাই দেখা যাচ্ছে, বিশেষ করে সফটওয়্যার সাপোর্ট, কাস্টমার সার্ভিস ও ডাটা প্রসেসিং সেক্টরে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে AI স্কিল না থাকলে চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। রোবট ও অটোমেশন প্রযুক্তিতে বাস্তব প্রয়োগ বৃদ্ধি। বর্তমানে হিউম্যানয়েড রোবট এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রযুক্তি উৎপাদন খাতে দ্রুত ছড়িয়ে পড়ছে। নতুন প্রজন্মের রোবট এখন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানুষের আচরণ অনুকরণ করতে পারে এবং জটিল কাজ যেমন প্যাকেজিং, সার্জারি সহায়তা এবং লজিস্টিক্স ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 2030 সালের মধ্যে শিল্প খাতে রোবট ব্যবহারের হার দ্বিগুণ হতে পারে। কোয়ান্টাম কম্পিউটিং এ গবেষণার অগ্রগতি। কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি এখন পরীক্ষামূলক পর্যায় থেকে বাস্তব প্রয়োগের দিকে এগুচ্ছে। কোয়ান্টাম বিট বা কিউবিট ব্যবহার করে এই প্রযুক্তি জটিল অ্যালগোরিদম দ্রুত সমাধান করতে সক্ষম। ফার্মাসিউটিক্যাল গবেষণায় নতুন ওষুধ আবিষ্কার, জলবায়ু পরিবর্তন মডেলিং এবং ক্রিপ্টোগ্রাফি উন্নয়নে এর ব্যবহার সম্ভাবনাময় বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। 6G প্রযুক্তি উন্নয়নে বৈশ্বিক প্রতিযোগিতা। বিশ্বের উন্নত দেশগুলো ইতিমধ্যেই 6G প্রযুক্তির গবেষণা শুরু করেছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে 6G চালু হতে পারে, যেখানে ডাটা ট্রান্সমিশন গতি 1 TB/s পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রযুক্তি স্মার্ট সিটি, স্বয়ংক্রিয় যানবাহন, রিমোট সার্জারি এবং ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারকে আরও উন্নত করবে। সবুজ প্রযুক্তি ও টেকসই উদ্ভাবন। প্রযুক্তি খাতে এখন পরিবেশ বান্ধব সমাধানের ওপর জোর দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মের ডাটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে কার্বন নিঃসরণ কমানো যায়। পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসের রিসাইক্লিং ও মডুলার ডিজাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ই বর্জ্য কমে। আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলনে উদ্ভাবনের বিস্তার। বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তি সম্মেলনে নতুন নতুন উদ্ভাবন উপস্থাপন করা হচ্ছে। এসব প্ল্যাটফর্মে স্টার্ট আপ, গবেষক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে ভবিষ্যৎ প্রযুক্তির রূপরেখা নির্ধারণ করছে। এর ফলে বৈশ্বিক প্রযুক্তি সহযোগিতা আরও জোরদার হচ্ছে। বিশ্ব প্রযুক্তি খাত দ্রুত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এবং 6G প্রযুক্তি ভবিষ্যতের অর্থনীতি ও সমাজ ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলছে। এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং গবেষণায় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
0: সুপ্রিয় শ্রোতা, আমরা চলে এলাম অনুষ্ঠানের শেষ প্রান্তে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজের সঠিক উত্তর। আজকের কুইজ ছিল, 5G প্রযুক্তির পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হচ্ছে ফিফথ জেনারেশন টেকনোলজি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি। আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী পর্বে। বিদায় জানিয়ে দিই। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারজানা ইসলাম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: এতক্ষণ বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: রাতের বাজে 12টা। আবাসিক এলাকার ভেতর একেও নাচার, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বাসা বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন, প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন, গ্যাসের চুলা বন্ধ করেছেন কিনা তা দেখে নিন, বৈদ্যুতিক পাখা ও বাতি নিভিয়ে রাখুন এবং সম্ভব হলে বাড়ির চারপাশ আলোকিত রাখুন। গাড়িতে ভ্রমণের সময় সিট বেল্ট ব্যবহার করুন, হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান, যত্রতত্র বাস থামাবেন না কিংবা গাড়ি পার্কিং করবেন না। যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে সতর্কতা অবলম্বন করুন। যাত্রাকালে নিজের মালামালের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখুন এবং রাতে মূল্যবান সামগ্রী নিয়ে একাকী চলাচল পরিহার করুন। অপরিচিত কারো সাথে ভাগাভাগি করে গাড়ি ভাড়া করবেন না, রাস্তায় অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না অথবা পান করবেন না। রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করুন। বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, প্রয়োজনে পুলিশের সহায়তা নিন। কোনো নোট জাল সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে জানান। দ্রুত গতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না।
6: প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভক্তিমূলক গান। সিরাজুল ইসলামের কথা ও সুরে প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন এম এ মান্নান।

0: পরপর দুখানি ভক্তিমূলক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। গানের কথা স্বদেশ তুমি আমার প্রেম আমার ভালোবাসা, শিল্পী মোহাম্মদ রাশেদউদ্দিন ও সালমা জাহান। গানটির কথা লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

0: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
1: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
2: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়,
1: আসবাব দেয়,
0: ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ কাজ করতে উদ্বুদ্ধ করে।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। আমাদের স্টুডিও রেকর্ডে এখন শুনবেন পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন বর্ণালী চৌধুরী। প্রথম গানটি মনমোহন দত্তের

0: সন্ধে ৬টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। এর আগে তিনি ময়মনসিংহের ত্রিশালে বৈলোর ইউনিয়নের মৃত প্রায় ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার। তিনি বলেন, যারা সঠিক বিচারকে বাধাগ্রস্ত করছে এবং দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তাদের বিষয়ে জনগণকে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে বিএনপির গৃহীত পরিকল্পনা ভেস্তে দিতে যারা ষড়যন্ত্র করছে তারা ৫ই আগস্টের পরাজিতদের সঙ্গে হাত মিলিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ চালিত গাড়ি চালিয়ে এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং দেশের উদীয়মান এই শিল্পের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানান, আজ প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে দেশের প্রথম ইভি প্রস্তুতকারক বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজিত বৈদ্যুতিক যানবাহনের একটি প্রদর্শনী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই কোম্পানিটির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এসইউভি এবং একটি কাভার্ড ভ্যান চালান। রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেন। সরকার রামিসা হত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, চার্জশিট হাতে পেলে ঈদের পর বিচার কাজ শুরু করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এই নৃশংস ঘটনায় সমগ্র জাতি অত্যন্ত বেদনাহত ও স্তম্ভিত। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরেবাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে এই অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। দায়িত্ব পালনের মধ্য দিয়ে সাংবাদিকরা এ ধরনের অপরাধীর বিরুদ্ধে জনমত তৈরি করছেন উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী জনমতের উপর ভর করেই সরকার আগামীতে আরো কঠোর ও কার্যকরী আইন তৈরি করতে পারবে যাতে সমাজ থেকে এই ধরনের শিশু নির্যাতনের মতো অপরাধ চিরতরে নির্মূল করা যায়। আজ থেকে শুরু হয়েছে ঈদে ঘরমুখো মানুষ নিয়ে রেলের ৫ দিনব্যাপী ঈদ যাত্রা। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া আগামীকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। এদিকে আসন্ন ঈদ উল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ পাওয়া যাচ্ছে ২রা জুনের টিকিট। রেলওয়ে সূত্র জানায়, অনলাইনে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল বিক্রি হবে ৩রা জুনের এবং সোমবার পাওয়া যাবে ৪ঠা জুনের ফিরতি যাত্রার টিকিট। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে তিনি তার মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ আইএফআরসির পক্ষ থেকে দেওয়া জরুরি স্বাস্থ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যমাত্রা হয়েছে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে হামের টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ গত ২০শে মে শেষ হলেও টিকাদান কার্যক্রম কোনোভাবেই বন্ধ হবে না, বরং তা নিয়মিত কার্যক্রম হিসেবে চলমান থাকবে। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল সাঞ্জি প্রদেশের লিউশেনীয় কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে এই প্রাণহানি ঘটে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজওয়া আব্দুর রাজাক। The AFC Grassroots Day and the World Football Week 2026, initiated by the Bangladesh Football Federation BFF, began at the Shamsul Huda Football Academy ground adjacent to Hamidpur of Fatehpur Union under Sadar Upazila in Joshua today through colorful arrangement. Speaker of the National Parliament, Major Retired Hafizuddin Ahmed, officially inaugurated it as the chief guest. In his speech on the occasion, he said football must now be completely freed from bureaucratic and political influence. In the past, due to political equations, many people had to perform the duties of the Football Federation despite their reluctance. I think this situation should be ended. The speaker said those who have a real interest in the sports, those who love the field, should manage it. Looking at the future of the grassroots players, the Prime Minister Tariq Rahman has taken different sports-friendly initiatives. He expressed optimism that Joshua can maintain its heroic highest place of the country's football map. Presided over by the President of Bangladesh Football Federation, Tabith Awal, the program was attended among other by the Vice President of Bangladesh Football Federation and Shamsul Huda Football Academy founder Nasir Shahriar Jahedi, Argentine Ambassador Marcelo Carlos Fresha, and Pakistan High Commission Trade and Investment Attache Jain Aziz as special guests. About 800 young footballers aged 7 to 13 are taking part in it. The festival arranged with the aim of developing football at the grassroots level and exploring young talents will continue till 6 p.m. A workshop on the participation of stakeholders to inform about the services of the Bangladesh Employees Welfare Board and establish good governance was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. Divisional Commissioner Mohammad Abdullah Harun attended it as the chief guest. Director of the Head Office of the Bangladesh Employees Welfare Board, Mohammad Jamirul Islam, presented an article in it. The workshop urged the concerned officials to reach all the facilities for the government officials and employees of the Bangladesh Employees Welfare Board, including medical treatment, education of children, burial and funeral, and other services. Additional Divisional Commissioner Revenue Sifat Mehnaj, Additional Divisional Commissioner General Abu Syed Mohammad Munjur Alam, and Deputy Police Commissioner of KMP MM Shakiluzzaman attended it as special guests. Presided over by the Director of the Bangladesh Employees Welfare Board, Khulna Divisional Office, Mohammad Shahinuzzaman, the workshop was attended among other by the officials of the different government departments. Bangladesh Employees Welfare Board, Khulna Divisional Office arranged it. The collection program of paddy and rice began officially today in Mohammadpur Upazila of Magura during the current boro season. The deputy director of the local government department inaugurated the program as the chief guest. This year, paddy will be collected from farmers at the rate of 36 taka per kilogram and rice from millers at a rate of 49 taka per kilogram, and the money will be paid directly to the farmers' bank account. It may be mentioned the target has been set to collect 739 tons of paddy in Mohammadpur Upazila. A selected farmer can bought a minimum of 120 kg to a maximum of 3 tons of paddy. 5 persons were killed and 30 other injured in a road accident in front of Shimulia Dukhin Kuti Paramask under Koksha Upazila in Kushtia today. The accident occurred when a puncture-bound drum truck from Kushtia collided head-on with a passenger bus from opposite direction. The injured persons were admitted at Kushtia Sadar Hospital. A case has been lodged in this connection. Meanwhile, 4 persons, including woman and child, were killed and one other injured in a road accident in front of Chaulia oil pump under Sadar Upazila in Joshua today. The accident occurred when a Joshua-bound speedy covered van from Khulna collided head-on with an easy bike from the opposite direction. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to westerly wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Faridpur, Madaripur, Dhaka, Moymunshing, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Sylhet. Liver pores in these areas are to voiced cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: Bangladesh Betar Khulla অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, দ্বিতীয় অধিবেশনের এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি তানিয়া সুলতানা এবং আমি ওয়াহিদা খানম। অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন শেখ আমির হোসেন এবং এলিজা আক্তার। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান। পরিচালনা করছেন অধ্যাপক আব্দুল মান্নান।
3: মনীষা অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় বিশ্ব সাহিত্যের অন্যতম ধ্রুপদী ব্যক্তিত্ব, পারস্য কাব্য কাননের অন্যতম দিকপাল কবি শেখ সাদি। এই মহান জীবনবাদী ও অধ্যাত্মবাদী কবির জীবন ও তার কাব্য কবিতা নিয়ে আলোচনার জন্য আসরে আমার সাথে উপস্থিত আছেন মুফতি সাইদ হুসাইন এবং জনাব খালিদ সিফগতুল্লাহ। সাহিত্য জগৎ ও জীবনের দর্পণ হিসেবে আমরা সবাই জানি, এই মুকুরে প্রতিবিম্বিত হয়ে মানুষের বিচিত্র ভাবনা, অনুভব, উপলব্ধির নানান রহস্য, জিজ্ঞাসা, সুখ দুঃখ, আনন্দ বেদনা, বিস্ময়, প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা, আদর্শ কল্যাণ ও মানবতার নানামাত্রিক সমীকরণ, অনুভব ও অভিজ্ঞতা এসবও এর ভিতরে আসে। ভূপ্রকৃতির আনুকূল্য এবং ইতিহাসের বিচিত্র সম্মিলনে পারস্যের কবি সাহিত্যিকদের লেখনী প্রসূত ইহকালীন জীবন ভাবনা এবং পরকালীন জিজ্ঞাসা আনুগত্য নানা রূপকে প্রকাশিত হয়ে বিশ্বব্যাপী চিন্তাশীল পাঠককে করেছে বিমুগ্ধ। অবিভক্ত ভারতে শত শত বছর যাবৎ ফার্সি ছিল রাষ্ট্রভাষা, তাই সংস্কৃতিভক্ত ও শিক্ষিত ব্যক্তিমাত্রেই ফার্সি ভাষা ও সাহিত্য সান্নিধ্য পেয়েছিলেন তখন। শেখ সাদির জন্ম এবং পরবর্তী কর্ম সম্বন্ধে আমরা এখন জিজ্ঞাসায় যাব। জীবনের অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞানার্জন, ভ্রমণ ইত্যাদির ভিতর দিয়ে এক স্পর্শকাতর মন কিভাবে আলোকিত ও সমৃদ্ধ হয়েছিল এবং তারই আলোকশিখার উজ্জ্বল প্রকাশ ঘটেছে শেখ সাদির কবিতায়। ন্যায়নিষ্ঠা, কল্যাণকামী জাগতিক চিন্তা, এরই সাথে অধ্যাত্ম সাধনার পথেও তিনি প্রবাদ পুরুষের উদাহরণ। তার রচিত কাব্যের সংখ্যা 22, তবে গুলিস্তা অবস্থা একসময় ঘরে ঘরে পঠিত হত। প্রথমে আমরা খালিদ সিফগাতুল্লার কাছে কবি শেখ সাদির পিতৃ পরিচয় এবং শৈশব জীবন সম্বন্ধে।
4: শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিশ্ববিখ্যাত ফার্সি কবি এবং সাহিত্যিক। তিনি ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণ করেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের পুরা নাম আবু মোহাম্মদ মুসলিহ উদ্দিন বিন মুশারফিদ্দিন সাদি সিরাজি। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছিলেন সুন্নি মুসলিম। তার কাজের মধ্যে নৈতিকতা, মানবিকতা, আধ্যাত্মিকতার গভীর বার্তা পাওয়া যায়। পিতার নাম ছিল সৈয়দ আবদুল্লাহ। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি সবসময় খেয়াল করতেন কিভাবে দীন ও ইসলামের উপর থাকা যায় এবং তার সন্তানের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির অবস্থা দেখে তিনি চেয়েছিলেন যে তার ভিতরে যে অভিজ্ঞতা আছে, তার ভিতরে যেই আশা পরিলক্ষিত হচ্ছিল, সেভাবেই ছোটবেলা থেকেই শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে গড়ে তুলেছেন।
3: আমি এবার একটু যাব তার শৈশব জীবন সম্বন্ধে। এ বিষয়ে বলবেন মুফতি সাইদ হুসাইন, তার শৈশব জীবন এবং শিক্ষা জীবন।
5: শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তার পিতা যেহেতু একজন পরহেজগার মানুষ ছিলেন, ছোটবেলা থেকেই শেখ সাদিকে তিনি তার মতো করে গড়ে তুলতে চেয়েছেন। সর্বপ্রথম শেখ সাদি রহমতুল্লাহ আলাই পিতার উৎসাহে পবিত্র কোরআনকে অধ্যয়ন করা শুরু করেন। এবং পিতার সাথে সাথে থেকেই কোরআন চর্চা করা শুরু করেন। ছোটবেলার একটা ঘটনা, শেখ সাদী রহমতুল্লাহ আব্বা রাত্রিবেলা ইবাদত করছেন। ছোট শেখ সাদী রহমতুল্লাহ বাবার সাথে তিনি রাত্রি জাগরণ করছেন। সকাল পর্যন্ত তিনি রাত্রি জাগরণ করলেন। যখন ফজরের নামাজ হয়ে গেছে, তখন শেখ সাদী রহমতুল্লাহ বলছেন যে বাবা, আমাদের বাড়িতে আরও যতগুলি মানুষ আছে তারা রাত্রি ইবাদত না করে সবাই সংজ্ঞাহীন মতো ঘুমাচ্ছে, এটা কি তাদের জন্য ঠিক হলো? তারা যদি কিছু ইবাদত করত তাহলে তো ভালো হতো। তখন শেখ সাদী রহমতুল্লাহর পিতা তাকে বললেন যে তুমি সারা রাত ইবাদত করে যতটুকু কল্যাণ অর্জন করেছ, আর তুমি মানুষের সমালোচনা করে তোমার কল্যাণটাকে নষ্ট করে দিলে, ভবিষ্যতে এমন কখনো করবে না। ছোটবেলা থেকে বাবা তাকে এটা শিক্ষা
3: দিয়েছেন,
5: তিনি শিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে শেখ সাদী রহমতুল্লাহর বাবা তার ছোটবেলাতেই ইন্তেকাল করেন। শেখ সাদী রহমতুল্লাহ যখন ছোট ছিলেন, মায়ের তত্ত্বাবধানে তিনি বড় হতে থাকেন। অভাব অনটন তাকে গ্রাস করে, নানার বাড়িতেই তিনি পড়াশোনা শুরু করেন। তার মা অনেক পুণ্যবতী এবং গুণবতী মহিলা ছিলেন। তিনি শিক্ষার দায়িত্ব অর্পণ করলেন শেখ সাদী রহমতুল্লাহর বড় মামা, তখনকার জুমায় সময়ে বিখ্যাত আলেম ছিলেন, আল্লামা কুতুবুদ্দিন সিরাজি রহমতুল্লাহর কাছে। প্রাথমিক শিক্ষা তিনি সেখানেই করেন, সিরাজনগরেই করেন। এরপর উচ্চ শিক্ষা লাভের জন্য তখনকার যুগে সারা পৃথিবীর মধ্যে জ্ঞানের একটা রাজধানী ছিল বাগদাদ। বাগদাদের শিক্ষার এক পর্যায়ে তিনি বিখ্যাত মাদ্রাসা, তখনকার যুগে মাদ্রাসা ছিল নিজামিয়া, সেখানে তিনি শিক্ষা শুরু করেন উচ্চ শিক্ষার জন্য। অল্প সময়ের মধ্যেই তিনি সমস্ত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেন তার মেধা, তার জ্ঞান, তার শিষ্টাচারিতার কারণে। সেই স্থানে মাদ্রাসাতে তিনি পবিত্র কোরআনের তাফসির, ফিকা, উসুল, হাদিস, ফারাইজ, দর্শন, ভাষাবিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান, অলঙ্কার শাস্ত্র, যেটাকে বালাগাত ফাসাহাত বলা হয় আমাদের আরবি পরিভাষাতে, তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেন। বাগদাদে অবস্থানকালে তিনি অনেক বড় বড় ব্যক্তিদের সান্নিধ্য অর্জন করেছেন। বিশেষ করে তখনকার সময়ে এলমি হাদিসের বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লামা আবুল ফরোজ আব্দুর রহমান ইবনে জৌজি রহমাহুল্লাহ। তার কাছ থেকে তিনি এলমে হাদিসের বিশেষ জ্ঞান অর্জন করেন। শিশুকাল হতে শেখ সাদী রহমতুল্লাহ তিনি দরবেশি জীবন পছন্দ করতেন। আধ্যাত্মিক চিন্তা ভাবনা ছোটবেলা থেকে তার পড়াশোনার পাশাপাশি তার জীবনে বাস্তবায়িত হতে শুরু করে। তার একটা ঐতিহাসিক কথা আছে এই বিষয়ে, তিনি বলেন যে একজন দরবেশ শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি যদি দরবেশ হয় সে নিজে বাঁচবে এবং লক্ষ মানুষকে বাঁচানোর চেষ্টা করবে। এভাবেই শেখ সাদী রহমতুল্লাহর জ্ঞানের ধারা চলতে থাকে।
3: শেখ সাদী তো এক জায়গায় বসে জীবন কাটাননি, আমরা একটু আগে আলোচনায় শুনলাম তুই সাইদ হোসেন বললেন যে তিনি বাগদাদে পড়াশোনা করতে গেছেন এবং চিন্তাভাবনা চিন্তাশীলতা বাবার কাছ থেকে পেয়েছেন, মায়ের সান্নিধ্যে পেয়েছেন। শেখ সাদী ভ্রমণ তিনি করেছেন অনেক জায়গায়, এখান থেকে কি শিক্ষা লাভ করলেন এবং মানুষের জন্য কি দিলেন? খালিদ সিবগাতুল্লাহ,
4: শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার পড়াশোনার জীবন শেষ করেই তার শুরু হয় ভ্রমণের একটা জীবন। শত বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করতে থাকেন। লোকেদের উপদেশ দেওয়ার মাধ্যমে তিনি ধর্ম ও জ্ঞানের আলো ছড়িয়েছেন বিশ্বময়। এই সফরে তিনি 18টি ভাষা পাণ্ডিত্য অর্জন করেন। দেশ ভ্রমণের নিষ্ঠুর জালেম শাসক শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে অনেক কষ্ট দিয়েছে। তার প্রায় অধিকাংশ কাব্যের মধ্যেই জালেম শাসকদের প্রতি অবজ্ঞা স্পষ্ট দেখতে পাওয়া যায়।
5: আমি আমাদের মেহমানের সাথে তার পৃথিবী ভ্রমণের কিছু অংশ আমি সংযোজন করতে চাই। ঐতিহাসিকরা বলে থাকেন যে শেখ সাদী রহমতুল্লাহের পুরো জীবনটাকে তিনি চার ভাগে ভাগ করেছেন। প্রথম 30 বছর জ্ঞান অর্জন, পরের 30 বছর দেশ ভ্রমণ, পরের 30 বছর লেখালেখি সাহিত্য রচনা, আর পরের 30 বছর আধ্যাত্মিক চিন্তার মধ্যে অতিবাহিত করেছেন। তো আমরা তার দ্বিতীয় যে 30 বছরের আলোচনা করতেছিলাম যে শেখ সাদী রহমতুল্লাহ ইবনে বতুতা ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করেছেন পর্যটক হিসেবে, ইবনে বতুতা ছাড়া শেখ সাদীর মতো আর কেউ করতে পারেন নাই। আশ্চর্যের বিষয়, তিনি পায়ে হেঁটে 14 বার হজ করেছেন। শেখ সাদী রহমতুল্লাহ পায়ে হেঁটে 14 বার হজ করেছেন। তিনি সফরকালে অসংখ্য নদী, পারস্য সাগর, ভারত মহাসাগর, ওমান সাগর, আরব সাগর পাড়ি দিয়েছেন, সঞ্চয় করেছেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। দেশ ভ্রমণে বিভিন্ন ধরনের কষ্ট মানুষের হয়ে থাকে। শেখ সাদী রহমতুল্লাহর জীবনেও অনেক বিপদ আপদ এসেছে, স্বাভাবিকভাবে তিনি সে বিপদকে গ্রহণ করেছেন। তিনি নিজের জীবনে যত বিপদ এসেছে কোনো ঘটনা উল্লেখ করেননি, কিন্তু একবার তিনি বলেছেন যে আমি কখনো কালের কঠোরতা এবং আকাশের নির্মমতার ব্যাপারে অভিযোগ করিনি, তবে একবার আমি ধৈর্য রাখতে পারিনি, আমার পায়ে জুতা ছিল না, জুতা কেনার সামর্থ্য ছিল না। তখন দুঃখ ভারাক্রান্ত মনে কুফার মসজিদে উঠলাম, তখন গিয়ে একটি লোককে আমি দেখলাম, তিনি মসজিদে শুয়ে আছেন, তার তো পা নাই, আমার তো জুতা নাই।
3: সত্যেন্দ্রনাথ দত্ত যেটা অনুবাদ করেছেন, একদা ছিল না জুতা স্মরণ যুগলে, দহিল হৃদয় মম সেই শোভানালে, ধীরে ধীরে ছুপি ছুপি লুক্ষাকুল মনে গেলাম ভোজনালয়ে ভজন কারণে, দেখি সেটা একজন পদনাহিতার অমনি জুতার খেদ ঘুছিল আমার।
5: এ দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম এবং আমি খালি পায়ে থাকার জন্য কৃতজ্ঞ অনুভব করলাম যে আল্লাহ তাআলা আমার পাটা অন্তত রেখেছেন। এটা তার সফর থেকে তিনি অর্জন করেছেন।
3: আরেকটি জায়গা আছে, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব মনে রহে কতক্ষণ। এটাও শেখ সাদির কথা, কৃষ্ণচন্দ্র মজুমদার তার সদ্ভাব শতকে বলেছেন। তারপরে আরেকটা আছে, ওই যে কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোতে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই কেমন। তারপরে ঘরেতে যেয়ে যখন মেয়ে সেবা করছে, তখন বলছে তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত? তখন কি বলেছিল? তিনি বলছিলেন কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? এই সব নীতি কবিতা। এই যে কুকুর কামড় দিয়েছে তাই বলে কি কুকুর পায়ে আমি কামড় দেব, এটা ঠিক না। অর্থাৎ আমার কেউ ক্ষতি করলে আমি তাকে ক্ষতি করব, শেখ সাদি এটা বলেছেন, এটা করা ঠিক না। আর অন্যের অভাব মনে যদি চিন্তা করো তাহলে নিজের অভাব আর চিন্তা করতে হবে না। পাওয়া নেই আর আমার জুতো নেই, তার চেয়ে আমি কি করে, এই যে ন্যায় নীতি কবিতা, এই নীতি কবিতার জন্য সারা বিশ্বে, আমার তো মনে হয় বিশ্বের শেষ দিন পর্যন্ত তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এবার এই উচ্চমানের স্পর্শকাতর মনের আলোকিত জ্ঞানী মানুষের সাহিত্যের ক্ষেত্রে কি অবদান আছে, এ বিষয়ে আমরা আবার জানতে চাইব মুফতি সাইদ হুসাইন সাহেবের কাছ থেকে।
5: শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 22টির মতো গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল গুলিস্তা ও বোসেতা, বিশ্বের সাহিত্যের অমূল্য সম্পদ। এই গ্রন্থ দুটি অধ্যয়ন ব্যতীত ফার্সি সাহিত্য অধ্যয়ন অসম্পূর্ণ থেকে যায়। দ্য গার্ডিয়ান পত্রিকার গবেষণা অনুসারে তার রচিত বোস্তা বইটি সর্বকালের সেরা 100টি বইয়ের মধ্যে স্থান পেয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ এর কাব্য প্রতিভার কারণে তাকে মাস্টার অফ স্পিচ, দ্য মাস্টার ইত্যাদি নামে ভূষিত করা হয়েছে। এই গ্রন্থ দুটিতে শেখ সাদি রহমতুল্লাহ মানুষের নৈতিকতার কথা উল্লেখ করেছেন। তিনি কোরআন হাদিসের অনেক আয়াতের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা তিনি কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন। তার এই কবিতার বই দুটি ইংরেজি, ফরাসি, ডাচ, জার্মান, আরবি, উর্দু, তুর্কি, স্প্যানিশ বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ ভাষা অত্যন্ত বৈচিত্র্যময় ছিল, তার প্রকাশভঙ্গি জাদুকরী ছিল, যাতে পাঠক তার বিমোহিত হত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে একটা কবিতা আছে, তার বাংলা অনুবাদ হল, একবার গোসলখানায় একটা মাটির ঢেলা হাতে নিয়ে শুকে দেখলাম অত্যন্ত খুশবু, মাটি এত খুশবু পায় কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম তুমি কি আতরদানি না সুবাসে ভরা গুলিস্থান? মাটির ঢেলা বলল এসব আমি কিছুই নই, আমি অতি নিচু একটি মাটি, কিন্তু ফুলের সুবাসের সাথে থাকার কারণে আমি সুঘ্রাণময় হয়ে গেছি।
3: এটা বাংলায় আছে।
5: আর একটা কবিতার মধ্যে তিনি বলেছেন, নানান দেশে ঘুরে ঘুরে জীবন হলো গত যে, নানান রকম লোকের সাথে দিন কেটেছে কত যে, যেথায় গেছি কিছু কিছু নিয়েছি মোর থলিতে, নিয়েছি ভালো যা পেয়েছি পথের ধারের চলিতে। আর একটা আশ্চর্যজনক ঘটনা আছে, শেখ সাদি রহমতুল্লাহ ভ্রমণ শেষে যখন বাড়িতে যাচ্ছেন, তখন বাজারে তিনি দেখলেন যে ছোট ছোট দুইটা মেয়ে টুপি বিক্রি করছে, হাতে সেলাই করা। টুপিটা দেখে খুব পছন্দ হলো এবং মেয়ে দুটার চেহারা দেখে খুব পছন্দ হলো। তিনি যেহেতু ফার্সি ভাষার কবি, তিনি কবিতার আঙ্গিকে বাচ্চা দুটাকে জিজ্ঞাসা করছেন, এটা ফার্সি ভাষা, ইবো চান্দ ইবো চান্দ ইবো চান্দ, এটা একটা ফার্সি শব্দ, অনুবাদ হলো এই টুপিটার দাম কত, এই টুপিটার দাম কত, এই টুপিটার দাম কত। তিনবার জিজ্ঞাসা করলেন তিনটা টুপি দেখে। ছোট মেয়ে, সে শেখ সাদি রহমতুল্লাহকে চেনে না, সে এই কবিতার জবাব দিচ্ছে ফার্সি ভাষায়, ইবো হাফতম ইবো হাসতম ইবো ন।
3: কি সুন্দর লাগলো,
5: কত সুন্দর একটা ভাষা, ইবো হাসতম ইবো হাফতম ইবো ন, অর্থাৎ এটার দাম 7 টাকা, এটার দাম 8 টাকা, এটার দাম 9 টাকা। শেখ সাদি রহমতুল্লাহ আশ্চর্য হলেন যে আমি যখন ভ্রমণে গিয়েছিলাম তখন আমি তো আমার স্ত্রীকে গর্ভবতী রেখেছিলাম, হতে পারে আমার কন্যা সন্তান বা পুত্র সন্তান থেকে থাকে, এরকম হতে পারে। তিনি বাড়িতে গেলেন, যে দেখলেন ওই দুইটা মেয়ে টুপি বিক্রি করে বাড়িতে এসে পৌঁছাইছে, দেখলেন এটা তারই সন্তান। অর্থাৎ বাবা যেরকম কবি ছিলেন, আল্লাহ তাআলা তার সন্তানের ভিতরেও কাব্য প্রতিভা দান করেছেন।
3: কি অসাধারণ
5: অসাধারণ তার,
3: এটা তো আমার তো মনে হয় কিংবদন্তিমূলক একটা ঘটনা আপনি বললেন।
5: আর অসাধারণ তার কাব্য প্রতিভার একটা নমুনা হলো যে তিনি এমন একটি কবিতা লিখেছেন যে কবিতাটা সারা পৃথিবীর সমস্ত ভাষাতে অনুবাদ হয়েছে, এমনকি তার লেখার অনেক অংশটুকু বড় বড় মনীষীদের বড় বড় স্থানে সেখানে টাঙ্গানো আছে। তার একটা অসম্ভব কবিতা হলো বালাগাল উলা বি কামালি,
3: আমরা একসঙ্গে এটা বলি না কেন?
5: জি,
3: বালাগাল
5: উলা বি কামালিহি
4: কামালিহি
5: কাশাফাত জুজা বি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।
3: আচ্ছা, এটার অর্থটা বাংলায়?
5: এটার অর্থ হলো সাধনায় যিনি সুউচ্চ মর্যাদার পূর্ণতায় পৌঁছেছেন, যার সৌন্দর্যের ছটায় বিতাড়িত হয়েছে সকল অন্ধকার, সব সচ্চরিত্রের সম্মিলন ঘটেছে যার মাঝে, তবে আসুন দরুদ ও সালাম জানাই তার ও তার বংশধরদের প্রতি।
3: বিভিন্ন ভাষায় বহু প্রশংসা কথাবার্তা আছে, কিন্তু এই যে একটা ছন্দময় উচ্চারণে তার প্রশংসা করা বা তার প্রতি ভক্তি দেখানো, আবেগ দেখানো, এটা তো আমাদের এই বাংলা ভাষার মানুষরা আমরা এখনো চারিদিকেই তো এটা বলা হচ্ছে, এবং এই একটা অবিস্মরণীয় পঙ্ক্তি, এবং এটা মনে হয় পৃথিবী যতদিন থাকবে এটা অবশ্যই তার ভিতরে থাকবে। তো শিক্ষণীয় কিছু ঘটনা এবার আবার আপনি বলুন।
5: শেখ সাদী রহমতুল্লাহ দীর্ঘ সফরের কারণে, ভ্রমণের কারণে তিনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং তার গল্প এবং কবিতার মাঝে তার বাস্তবায়ন করেছেন। তেমন যদি কিছু ঘটনা আমরা জানি, একবার শেখ সাদী রহমতুল্লাহ তিনি তৎকালীন সম্রাটের দরবারে দাওয়াতে যাচ্ছিলেন। পথের মাঝে রাত হয়ে গেলে তিনি ছোট্ট একটি ঘরে আশ্রয় গ্রহণ করলেন। বাড়ির মালিক তাকে চিনতে পারল না, মনে করল অচেনা পথিক, তাকে সামান্য পরিমাণ মেহমানদারি করল, আপ্যায়ন করল, অনেক ভালো খাবার ছিল কিন্তু তাকে দেয়নি পথিক হিসেবে। তিনি বিদায় গ্রহণ করলেন সকালবেলা, সম্রাটের কাছে গেলেন, সম্রাট তাকে অনেক আপ্যায়ন করলেন। বিদায়ের সময় সম্রাট তাকে অনেক দামি দামি উপহার দিলেন এবং জাঁকজমকপূর্ণ পোশাক দিলেন। শেখ সাদী রহমতুল্লাহ যখন ফিরে আসছেন, গত রাত্রে যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে তিনি রাত্রি যাপন করার জন্য আশ্রয় গ্রহণ করলেন। বাড়ির লোকেরা আজকে তাদের আচরণকে পরিবর্তন করে দিল, গতকালকে সাধারণ মেহমান মনে করেছিল, কিন্তু আজকে শেখ সাদী রহমতুল্লাহর সাথে অনেক দামি দামি উপঢৌকন এবং দামি পোশাক দেখে তারা মেহমানদারির পরিমাণ বৃদ্ধি করল। শেখ সাদী রহমতুল্লাহকে রাত্রে খাবার দেওয়া হলো, তিনি খাবার খেতে বসে নিজে খাবার গ্রহণ না করে প্রত্যেকটা প্লেট থেকে খাবার নিয়ে তিনি জামার পকেটের ভিতরে দিচ্ছেন, যে জামাটা বাদশাহ তাকে উপহার দিয়েছেন। বাড়ির লোকজন আশ্চর্য হয়ে গেলেন যে এত সুন্দর খাবার দিলাম শেখ সাদী রহমতুল্লাহর জন্য, তিনি খাবার না খেয়ে জামার ভিতরে খাবার দিচ্ছেন। উপস্থিত লোকেরা তাকে জিজ্ঞাসা করলো যে আপনি এরকম করছেন কেন, এত দামি দামি খাবার আপনি নিজে না খেয়ে জামার ভিতরে দিচ্ছেন। তখন শেখ সাদী বললেন, আমি গত রাত্রে আপনাদের এখানে ছিলাম, আমি খুব সাধারণ অবস্থায় ছিলাম, আপনারা আমাকে সাধারণ মেহমানদারি করেছেন, আজকে যখন বাদশার কাছ থেকে ফিরে আসলাম দামি পোশাক আছে, উপঢৌকন আছে, অনেক জাঁকজমকপূর্ণ মেহমানদারি করেছেন, সুতরাং এই যে পরিবর্তন আপনাদের, এটা আমার পোশাকের কারণে। এই জন্য পোশাকই যদি আমার মর্যাদার কারণ হয় তাহলে পোশাকই আজকে মর্যাদাপূর্ণ খাবার গ্রহণ করবে।
3: এটা তারই পাওনা,
5: তারই পাওনা।
3: দেখেন কি চমৎকার রূপকে এই যে মানুষের জীবনের শিক্ষা তিনি দিয়ে গেছেন। এ তো আমাদের মানে মুখে মুখে প্রচলিত ছিল একসময় যে ভক্তি শ্রদ্ধা ইত্যাদি জাঁকজমকের কারণে এসছে, সাধারণ মানুষের জন্য কিছু করা হয় না। এই শিক্ষা মানুষকে দিয়ে গেছেন শেখ সাদী।
5: শেখ সাদী রহমতুল্লাহ, যদি আর একটা ঘটনা দেখা যায়, একবার এক সম্রাট শেখ সাদীকে প্রশ্ন করলেন যে আপনার মতো একজন দরবেশকে মানুষ এত সম্মান করে কেন, কারণ হাজার হাজার মাইল দূরেও প্রত্যেকটা যুবক বৃদ্ধ আবাল বনিতা সকলে শেখ সাদীর নাম জানত, তার কাব্য প্রতিভা জানত। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, আমার জ্ঞান এবং চরিত্রের কারণে মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু আপনি যদি শাসক না থাকতেন তাহলে আপনার প্রতি কেউ সম্মান দেখাত না। অর্থাৎ আপনি যে চেয়ারে বসে আছেন আপনাকে শুধু চেয়ারের কারণে সম্মান দেখায়, অন্তর থেকে সম্মান দেখায় না, আর মানুষ আমাকে ভালোবাসে অন্তর থেকে। এটাও কিন্তু আমাদের একটা শিক্ষা। অনেকে মানুষ সম্মান পায় ভয়ে, ভয়ের কারণে। অথচ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, যার ক্ষতির থেকে মানুষ বাঁচতে পারে না সে কোনোদিন প্রকৃত মোমেন হতে পারে না।
3: অথচ আমরা ক্ষমতার কাছেই সবসময় মাথা নত করি।
5: কিন্তু ক্ষমতা হারিয়ে গেলে ওই মানুষগুলাকে কিন্তু কেউ আর সম্মান করে না।
3: এটা যারা শাসনে থাকে তখন মনে রাখে না অনেকে যে আমার এটা চিরস্থায়ী না। এইসব শিক্ষা আমরা এই বড় মানুষটার কাছ থেকে পেয়েছি, অসাধারণ।
5: আর একটা ঘটনা যদি দেখি, একবার বাদশাহ এক অপরাধীকে মৃত্যুদণ্ড দিলেন, যে তার মৃত্যুদণ্ডর পরোয়ানা হয়ে গেল। লোকটি অনেক আকুতি মিনতি করে বাদশাহর কাছে অনুরোধ করল, বাদশাহ মন গলল না। অবশেষে লোকটি বাদশাহকে গালি দিল। বাদশাহ তখন তার কথা বুঝতে না পেরে উপস্থিত উজিরের কাছে জিজ্ঞাসা করলেন, লোকটা কি বলছে? উজির বলল যে এই লোকটি বলছে যে যিনি রাগ দমন করতে পারেন তিনি আল্লাহর বন্ধু। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ লোকটাকে মুক্ত করে দিলেন। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত বাদশাহকে অনুরোধ করা হয়েছিল, বাদশাহ শোনেনি, কিন্তু বাদশাহকে যখন গালি দেওয়া হলো বাদশাহর ভিতরে রাগ আসলো। এই রাগকে যদি তিনি কন্ট্রোল করতে পারেন তাহলে তিনি আল্লাহর বন্ধু। অন্যদিকে একজন হিংসুক স্বভাবের যে উজির ছিল সে বলল, জাহাপনা, এটা হতে পারে না, যে লোকটা আপনাকে মন্দ কথা বলছে, গালি দিচ্ছে, আপনি তাকে ছেড়ে দিবেন? তখন বাদশাহ তার যে উজির ছিল, যে উজির তার স্বপক্ষে কথা বলছিল, তখন এই স্বপক্ষে কথা বলার সময় উজির তাকে বলল যে যেই লোকটি সত্য কথা বলছে, সত্য কথা যতই তিক্ত হোক না কেন, এর ভিতরে সত্য সবসময় সত্যই থাকে। যেহেতু সে আমাকে গালি দিয়েছে এবং গালি সংবরণ করা এটা একটা অত্যন্ত উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ, সেহেতু আমার রাগ আরো বেশি হওয়ার উচিত ছিল, কিন্তু আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য আমি লোকটাকে মুক্ত করে দিলাম। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কোনো ব্যক্তি যদি আমাকে গালি দেয় আমি কখনো প্রতিশোধ নেব না, বরং ক্ষমা করব। এই ক্ষমায় আমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবে।
3: আমরা পারস্য কাব্যকাননের অনেক বড় বড় কবিদের খবর রাখি, তার মধ্যে শেখ সাদির মধ্যে আমরা সবচেয়ে বেশি ভালো দেখছি এই যে তার জীবন থেকে শিক্ষা নেওয়া। শৈশবে পিতৃহারা, মায়ের কাছে মানুষ, কিন্তু পিতার যে অধ্যাত্ম চিন্তা তাকে যেভাবে পথে চালিত করেছে সেটা চরম বিকাশ হয়েছে। আর তারপরে ন্যায়নীতির কথা, মানবতার কথা, এসব তেমনভাবে এসেছে। তো শেখ সাদির মৃত্যু সম্বন্ধে আমরা এবার জানব খালিদ সিবগতুল্লাহর কাছে।
4: এই মহান মনীষী কবিকুল শিরোমণি শেখ সাদি রহমতুল্লাহি আলাই 691 হিজরি মোতাবেক 1292 খ্রিস্টাব্দে আতাবকানের বংশের রাজত্বের শেষ সময়ে সিরাজ নগরীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 120 বছর। সিরাজনগরীর দিলকুশার 1 মাইল পূর্ববর্তী পাহাড়ের পদদেশে কবিকে সমাহিত করা হয়।
3: আমরা পারস্য সাহিত্যের শেখ সাদির কথা নিয়ে এতক্ষণ কথাবার্তা বললাম, বিশেষ করে মুফতি সাইদ হোসাইন অনেক বিষয়ে আমাদের আলাপ করলেন। পারস্যভূমি আলবোর্জ গিরিশ্রেণীর পাশ থেকে আরব সাগরের তীর পর্যন্ত বিস্তৃত, সুপ্রাচীন ভার্জ পরিশ্রেণীর পাশ থেকে আরব সভ্যতার বিকাশ ঘটেছে ইতিহাসের নানান মিশ্রণে। এরপরে আদিবাসিন্দারা তাদের নিজস্ব ভাষা, অধ্যাত্ম চিন্তা, সামাজিক রীতিনীতি গ্রিক ব্যাবিলনের অন্তর্ভুক্ত হয়েছিল এক সময়। আর্য ভাষা সভ্যতার মিশ্রণ ঘটেছিল তখানে। তারপর ষষ্ঠ শতাব্দীতে আরবে ইসলাম ধর্মের অভ্যুত্থানের পরে এই মালভূমিতে সেমিটিক সভ্যতার পরশে ইরান নতুন প্রাণ লাভ করে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের সময় ও পরবর্তীতে বাগদাদের শাসকদের নিয়ন্ত্রণে পারস্য ভাষা সাহিত্য যে গভীরতা ও বৈচিত্র্যমণ্ডিত হয়েছিল। 700 বছর ফার্সি ভাষা আমাদের রাষ্ট্রভাষা ছিল, আমরা তার উত্তরাধিকার পেয়েছি, এবং আমাদের বাংলা সাহিত্যের গঠনে অনেক বড় বড় কবি সাহিত্যিকদের আমরা পেয়েছি। কৃষ্ণচন্দ্র মজুমদারের সদ্ভাব শতক তো বলা যেতে পারে পুরাটাই ফার্সি সাহিত্যের ব্যাপার, বিশেষ করে শেখ সাদির ব্যাপার। কবি সত্যনাথ দত্ত শেখ সাদির কবিতার অনুবাদ করেছেন, আমরা যেটা এখানে বলেছি, কুকুর আসিয়া এমন কামড় দিলে পথিকের পায় কেমন, অথবা একদা ছিল না জুতা চরণ যুগলে। এই সব ব্যাপারগুলি পারস্যের এই যে ঐতিহ্য, সাহিত্যিক ঐতিহ্য, এটা আমাদের সাহিত্যকে উন্নত করেছে, আমাদের বাংলা ভাষা এবং ভাষাভাষীদের উচ্চ চিন্তার পথে নিয়ে গেছে। সেই জন্যে আমরা সেই মনীষীকে আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধা জানিয়ে, আর দুজন আলোচক আমাদের সঙ্গে ছিলেন সেই দুজনকেও ধন্যবাদ দিয়ে আজকের মতো মনীষা অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি।
6: তোমার
1: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন। পরিচালনা করছেন
6: অধ্যাপক আব্দুল মান্নান, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী এবং গীতিকার সাইদুর রহমান সাইদ।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন।
1: হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উন্মাদ নয়। আবু দাউদ। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতি রাসুল।
3: Okay.

0: নাতি রাসুল শুনলেন। বাংলাদেশ শিবেতের খুলনা একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, শুরু হয়েছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা 2026। এই মেলা শুরু হয়েছে 22 মে 2026 তারিখ থেকে এবং চলবে 24 মে 2026 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত চলবে এই মেলা। সবাইকে আমন্ত্রণ রইল। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6:00 পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, খুলনা ও পটুয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ও সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:00 74%, সন্ধে 6:00 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং অস্ত যাবে সন্ধে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river post valid till 1 AM says that rain or thundershower accompanied by temporary west northwesterly gusty or squall wind at the velocity of 45-60 km/h may occur over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Joshor, Kushtia, Faridpur, Madaripur, Dhaka, Mamensing, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Sylhet. Reports of these areas are to hoist cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Many places of Rangpur, Mamensingh and Sylhet divisions and a few places of Dhaka, Rajshahi, Khulna, Borishal and Chattogram divisions may experience rain or thundershower accompanied by temporary gusty or squall wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of Rangpur, Mamensingh and Sylhet divisions. Day and night temperature may remain nearly unchanged over the country. Mild to moderate heat wave is sweeping across the regions of Madaripur, Rajshahi, Pabna, Sirajganj, Chandpur, Khulna and Potuakhali and it may continue. The maximum temperature of Bangladesh was recorded today at Khulna 37.2 degrees Celsius and the minimum was at Saidpur and Sylhet 22 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36 degrees Celsius and minimum 25.7 degrees. Humidity recorded in air at 9 AM was 74% and at 6 PM 65%. Sunrise over Dhaka tomorrow at 5:12 AM and sunset at 6:39 PM. And that's all for weather for this time.
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশে আত্মপ্রথক গান। শিল্পী প্রজ্ঞা সোম, কথা লিখেছেন অধীর কুমার দাস।
3: গুলবাগিচায়

বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী প্রজ্ঞাসম, কথা লিখেছেন অধীর কুমার দাস।

0: প্রকাশমের কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি নৌ দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়, তাই নৌ দুর্ঘটনা রোধে নৌযান মালিক, মাস্টার ও যাত্রীদের সচেতন হতে হবে, মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদান করা হয়েছে। আজ রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা
2: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের উদ্যোগে এএফসি গ্রাসরুট ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ ২০২৬ আজ যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর সংলগ্ন শামসুল হুদা ফুটবল একাডেমি মাঠে শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ফুটবল খেলাকে এখন আমলাতান্ত্রিক ও রাজনৈতিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। অতীতে রাজনৈতিক সমীকরণের কারণে অনেক রহমান বিভিন্ন ক্রীড়াবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দেশের ফুটবল মানচিত্রে যশোর যেন তার ঐতিহাসিক সর্বোচ্চ স্থান, আর জিজে ১৩ বছর বয়সে প্রায় ৮০০ জন খুদে ফুটবলার এতে অংশগ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন ও খুদে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আয়োজিত এই উৎসব সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবা সম্পর্কে অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে এক কর্মশালা আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জামিরুল ইসলাম এতে প্রবন্ধ উপস্থাপন করেন। কর্মশালায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সরকারি কর্মকর্তা কর্মচারীর চিকিৎসা, সন্তানদের শিক্ষা, দাফন, অন্ত্যেষ্টি, ক্রীড়াসহ বিভিন্ন ধরনের সেবা সহজীকরণ এবং সর্বস্তরে পৌঁছাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম ও কেএমপির উপ পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান এতে বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এই সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজন করে। চুয়াডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে জেলা প্রশাসক লুৎফুন নাহার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মুন্সী আবু সাইফ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ মাগুরা শালিখা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিতে সাহিত্যিক কল্যাণ পরিষদ থিয়েটার ইউনিটের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। রাইজিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন এগ্রিকালচার ফর চাইল্ড লেবার ইরাডিকেশন প্রকল্পের লার্নিং শেয়ারিং সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম এতে প্রধান অতিথি এবং সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যক্রমকে আরও গতিশীল করতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা আজ সাতক্ষীরা দেভাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আদালতে মামলার জট কমানো এবং স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ও যশোরে আজ পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজবাড়ি কুষ্টিয়া আঞ্চলিক সড়কে শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রাকের সাথে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে

0: 5 জন নিহত এবং অপর 30 জন আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যশোর সদর উপজেলার যশোর খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান রাস্তার পাশে 2টি ইজি বাইককে ধাক্কা দিলে নারী ও শিশুসহ 4 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। সবশেষ আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া ও যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজনমালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: দেখলাম তাই তোমার জামা কাপড় ভিজে গেছে, তো একটু একটু ইয়ে না, ওই যে পাকা আছে বুঝলে, এটা বাতাস করি শোনো। এই যে আমরা তো ধরো আজকে এই আসরে আসলাম তাই না, আমার আসরটা হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান, নাম কি দেশ আমার মাটি আমার। আমার এই অনুষ্ঠানটা কিন্তু এই আসর অনেকে শোনে, তারা কেউ চিঠিপত্র লেখে, তারপরে তোমার ফোন ইন অনুষ্ঠানের দিন তারা কিন্তু ফোন করে, যারা যারা ফোন করে বা লেখালেখি করে তাদের সবাইকে আমরা
4: শুভেচ্ছা,
3: ভালো করে কও আন্তরিক শুভেচ্ছা জানাই। কত দূর দূরান্ত থেকে তারা করে তাই না, এই আমারে ভালোবাসা ভালো লাগা এগুলোর উপরেই তারা আসে। তো একটা কথা ঠিক আছে, আগে আইসলো কিন্তু আমারে ওই যে কুরবানির বকরিদ
4: সামনে আসে।
5: সব কথার মধ্যে এক কথা, এই যে আমাগো জয় গুণের দাদির, জয় গুণরে দেখলাম যে একটা খেটখেটে হয়ে গেছে।
3: হয় আমিও কিন্তু দেখেছি, ইয়ে তুমি কি কর?
4: হ্যাঁ কয়েকদিন ধরে দেখতেছি তো শুকায় গেছে, সে কিন্তু সবই খায় কিন্তু একটা জিনিস কিন্তু সে একদমই খাতে
3: চায়
4: না।
3: এ কিন্তু খুব খারাপ, শাক সবজির মধ্যে কিন্তু অনেক গুণ আছে,
4: অনেক
3: পুষ্টিগুণ আছে।
5: শোনো জরিনা বাবু, এখনকার পোলা পানের দশাই হইলো,
4: খাবার চায় না।
5: মুরগির মাংস যা খাইব, গরুর মাংস যা খাইব, হ্যাঁ কিন্তু যদি শাক দিতে যাও না সে।
4: একটা কথা বলি, পোলা পানরে কিন্তু একেবারে ছোটবেলা থেকেই শাকসবজি খাওয়ার সাথে অভ্যাস করে,
6: পটল ভাজা
4: তারা সবকিছু
3: খায় বড় হয়,
6: কলমি শাক ভাজি।
3: একটা কথা হইলো কি জানো, এই যে আমারে কিন্তু এই শরীরটা ভালো রাখার জন্য আমার খাতি হবে বলি, জমিরও তাই, জমির পরীক্ষা করে তারপর কোন সার দিতে হবে, জৈব সার কত পরিমাণ, তারপর ইউরিয়া, ফসফরাস কত কিছু দেয় না, জমির সুস্থ রাখার জন্য। ঠিক তেমনি এই আমার দেহটাও সুস্থ রাখার জন্য ওই যে পলাশ ভাইয়ের মতন বলে রাখি, তো সেজন্য এই পুষ্টিগুণ আছে কিন্তু সবজির মধ্যে অনেক আছে, আমিষ আছে, প্রোটিন জাতীয় খাবার আছে, তারপরে শর্করা আছে, কার্বোহাইড্রেট আছে, তারপরে চর্বি জাতীয় আছে তাই না, খনিজ
6: লবণ।
3: তো চলো আরো অনেক কিছু জানবো আমরা আজকে ডক্টর আকলিমা খাতুনের কাছ থেকে, পুষ্টির চাহিদা পূরণে সবজির ভূমিকা, আর তার সাথে এই বিষয়ে আলাপ করেছে মোহাম্মদ শাহিনুর রহমান। চলো শোনা
6: যায়।
7: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর আকলিমা খাতুন, উপপরিচালক কৃষক প্রশিক্ষণ, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
8: আপনাকে ধন্যবাদ।
7: প্রথমেই আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি

0: যে পুষ্টি কি?
1: পুষ্টি হল এমন একটি জৈবিক ও শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের পর দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং শক্তি উৎপাদনের জন্য পুষ্টি উপাদানগুলো ব্যবহার করে থাকে।
0: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
1: পুষ্টির চাহিদা পূরণে সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দেহের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও আঁশের প্রধান উৎস। সংক্ষেপে বললে, সুস্থ থাকার নীরব নায়ক হল সবজি। আমি বলতে পারি এক্ষেত্রে ভিটামিন এবং খনিজের যে ভান্ডারটা সেটা হচ্ছে সবজি। সবজিতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ও ত্বক ভালো রাখে, হাড় মজবুত করে। এছাড়া আছে আঁশ সমৃদ্ধ সবজি। আঁশ হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, যার মাধ্যমে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা। নানা সবজিতে নানা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে, ক্যান্সার সহ দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
0: শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব কেন এত বেশি?
1: শিশুদের বৃদ্ধি ও মেধা বিকাশে, প্রাপ্তবয়স্কদের কর্মক্ষমতা এবং বয়স্কদের রোগ প্রতিরোধে সবজি অপরিহার্য। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন রকমের শাক ও সবজি রাখা অপরিহার্য। দেহের পুষ্টি চাহিদা পূরণে সবজি এক অপরিহার্য উপাদান। প্রাত্যহিক খাদ্য তালিকায় একজন সুস্থ মানুষের দৈনিক অন্তত 200 গ্রাম সবজি এবং 100 গ্রাম শাক খাওয়া উচিত।
0: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, পুষ্টির চাহিদা পূরণে সবুজ পাতা ও দেশীয় সবজি আর কি কিভাবে আমাদের সহায়তা করে?
1: সেক্ষেত্রে বলতে চাই, শাক ও সবুজ পাতাযুক্ত সবজি চোখের স্বাস্থ্য রক্ষায় এবং শরীর সুস্থ রাখতে বিশেষ কার্যকর। আমি বলতে চাই হজম ও কোষ্ঠকাঠিন্য দূরীকরণের কথা। সবজিতে থাকা ফাইবার বা আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিক প্রতিরোধে সবজিতে প্রচুর পরিমাণে ক্যালোরি কম থাকলেও পানি এবং আঁশ বেশি থাকে, তাই এটি ওজন কমাতেও সহায়তা করে। এছাড়াও এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা ডায়াবেটিক প্রতিরোধে সহায়তা করে। এছাড়া রয়েছে দৃষ্টিশক্তি ও ত্বকের সুরক্ষা। গাজর এবং পালং শাকের মতো সবজি দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে সবজিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
0: পুষ্টির চাহিদা পূরণে সবজি আমরা কিভাবে গ্রহণ করতে পারি, সবশেষে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জানতে চাই।
1: প্রতিদিন রঙিন সবজি যেমন সবুজ পালং, লাল টমেটো, হলুদ কমলা, গাজর, সাদা ফুলকপি এগুলো আমরা প্রতিদিন খেতে পারি। কাঁচা সালাদ, হালকা ভাজি বা সেদ্ধ, বিভিন্নভাবে আমরা যদি এই সবজি এবং ফলটুকু খেয়ে থাকি, তাহলে এগুলো আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমরা সুস্থ থাকবো বলে আশা করি।
0: আপনাকে অশেষ ধন্যবাদ পুষ্টির চাহিদা পূরণে সবজির গুরুত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
1: ধন্যবাদ আপনাকে।
2: শুনলে তো, পুষ্টি চাহিদা পূরণে সবজির ভূমিকা। তো শোনো, আমার গরম লাগতেছে বলতেছো। আচ্ছা ইয়ে শোনো জৈনাবু, এই তুমি কিন্তু ওই যে কি একটা আছে ওইটা ভালো করে বোঝা কো দেখিনি, যে কাছাকাছি এইটা খুব জরুরি এলাম,
3: আমাদের জানতেই হবে,
2: জানতেই হবে।
3: ঈদ উল আজহার সময় কোরবানির পশু জবাইয়ের ফলে প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। রক্ত, হাড়, চামড়ার অংশ, নাড়িভুঁড়ি, অন্যান্য আবর্জনা সঠিকভাবে অপসারণ না করলে পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের কিন্তু সৃষ্টি হতে পারে। তাই কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: ঠিক,
3: কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, দ্রুত পরিষ্কার করতে হবে। রক্ত, ময়লা যেন ড্রেন বা রাস্তায় ছড়ায় ছিটায় না থাকে, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের নির্ধারিত ডাস্টবিন বা বর্জ্য সংগ্রহস্থলে এসব আবর্জনা ফেলতে হবে।
2: আচ্ছা ঠিক, তাহলে শুনলেন তো আপনারা যারা আমার বেতার যন্ত্রের সামনে আছেন, আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতায় অভিযান চালাব নাকি? চলো, এত সুন্দর করে বললে তুমি একটা গান শুনি, চলো গানটা শোনা যাক।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা গান শুনতে শুনতে জানিয়ে রাখি যে আজকের শিল্পী হচ্ছেন ওয়াদুদ সরকার আর গীতিকার গোলাম সারোয়ার সলম। শুনি গানটা।
1: হ্যাঁ শুনি।

0: হ্যাঁ, আমরা গান শুনছিলাম। তো শ্রোতা বন্ধুরা, আপনারা তো আমাদের সাথেই থাকেন, আর যারা চিঠিপত্র লেখেন তাদের বিশেষভাবে তাদেরকে আমরা
1: স্মরণ করি।
0: তো আজকে কিন্তু আমাদের আছে কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্রের জবাব। আমরা এটা শোনার আগে আর একটা বিশেষ একটা বিষয় শুনি। এই যে মাছ ধরা নিষেধ না, এই ব্যাপারটা একটু জানা দরকার না? কয়দিন পর্যন্ত আমাদের এই মাছ ধরতে পারবো না সমুদ্রে?
2: আগামী 11 জুন পর্যন্ত মোট 58 দিন নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির মৎস্য আহরণের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই তা আইন মাইনে চলতে হবে, যে আইন মাইনে না চলবে তার জন্য শাস্তির ব্যবস্থা।
0: একদম ঠিক, কারণ শাস্তিটা আমরা চাই না, আমরা চাই যে সরকার কয়েছে এটা আমাদের প্রয়োজনেই, এটা
1: আমাদের উন্নতি হবে।
0: তো যাই হোক, চলো যাই, আমরা তাহলে ওটা শুনি।
2: হ্যাঁ,
0: কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের মানে শ্রোতাদের চিঠিপত্র জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও ICT উইং, খামারবাড়ি, ঢাকা। আর তার সাথে কথা বলেছেন ইশরাত জাহান নীলা। চলো শোনা যাক।
3: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব। আর আজ চিঠিপত্রের জবাবদানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আজকের প্রথম চিঠিটি যিনি পাঠিয়েছেন মোহাম্মদ সবুজ মিয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ থেকে। জনাব মোহাম্মদ সবুজ মিয়া, পাটের সাদা মাকড় ও চেলে পোকার ক্ষতিকর প্রভাব ও দমন পদ্ধতির বিষয়ে জানতে চেয়েছেন।
4: ধন্যবাদ জনাব মোহাম্মদ সবুজ মিয়া। পাট চাষের কিন্তু উপযুক্ত মৌসুম এখন। পাটের দুটি ক্ষতিকর পোকা, একটা সাদা মাকড় আর একটি হল চেলে পোকা। আমি এই দুটি পোকা বিষয়ে বলব। সাদা মাকড় বৈশাখ মাসের প্রথম থেকে শুরু করে আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে পাট গাছের ব্যাপক ক্ষতি করে থাকে। ক্ষুদ্র মাকড়গুলি পাতার নিচে অবস্থান করে পাতার রস চুষে খায়। এতে কচি পাতা কুঁকড়ে যায় এবং পাতার রং তামাটে আকার ধারণ করে। পাতা ঝরে পড়ার কারণে ডালপালা বের হয়, আঁশ ছাড়াতে কষ্ট হয় এবং পাটের ফলন ও আঁশের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরা অনেক সময় ফুলের কুড়িকে আক্রমণ করে, ফলে ফুল ঝরে পড়ে এবং বীজের ফলন কমে যায়। এই সাদামাকড় দমনের জন্য যে কোনো মাকড়নাশক, তবে বিশেষ করে ক্যালথেন MF এবং নিউরন 500 EC অথবা টর্ক 50 WP, এর যে কোনো একটি প্রতি 1 লিটার পানির সাথে 2 মিলিলিটার মিশিয়ে যদি স্প্রে করা যায়, তাহলে 2-3টা স্প্রে দিলেই এই সাদামাকড় দমন হয়। আর পাটের চেলে পোকা, এই পোকাটি বৈশাখ মাসের শেষের দিক থেকে পাট কাটার আগ পর্যন্ত, এটা পুরো মৌসুমেই পাট গাছের ক্ষতি করে থাকে। গাছ চারা অবস্থায় চেলে পোকা আলপিনের মাথার মতো ছিদ্র করে পাতা খায়। ডিম পাড়ার সময় কচি ডোগা আক্রমণ করে এবং ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর ডোগার ভিতরে প্রবেশ করে এবং আক্রান্ত স্থান থেকে আঠা বের হয়, যা কিরার মলের সাথে মিশে গিটের সৃষ্টি করে। পাট পচলে এই গিট পচে না এবং ওখান থেকে আঁশ ছিঁড়ে যায় এবং আঁশের গুণগত মান নষ্ট হয়ে যায়। এই পোকা দমনের জন্য ডায়াজিনন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি 1 লিটার পানির সাথে 1 মিলিলিটার হিসাবে মিশিয়ে প্রতি মৌসুমে 3 বার স্প্রে করতে হবে। এছাড়া পাটের জমির আগাছা দমন করতে হবে এবং পাট গাছ বা পাটের জমি বা তার আশপাশের যদি বন ওকরা জাতীয় আগাছা থাকে, এগুলো সমূলে ধ্বংস করতে হবে। জনাব মোহাম্মদ সবুজ মিয়া, আশা করি আপনার চিঠির জবাব পেয়েছেন, আপনাকে ধন্যবাদ।
3: এবারে চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রমজান আলী, মনোহরদী, নরসিংদী থেকে। জনাব মোহাম্মদ রমজান আলী হাঁসের খামার করণ বিষয়ে জানতে চেয়েছেন।
4: ধন্যবাদ জনাব মোহাম্মদ রমজান আলী। হাঁসের খামার একটি লাভজনক ব্যবসা, তবে প্রশিক্ষণ না থাকলে কিন্তু হাঁসের খামার করে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে হাঁস প্রজনন কেন্দ্র, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে অবশ্যই হাঁসের খামার শুরু করতে হবে। হাঁসের থাকার জন্য আলো বাতাস চলাচল করতে পারে এমন ঘর তৈরি করে দিতে হবে। ঘরের আশেপাশে জলাধার থাকলে ভালো হয়। ন্যূনতম 100টি হাঁস দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। প্রজননের জন্য হাঁসের খামারে প্রতি 10টি স্ত্রী হাঁসের সাথে একটি হাঁসা রাখতে হবে। প্রথমে বাচ্চা এনে অন্তত 7 দিন এগুলোকে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখতে হবে। ঘরে হাঁসগুলো থাকার জায়গায় ধানের তুষ অথবা কাঠের গোড়া দিয়ে বিছানা তৈরি করে দিতে হবে। খামারের জন্য সাধারণত জিনডিং, খাকি ক্যাম্বেল, দেশি অথবা হোয়াইট পিকিং জাতের হাঁস পালন করা যেতে পারে। তবে হোয়াইট পিকিং যাত্রী অবশ্যই মাংস উৎপাদনকারী একটা জাত, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু ডিমের জন্য নয়। জিন্ডিং বছরে 250 থেকে 270টি ডিম দেয়, খাকি ক্যাম্বেল বছরে 280 থেকে 300টি ডিম দেয়, দেশি জাত বছরে 200 থেকে 230টি ডিম দেয়, তবে এদের মাংস কিন্তু খুবই সুস্বাদু। হাঁসপালনে তেমন কোন শ্রম দিতে হয় না, বাইরে ছেড়ে দিলে এরা নিজেরা নিজেরাই খাবার সংগ্রহ করে নিতে পারে। তবে অতিরিক্ত খাদ্য চাহিদা মেটাতে চালের কোড়ার সাথে কিছু সাপ্লিমেন্ট দিতে হবে, বিশেষ করে ভিটামিন এ, ডি, ই, ভিটামিন B1, B2, B6 এবং B12। এই ভিটামিনগুলো হাঁসকে দেওয়া যেতে পারে। 5 মাস পর থেকে সাধারণত হাঁসগুলো ডিম দেওয়া শুরু করবে এবং 3 বছর পর্যন্ত পূর্ণ মাত্রায় এরা ডিম দেয়। 3 বছর পর খামারের হাঁসকে মাংসের জন্য বাজারে বিক্রি করে দিতে হবে। হাঁসের কিন্তু মারাত্মক কিছু রোগ আছে, যেমন কলেরা এবং প্লেগ। ধানের তুষ দিয়ে বানানো হাঁসের বিছানায় প্রতিদিন ব্লিচিং এবং ভিরকন এস প্রয়োগ করতে হবে। কেউ ভেতরে যেতে চাইলে জীবাণু মুক্তকারী দ্রবণে পা চুবিয়ে নেওয়ার পর তাকে যেতে দিতে হবে। ভয় পেলে হাঁসের ডিম পাড়ার বিঘ্নতা সৃষ্টি হয়, তাই সবসময় খেয়াল রাখতে হবে হাঁসগুলো যেন কোনোভাবেই ভয়ে না পড়ে। 1 দিন থেকে 2 মাস বয়সের মধ্যে 2 বার প্লেগ এবং কলেরার টিকা দিতে হবে। এরপর প্রতি 6 মাস পরপর টিকা দিতে হবে। সরকারি দপ্তর থেকে টিকা বা ভ্যাকসিন কেনাই ভালো। ভ্যাকসিন কেনার সময় দেখে নিতে হবে যেটা সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কিনা। এরপর ক্রেতার কাছ থেকেই পরিবহনের সঠিক নিয়ম জেনে খামারে নিয়ে যেতে হবে। সঠিকভাবে পরিবহন না করলে কিন্তু ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। জনাব মোহাম্মদ রমজান আলী, আপনার নিকটস্থ নারায়ণগঞ্জ জেলায় কিন্তু বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় হাঁস প্রজনন কেন্দ্র রয়েছে, এখান থেকে হাঁস পালনের প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়া খুলনার দৌলতপুর, নওগাঁ, ফেনীর সোনাগাজী, কিশোরগঞ্জ এবং রাঙামাটিতেও রয়েছে হাঁস প্রজনন কেন্দ্র। আপনার কাছাকাছি কেন্দ্র থেকে সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হাঁসের বাচ্চা। হাঁসের খাবার এবং ওষুধ কিনতে পাওয়া যাবে প্রতিটি বিভাগীয় শহরেই। ঢাকার ফুলবাড়িয়াতে কিন্তু রয়েছে পাখির বৃহত্তম বাজার, এখানে কিন্তু সব ধরনের খাবার আপনি পেতে পারেন। এছাড়াও পশুখাদ্য দোকানেও তুষ এবং কোড়া পাওয়া যায়। কীটনাশকের দোকানেও ভিরকন এস এবং মুদি দোকান থেকে আপনি ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারেন। কাজেই আপনি এভাবে যদি প্রশিক্ষণ নিয়ে হাঁস পালন করতে পারেন, তাহলে আপনি কিন্তু হাঁস পালন করে অবশ্যই লাভবান হতে পারবেন। জনাব মোহাম্মদ রমজান আলী, আপনার চিঠি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
3: আজকে শেষ চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ শফিউর রহমান দিলদুয়ার টানেল থেকে। তিনি জানতে চেয়েছেন ফসলের বিছা পোকা, হকমত পোকা ও কাণ্ডপচা রোগের ক্ষতিকর প্রকৃতি ও দমন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত।
4: ধন্যবাদ জনাব মোহাম্মদ শফিউর রহমান। এখন তিল কিন্তু মাঠে আছে, কাজেই তিল গাছে বিছা পোকা, তিল হকমত এবং কাণ্ডপচা রোগ হতে পারে। এই বিছা পোকা কিন্তু পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে পর্দার মতো করে ফেলে। এ পোকা দমনের জন্য আলোক ফাঁদ ব্যবহার করতে হবে, জমিতে ডাল পুঁতে দিতে হবে। এছাড়া আক্রমণের মাত্রা বেশি হলে কাড়াতে 2.5 সিসি প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে 10 দিন পরপর 1 থেকে 2টা স্প্রে দিতে হবে। আর হকমত, এটাও তিল গাছের পাতা খেয়ে নষ্ট করে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল ধারণ ব্যাহত হয়। হকমত দমনের জন্য আলোক ফাঁদ ব্যবহার করতে হবে, জমিতে ডাল পুঁতে দিতে হবে। এবং আক্রমণের মাত্রা বেশি হলে ডায়াজিনেন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানির সাথে 3 মিলিলিটার হিসাবে মিশিয়ে 10 দিন পরপর 2-3টি স্প্রে দিতে হবে। এছাড়া জমিতে যদি পানি জমে যায় তাহলে কাণ্ডপচা রোগ তিল গাছে হতে পারে। তো তিলের কাণ্ডপচা রোগ দমনের জন্য তিলের বীজ বপনের পূর্বেই ভিটাভেক্স দ্বারা বীজ শোধন করা যেতে পারে। আর যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাভিস্টিন 50 WP অথবা ডাইথেন M45 ব্যাভিস্টিন প্রতি লিটার পানির সাথে 1 গ্রাম হিসাবে এবং ডাইথেন M45 প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে মিশিয়ে 10 দিন পরপর 2-3টা স্প্রে দিতে হবে এবং ফসল কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে হবে। জনাব মোহাম্মদ শফিউর রহমান, আশা করি আপনি বিছা পোকা, তিলের হকমত এবং তিলের কাণ্ডপচা রোগ এর ক্ষতির দিক এবং দমন ব্যবস্থা বিষয়ে আপনি অবগত হয়েছেন। আপনার চিঠির জন্য আপনাকে ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল অ্যাড্রেস betar.krishi@gmail.com। চিঠিপত্রের আয়োজন আজ এ পর্যন্তই।
0: অনেক ধন্যবাদ যারা যারা চিঠি লিখেছিলেন, যাদের চিঠিগুলা প্রচার হল তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর যাদের চিঠি উত্তর দেওয়া হয় নাই, আগামী দিন নিশ্চয়ই আপনারটা দেওয়া হবে।
2: ও হারুন ভাই, এই যে আসার সময় না, ছোট মেয়েটা প্রায় সময় দিয়েছে আর দোকানে, আজকে দেখলাম না, আমার মনে হয় যে কুরবানি দিব, শ্বশুর বাড়ি গেছে।
0: না না, তা যাবি না, নেও চলে আসবি না, হয়তো এদিক ওদিক গেছে। তবে একটা কথা কিন্তু মনে রাখা লাগবি, ওই যে কুরবানির ব্যাপারে ছোট মেয়া কিন্তু ওই গতবার কিন্তু খুব ঘাতানি খাইছে, ওই যে জবাই করার পরে ওই যে নাড়ি ভুড়ি বা ওই যে গোবরটাও এগুলা কিন্তু ঠিক মতো এইবার কিন্তু ও ভালো করে ধরতে হবে সমাজে বসে, যাতে ওইটা গর্তের মধ্যে ভালো করে
1: সাথে সাথে দিয়ে দিতে হইবে।
0: আচ্ছা, আর আরেকটা বিষয়, এই কয়দিন পরেই কিন্তু আমাদের আত্মীয় স্বজন সব আসা শুরু করেছে, অনেকের কিন্তু আইসেও গেছে।
1: হ্যাঁ,
0: তো এই যে আম, লিচু, তারপরে তোমার জামরুল, জাম, এগুলা পার্কি আবার দেখে নে গাছে না ওঠে, পোলা পান অভ্যস্ত না, পরে পরে হাত পা না ভাঙে,
2: আবার পুকুরের দিকে খেয়াল রাখতে হবে।
1: সাত আটটা জানে না পুকুরে কিন্তু নামা যাবে না, এই ব্যাপারে কিন্তু খেয়াল
0: রাখতে হবে। ঠিক কথাই কইছো। আর সেই সাথে ওই খুব সাবধান, আমরা যারা এই শহর থেকে গ্রামে যাব, বাড়ির সব লাইট এগুলো বন্ধ রাখতে হবে, গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে নাকি?
2: হারুন ভাই, ওই যে মনে করো যে যারা বাড়িতে যাবো বুঝছো, তারা আশপাশের কেউ যদি থাকে যারা ঢাকা শহরে থাকবো বুঝছো, তাকে কাছে কয়ে যেতে হবো যে ভাই আমার
1: খেয়াল রাখছেন,
2: খেয়াল।
0: আর ওই যারা আসবিনি আসলে পারে তার দিয়ে কিন্তু গাছ লাগাতে হবে, তাই না? অনেক গাছ লাগাতে হবে, অনেক অনেক অক্সিজেন ফ্যাক্টরি বানা ফেলতে হবে
1: আমাদের দেশটা যাতে সবুজে ভরে যায়। সরকার কি করেছে
0: দেখো, জয়গুণের দাদি কিছু একটা কবি কও দেখিনি, তুমি কি কবা?
1: সরকার কয়েছে যে দেশটা সবুজ হয়ে যাক, নির্মল হয়ে যাক পরিবেশ।
0: হ্যাঁ, ঠিক কইছো।
1: সারা দেশেই গাছ লাগানোর এই কর্মসূচি নিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হইল দেশে যেন পরিবেশের ভারসাম্যটা থাকে আর বনভূমির পরিমাণও বৃদ্ধি হয়। আসেন, সরকারের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই, আমরাও গাছ লাগাই, সবাই উৎসাহ।
0: হ্যাঁ, এই শোনো, যারা বেতার যন্ত্রে আছে ওই যে আমার গ্রামের ওই যে পলাশ ভাই, তারপরে ছোট মিয়া, এগুলো সূর্যাস্ত দিয়াস ভাই আছে, ফরিদ ভাই আছে, রইস ভাই আছে, সবাই কিন্তু মাইনে চলবা, গাছ লাগাবা, বড় বড় লম্বা লম্বা গাছ, সেই গাছ যাতে লম্বা হয়,
1: খুঁটি লাগাই দিতে হইব, ঘিরা দিতে হইব, মেহগনি গাছ,
0: মেহগনি গাছ। তো যাই হোক, আজকে কিন্তু রাতে সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার প্রযোজনা করেছেন হরবিলাস রায়, আর তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন। তো চলো আজকের মতো উঠা যাক।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের চতুর্থ পালা থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কয়েকজন, শেখ মুরসালিন রহমান, তাসমিয়া রহমান খান এবং আমি সুপা সাদিয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, শেখ মোহাম্মদ সুহাইল আনোয়ার, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ এবং রাসেল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

বাংলাদেশ বেতার সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ শুনবেন রকমারি গানের অনুষ্ঠান চাও পাওয়া। প্রথম গানটি আমরা শুনব শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ। চলুন শুনে আসি দেশের গান।

দুর্বারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া শুনছেন। এবারে শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান, গীতিকার এবং সুরকার কাজী নজরুল ইসলাম, আমরা একটি নজরুল সঙ্গীত শুনবো।

রকমারি গানের অনুষ্ঠান চাওয়াপর আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার জেবুন্নেসা জামাল এবং সুরকার আজাদ রহমান।

এবারে শুনবেন একখানি ভাওয়াইয়া গান, হরলাল রায়ের কথায় সুরে, শিল্পী রথীন্দ্রনাথ রায়।

দুর্বারের রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া শুনছেন। এবারে শুনবেন একখানি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রোকাইয়া হাসিনা।

প্রিয় শ্রোতা, এই গানের সাথে শেষ হয়ে যাচ্ছে রকমারি গানের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, আমরা শুনছি রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া দুর্বার অনুষ্ঠান। এবারে শুনব ব্যান্ড সঙ্গীত এবং গানটি গিয়েছেন নকিব খান। চলুন শুনে আসি গানটি।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: শেষ হচ্ছে সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। রাজধানী ও এর আশপাশের ভেন্যুতে আজ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অবরূপগঞ্জ, সিটি ক্লাব বসুন্ধরা স্ট্রাইকার্স এবং ঢাকা লেপার্স তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আবাহনী লিমিটেড 9 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে, লিজেন্ডস অবরূপগঞ্জ 7 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং সিটি ক্লাব 19 রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স 7 রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং ঢাকা লেপার্স 30 রানে রূপগঞ্জ স্ট্রাইকার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচেই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। এই সফরকালে বাংলাদেশ স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচের পাশাপাশি 3টি একদিনের আন্তর্জাতিক সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে। 28 জুন থেকে 2 জুলাই পর্যন্ত হারারেতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এছাড়া 9 ও 11 জুলাই দু দলের মধ্যে 3টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংলিশ লীগ চ্যাম্পিয়নশিপে হাল সিটি মিডলসব্রোর মোকাবেলা করবে। ম্যাচটি আজ রাত 8:30 শুরু হবে। এদিকে জার্মান কাপ ফুটবলে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্ডের মধ্যকার ম্যাচটি রাত 12:00 শুরু হবে। স্প্যানিশ লা লিগা ফুটবলে আজ বেশ কয়েকটি খেলা পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এতে আলাভেস, রায়ো ভালোকানোর, সেল্টা ভিগো, সেভিলার, এসপানিওল, রিয়াল সোসিয়েদাদের, গেটাফে, ওসাসোনার, জিরোনা, এলসের বিপক্ষে খেলবে। এছাড়া রিয়াল বেটিস, লেভান্তের, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো ক্লাবের, ভ্যালেন্সিয়া, বার্সেলোনার মুখোমুখি হবে। সবগুলো ম্যাচেই বাংলাদেশ সময় রাত 1:00 অনুষ্ঠিত হবে। ইতালিয়ান সিরিয়া লিগে রাত 12:00 ল্যাজিও তিসার এবং রাত 1:00 বলোগনা ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে। সাফনাজি ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী সোমবার থেকে 6 জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপ ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এতে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, 2016 সালে পশ্চিমবাংলার শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। টমাস ডুলিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। 65 বছর বয়সী জার্মান বংশোদ্ভূত এই কোচ আগামীকাল থেকে বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন। জন্মসূত্রে জার্মানি হলেও টমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি 81টি ম্যাচ খেলেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপে টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2টি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্য দল ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। 2টি ম্যাচ এবার লাসবোরোতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে এই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে 3টি ক্যাটাগরিতে মোট 23 পরিচালক পদে ভোট গ্রহণ হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও। সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য সঠিক কথা বলো। আল কুরআন বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ

0: فهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: জীবন ক্ষণস্থায়ী, আবার কেউ বলেন জীবন মানে দীর্ঘ পথ চলা। জীবন যেমনই হোক না কেন, এই জীবনকে সার্থক, সুন্দর ও সফল করতে হয়। মানুষের জীবনের সফলতা কোনো নির্দিষ্ট ছক ধরে আসে না, তবে কিছু বিষয় মেনে চললে তা সফল জীবনের সহায়ক হিসেবে কাজ করে। ছোট পরিবার সুখী, সুন্দর, আনন্দময় সফল জীবনের পূর্ব শর্ত। প্রিয় শ্রোতা, আপনাদের সুখী সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। পরিকল্পনা উন্নয়নের পূর্ব শর্ত। সঠিক পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। পরিকল্পনা বলতে আমরা বুঝি বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে করণীয় সুশৃঙ্খল পন্থা। পরিকল্পনা হতে হবে প্রয়োজন ভিত্তিক, চাহিদা মাফিক ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের উপযোগী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? বিবাহিত জীবনে কিভাবে সুখী হবেন? কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ? বাল্যবিবাহের কুফল সুদূর প্রসারী, এ নিয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য। সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
2: ফুলের বাছরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্প কুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ঝরে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চাই না কোন ফুল ঝরে যাক, আমরা চাই প্রস্ফুটিত হোক। এবং এই যে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে আমাদের বন্ধুরা যারা অংশ নেয়, তারা এক একটি ফুল আমাদের কাছে, তারা প্রস্ফুটিত হবে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা দেশকে তারা আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সজীব দত্ত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে এ পর্যায়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায়, উপজেলা পরিষদ সভাকক্ষে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। আমরা পেয়েছি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
3: আমার নাম থরাজিং মারমা, আমি দশম শ্রেণীর একজন ছাত্র।
2: বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
3: বাল্যবিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদের যে বিবাহ করা হয় তাকে বাল্যবিবাহ বলে।
2: অনেক ধন্যবাদ, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ো।
4: আমার নাম খাদিজা তার, আমি দশম শ্রেণীতে পড়ি।
2: খাদিজা, বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে তোমার কাছে মনে হয়?
4: আমার কাছে এখানে মেন কারণ হিসেবে আমি দারিদ্রতাকে চিহ্নিত করি, তারপর উপযুক্ত শিক্ষার অভাব, সচেতনতার অভাব, বাবা মায়ের অসচ্ছলতা, তারপর এখানে ধর্মীয় বিভিন্ন কুসংস্কার এর ভিতরে দায়ী।
2: অনেক ধন্যবাদ খাদিজা তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন করছে তোমার কোনো বন্ধু বা কাউকে, তুমি তখন কি করবে?
4: আমি আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব এটার যথাযথ প্রতিরোধ করার জন্য, বিশেষ করে আমাদের পুলিশ মহোদয়দেরকে, ইউএনও স্যারদেরকে জানানোর চেষ্টা করব।
2: তোমাদের স্কুলে শিক্ষকরা কি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা নিয়ে কখনো কাজ করেন?
4: হ্যাঁ করেন, তারা যতটুকু পারেন চেষ্টা করেন, আমাদেরকেও সবসময় ইন্সপায়ার দেন, আমাদেরকে বোঝান কিভাবে আমরা বাল্যবিবাহ থেকে আমরা দূরে থাকতে পারি, কিভাবে এটার প্রতিরোধ করতে পারি, সব আমাদেরকে বোঝান।
2: তোমার জীবনে বড় হয়ে কি হবার ইচ্ছে আছে?
4: অ্যাকচুয়ালি আমার জীবনে অনেক বড় হওয়ার অনেক ইচ্ছা আছে।
2: অনেক ধন্যবাদ, আমাদের পরের বন্ধুর কাছে আমরা যাব। আমরা চলুন কথা বলি, তোমার কি নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
5: আমার নাম নিউচিং মারমা, আমি দশম শ্রেণীতে পড়ি, একজন ছাত্রী।
2: তুমি বড় হয়ে কি হতে চাও?
5: একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
2: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। তুমি যে পড়াশোনা করছো, পড়াশোনা করে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাও, তোমার স্বপ্নের পথে তুমি এগিয়ে যেতে চাও, এই সময়ে যদি বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করেন তোমার পরিবার তোমাকে, তুমি কি করবে?
5: আমি আমার মা বাবাকে বোঝাবো যে আমাকে বাল্য বিবাহ না দেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমি বর্ডে অনেক ইউএনও স্যার ওদের সাথে হেল্প নিব আর আইনের ব্যবস্থা করবো, হেল্প নিব।
2: বাল্যবিবাহ একটি মেয়ের কি ধরনের ক্ষতি করে থাকে আর বাল্যবিবাহের কুফল আসলে কি?
5: বাল্যবিবাহের কুফল একটি মেয়ের স্বপ্ন ধ্বংস করে দেয় আর পরবর্তীতে প্রজন্মে নেওয়ার সময় মারও মৃত্যুর ঝুঁকি থাকে, শিশুরও মৃত্যুর ঝুঁকি থাকে। একজন গর্ভবতী মা আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুর বিকলাঙ্গ দেখা দিতে পারে আর অপুষ্টিহীনতা ওটাও দেখা দিতে পারে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই বাল্যবিবাহের যে কুফল আমরা জানি, এটি কি আমাদের আশেপাশে যারা জানেন না বা অসচেতন যারা তাদেরকে আমরা কিভাবে জানাতে পারি?
5: প্রথমত সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে উত্থান বৈঠক দিতে হবে আর প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পোস্টার দিতে হবে আর যতদূর পারি সবার জন্য ওইটা নিয়ে আলোচনা সভা করা দরকার আমার কাছে মনে হয় এটা।
2: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার জন্য শুভকামনা। আমরা এবার একজন বন্ধুকে পেয়েছি, চলুন তার সঙ্গে কথা বলি। তুমি কোন ক্লাসে পড়ো, কি নাম তোমার?
6: আমি দশম শ্রেণীর ছাত্র, আমার নাম মোহাম্মদ রাব্বি রহমান রবি।
2: রাব্বি, বাল্যবিবাহ একটি ছেলের কি ধরনের ক্ষতি করে থাকে?
6: বাল্যবিবাহ একটি ছেলের ভবিষ্যতের স্বপ্ন, তার চিন্তা চেতনাকে আঘাত হানে। যখন সে বাল্যবিবাহে জড়িয়ে পড়ে তখন তাকে সংসারের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, এজন্য তাকে কঠিন পরিশ্রম করতে হয়। অনেক সময় তারা হতাশাগ্রস্ত হয়ে মদ্যপান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অসাংস্কৃতিক কাজে সংযুক্ত হয়ে পড়ে।
2: অনেক ধন্যবাদ তোমাকে। এই যে বাল্যবিবাহ শুধু মেয়েদের নয় ছেলেদেরও ক্ষতি করে থাকে বা এটির যে কুফল রয়েছে এটি আমরা আরো মানুষের মাঝে কিভাবে ছড়িয়ে দিতে পারি?
6: এটি আমরা বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, উঠান বৈঠক এবং বিভিন্ন ক্লাব গঠন করে মানুষের কাছে পৌঁছাতে পারি।
2: অনেক ধন্যবাদ তোমাকে। আজকের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, তুমি কি ওনাকে ভয় পাও?
6: জি না।
2: তোমার কোথাও যদি কোনো অসঙ্গতি দেখো, বাল্য বিয়ে হচ্ছে দেখো, তুমি ওনাকে জানাতে পারবে সহজেই?
6: জি স্যার।
2: অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আছেন, চলুন শ্রোতা বন্ধুরা তাদের অনুভূতি আমরা জানার চেষ্টা করি। এ পর্যায়ে আমরা প্রধান শিক্ষক গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় আমরা পেয়েছি, চলুন কথা বলি। আপনারা শিক্ষার্থীদের সচেতন করবার লক্ষ্যে কিভাবে কাজ করছেন?
7: আমরা ইতিমধ্যে আমাদের স্কুলে কিশোর কিশোরী ক্লাব আছে, যেখানে বয়সন্ধিকালে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং সমাধানের উপায় দেওয়া হয়, আবার তাদেরকে গাইড হিসেবে টিচার দেওয়া আছে, মহিলা টিচার পুরুষ টিচার। কাজে আমার স্কুল বলে কথা না, আমার আশেপাশে ইউএনও স্যারকে প্রশাসনকে আমরা সহযোগিতা করি, কোথাও বাল্য বিভাগের সংবাদ পাইলে আমরা সাথে সাথে সেখানে চলে যাই এবং সেটা বন্ধের চেষ্টা করতেছি।
2: আন্তরিক ধন্যবাদ। আমরা চাই যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ওনারা বাল্যবিবাহ প্রতিরোধে এভাবেই কার্যকরী ভূমিকা পালন করবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। একটু বিশদে আমরা জানার চেষ্টা করি যে প্রশাসন কিভাবে বাল্য বিয়ে বন্ধে সজাগ রয়েছে, কিভাবে বাল্য বিবাহ বন্ধ করছেন তারা প্রান্তিক পর্যায়ে। আপনাকে স্বাগত তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে?
8: যেমনটা জানেন যে বাল্যবিবাহ একটা সামাজিক সমস্যা, প্রতিটি স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আমাদের কিশোর কিশোর ক্লাব রয়েছে বা যখনই আমরা যে কোনো অনুষ্ঠান আয়োজন করি না কেন বা বিভিন্ন উঠান বৈঠক বলেন বা যে কোনো সভাতেই আমরা সচেতনতার জন্য আমরা কাজ করে থাকি এবং প্রতিটি শিক্ষার্থী এবং তাদের পরিবার পরিজনকে আমরা বলে থাকি বাল্যবিবাহের যে কুফলগুলো রয়েছে সেগুলো জানিয়ে থাকি। আমি মূলত মনে করি যে সচেতনতাটাই হচ্ছে মুখ্য, আইন প্রয়োগটা তারপরে আমাদের দেখা উচিত।
2: আন্তরিক ধন্যবাদ আপনাকে। এভাবেই সচেতন থাকবে গুইমারার শিক্ষার্থীরা, এটাই আমাদের প্রত্যাশা। বর্তমান সময়ে তরুণদের সঙ্গে আপনাদের একটি নিবিড় সংযোগ হয়েছে আমরা দেখতে পাই। এখন কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই বাল্যবিবাহ বন্ধে আপনাদের কাছে আসেন, হটলাইন নম্বরগুলোতে ফোন করেন, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন?
8: এখনকার যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা খুবই বেশি অ্যাক্টিভ, তারা খুব সহজেই প্রশাসনের সাথে তারা যুক্ত হচ্ছেন এবং যে কোনো সমস্যা, শুধু বাল্যবিবাহ নয়, যে কোনো সামাজিক সমস্যা হোক না কেন তারা কিন্তু আমাদের ইনফর্ম করেন, প্রশাসনকে জানান এবং আমাদের সেক্ষেত্রে এই বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে খুবই সুবিধা হয়।
2: বাল্যবিবাহ প্রতিরোধে কয়েকটি হটলাইন নম্বর রয়েছে আমরা জানি, 333-তে বাল্যবিবাহ সহ আরো বেশ কিছু বিষয়ের সমাধান হয়ে থাকে, সেবা পেয়ে থাকে আমাদের জনসাধারণ। এছাড়া 109, 109-8 আমাদের এই যে 333-র মাধ্যমে বা হটলাইন নম্বরের মাধ্যমে বাল্যবিবাহ যে বন্ধ হয় বা আপনারা অনেক ক্ষেত্রে করে থাকেন, এই প্রক্রিয়াটা আমাদেরকে যদি একটু জানান।
8: সেক্ষেত্রে যে বাল্যবিবাহ শিকার হয় সে মতো ফোন দিয়ে থাকে, সেই ফোন কাকে দিচ্ছে তাকে হচ্ছে ফরওয়ার্ড করা হয়। যদি অনেকে তারা চায় তাহলে ইউনোর কাছে ফরওয়ার্ড করে এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা সেই স্পটে চলে যাই এবং হচ্ছে বাল্যবিবাহ বন্ধের জন্য কাজ করে থাকি।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার গুইমারা খাগড়াছড়ি পার্বত্য জেলা। তিনি যেমনটি বললেন, আসুন আমরাও বাল্যবিবাহ প্রতিরোধে জাতির অবস্থান থেকে সচেতন হই, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি। সজীব দত্ত আগামী সপ্তাহে দেশের অন্য কোন জেলার অন্য কোন উপজেলার শিক্ষার্থীদের নিয়ে আপনাদের মুখোমুখি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য নিরন্তর শুভকামনা।
1: শুনলেন তারুণ্যের কণ্ঠ। এবারে আপনাদের নিয়ে যাব সুরের কাছে, শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী নাসরিন আক্তার বিউটি, গীতিকার এ এস এম মাসিউর রহমান, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু জ্বর মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সায়েম রায়হান। শুরুতেই শিরোনাম। দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ময়মনসিংহে দিনব্যাপী সফরের অংশ হিসেবে ধরার খাল পুনঃ খনন কাজের উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না। আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগে রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট, ঈদের পরে বিচার শুরু, জানালেন আইনমন্ত্রী। রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দেশে হামে একদিনে আরও 13টি শিশুর মৃত্যু, হামের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক সহ দায়িত্বরত সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল। আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা, নিরাপদ ভ্রমণ নিশ্চিতে রেল কর্তৃপক্ষের প্রস্তুতি গ্রহণ, দেশজুড়ে নিরাপত্তা জোরদার। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে 90 জন নিহত। এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, সিটি ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং ঢাকা লেপার্ডস এর নিজ নিজ খেলায় জয়লাভ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দিনব্যাপী ময়মনসিংহ সফরকালে ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে এ আহ্বান জানান। সেখানে তিনি একটি গাছের চারাও রোপণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে এই মুহূর্তে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাপ্রাপ্ত হবে, দেশের মানুষ বিপদে পড়বে। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা তুলে ধরে তারেক রহমান বলেন, তার সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। পরে প্রধানমন্ত্রী ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 3 দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: শনিবার ঢাকা থেকে সড়ক পথে ত্রিশালে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রী ত্রিশালের বৈলর ইউনিয়নের মৃতপ্রায় ধরার খালের ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন তিনি। 1979 সালের 6ই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.1 কিলোমিটার দীর্ঘ খালটি খনন করেছিলেন। পরে প্রধানমন্ত্রী খালের পাশে স্থাপিত মঞ্চে দেয়া বক্তব্যে বলেন, একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 5ই আগস্ট যাদেরকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করেছিল, অরাজকতা সৃষ্টির সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
3: এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে তলে তলে আবার খাতিল শুরু করেছে। 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও দিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও দিয়েছে।
2: বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুরে নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ের 3 দিনব্যাপী জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল পুরস্কার 2025 প্রদান এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসন প্রকাশিত দুটো নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা। তাকে বাংলাদেশের জাতীয় সত্তার এক সার্থক প্রতিনিধি হিসেবে উল্লেখ করে জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসেবে ঘোষণার বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
3: জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি, সবার আগে বাংলাদেশকে ধারণ করি। আমাদের জাতীয় কবির স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল স্মৃতি হিসাবে ঘোষণা করা যায় কিনা এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আমি সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানাব।
2: এ সময় রাজধানীর পল্লবীতে শিশু রানিসা হত্যা মামলার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।
3: বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোন মানুষ এইভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
2: প্রধানমন্ত্রী বলেন, বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে। রামিসা হত্যার ঘটনায় মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দ্রুততম সময়ে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল শীর্ষক কর্মশালায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট দ্রুত পাওয়া গেলে এবং ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হলে রামিসা হত্যা মামলার বিচার ঈদের পরপরই শুরু করা যাবে।
4: ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব।
0: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, এই নৃশংস ঘটনায় সমগ্র জাতি অত্যন্ত বেদনাহত ও স্তম্ভিত। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ কে ফজলুল হক ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে রামিসা হত্যাকারীকে শাস্তির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
5: এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে এই বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারব যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি।
0: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন জরুরি। তিনি আজ রাজধানীর ফার্মগেটে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে অনুষ্ঠিত কর্মসংস্থানে টেকসই উত্তরণ, টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথ চলা শীর্ষক সেমিনারে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার নতুন করে সরকারি মালিকানায় কোনো মিল স্থাপন বা পরিচালনার পরিকল্পনা করছে না, ব্যবসা পরিচালনায় ব্যক্তি নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার নীতি সহায়তা ও প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চলমান রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘের আরও জোরালো সমর্থন কামনা এবং বৈশ্বিক তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর স্মিথ স্নাইকারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি ক্রমবর্ধমান মানবিক ও জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেন। জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের উদারতা ও অনন্য সংহতির প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এই মানবিক দৃষ্টান্ত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বৈঠকে দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ক্রমবর্ধমান অংশগ্রহণ, টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎ চালিত গাড়ি চালিয়ে এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং দেশের উদীয়মান এই শিল্পের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানান, আজ প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার কার্যালয়ে দেশের প্রথম ইভি প্রস্তুতকারক বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আয়োজিত বৈদ্যুতিক যানবাহনের একটি প্রদর্শনী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই কোম্পানিটির তৈরি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল এসইভি এবং একটি কভার্ড ভ্যান চালান। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিরা এই সময় প্রধানমন্ত্রীকে জানান, যানবাহনগুলো সম্পূর্ণ ব্যাটারি চালিত ও পরিবেশ বান্ধব, এতে কোনো জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুতের খরচও তুলনামূলকভাবে কম। তারা আরও জানান, যানবাহনগুলোর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী উৎপাদকদের বলেন, যদি গাড়ির গুণগত মান ও নিরাপত্তা মান যথাযথভাবে বজায় রাখা হয় এবং এই উদ্যোগ থেকে দেশ উপকৃত হয়, তবে সরকার সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে মোট দুটি এসইউভি, একটি কভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা এবং দুটি মোটরসাইকেল প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির বিপণন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ২১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত ডাক্তার, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে একথা বলেন। এর আগে তিনি তার মন্ত্রণালয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ IFRC এর পক্ষ থেকে দেওয়া জরুরি স্বাস্থ্য সামগ্রী আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম রুবেলার টিকা দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ঘোষণা দেন যে হামের টিকার বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ গত ২০ মে শেষ হলেও টিকাদান কার্যক্রম কোনোভাবেই বন্ধ হবে না, বরং তা নিয়মিত কার্যক্রম হিসেবে চলমান থাকবে। সংক্রমণ এড়াতে এবারের ঈদ যাত্রায় শিশুদের নিয়ে সতর্কভাবে চলতে অভিভাবকদের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। আজ থেকে শুরু হয়েছে ঈদে ঘরমুখো মানুষ নিয়ে রেলের ৫ দিনব্যাপী ঈদ যাত্রা। বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদ যাত্রায় যাতে শিডিউল বিপর্যয় না ঘটে সে লক্ষ্যে কমলাপুরে থাকবে অতিরিক্ত ইঞ্জিন ও বগি। এছাড়া আগামীকাল থেকে বিভিন্ন রুটে চলাচল করবে ১০টি বিশেষ ট্রেন। এদিকে আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট ছাড়া ভ্রমণ বন্ধ সহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষা সরকারি বাহিনী এবং রেলওয়ে পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কমলাপুর ও বিমানবন্দর, রেলওয়ে স্টেশন সহ অন্যান্য প্রধান স্টেশনগুলোতে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি দল মোতায়েন করা হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
7: পবিত্র ঈদ উল আজহার আগে ঈদযাত্রার প্রথম দিন ছিল শনিবার। ফলে চিরচেনা কর্মব্যস্ত রাজধানী ছেড়ে নারীর টানে বাড়ি ফেরার চিরায়ত দৃশ্য আবারও ফিরে এসেছে রেলাঙ্গনে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভোরের আলো ফুটতেই উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে এবারের ঈদের ঘরমুখ মানুষের ট্রেন যাত্রা। উৎসবের এ

0: থাকলেও এখনও চিরকালীন সেই উপচে পড়া ভিড় বা চেনা ভোগান্তির রূপ দেখা যায়নি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বিভাগের মধ্যে নিবিড় সমন্বয় থাকায় এবার ঈদ যাত্রায় কোন শিডিউল বিপর্যয় ঘটবে না এবং পুরো প্রক্রিয়াটি স্বস্তিদায়ক হবে। এ সময় ঈদযাত্রা নিয়ে ট্রেনের যাত্রীরা জানান, এখন পর্যন্ত খুব বেশি চাপ না থাকায় তাদের টিকিটে নির্ধারিত সিট পেতে কোনো সমস্যা হয়নি। এছাড়াও ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ, ফলে বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, সেই সঙ্গে বাড়ছে ব্যস্ততাও। এ সময় বাসে ঈদযাত্রার যাত্রীরা জানান, এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করা, পশুরহাটের নিরাপত্তা, চাঁদাবাজি প্রতিরোধ এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চঘাট, শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। এর অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে, যা ঈদের আগে 7 দিন এবং ঈদের পর 7 দিন কার্যকর থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট ও সাইবার মনিটরিং টিমও প্রস্তুত রাখা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু চোরাই পথে আনা পশু নয় বরং বৈধ উৎস হতে প্রাপ্ত কোরবানির পশু কেনার আহ্বান জানিয়েছেন। তিনি আজ গাবতলী পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। দেশে কোরবানির পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
3: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 90 জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গতকাল সানজি প্রদেশের লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে এই প্রাণহানি ঘটে। 100 জনের বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দুর্ঘটনার সময় খনিতে 247 জন শ্রমিক কর্মরত ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাবে সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা উচ্চ থেকে অতি উচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম গেব্রিয়াসুস আরও জানান, আফ্রিকার বিস্তৃত অঞ্চলে ঝুঁকি বেশি থাকলেও বিশ্বের অন্যান্য স্থানে তা কম রয়েছে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এখন পর্যন্ত এই ভাইরাসের প্রাদুর্ভাবে 177 জন মারা গেছে ও 750 জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। বৈঠক শেষে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কল্যাণে উভয় দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। মার্কো রুবিও আজ সকালে কলকাতায় পৌঁছেন। তিনি জয়পুর এবং আগ্রাও সফর করবেন। খেলা খবর ক্রিকেট। রাজধানী ও এর আশেপাশের ভেন্যুতে আজ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে আবাহনী লিমিটেড, লিজেন্ডস অফ রূপগঞ্জ, সিটি ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স এবং ঢাকা ল্যাপার্স তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আবাহনী লিমিটেড 9 উইকেটে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে, লিজেন্ডস অফ রূপগঞ্জ 7 উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং সিটি ক্লাব 19 রানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্স 7 রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং ঢাকা ল্যাপার্স 30 রানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে।

0: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে অরাজকতার সৃষ্টির পাইকারা চলছে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে। ময়মনসিংহের দিনব্যাপী সফরের অংশ হিসেবে ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু ও নারী নির্যাতন কোনোভাবেই বর্তমান সরকার মেনে নেবে না, আগামী 1 মাসের মধ্যেই শিশুর আমিষা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উদ্বোধনকালে প্রত্যয় প্রধানমন্ত্রীর। ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগের আমিষা হত্যাকাণ্ডের চার্জশিট, ঈদের পরে বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। এবং রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। খবর শেষ হলো,
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মমতাজ শাহিন রুম্পা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিকল্প নেই। এই বাস্তবতাকে সামনে রেখে সাংবাদিক, গণমাধ্যম মালিক ও সংবাদপত্র কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আগামী জুলাই আগস্টের মধ্যে নতুন গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করতে চলেছে সরকার। এই কমিশন ও নীতিমালা তৈরির উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের সময়মতো বেতন নিশ্চিত করা, অপেশাদার আচরণ থেকে সুরক্ষা দেওয়া এবং মালিক ও সাংবাদিকদের বিরোধ নিষ্পত্তির জন্য একটি আইনি কাঠামো তৈরি করা, গণমাধ্যমের স্বাধীনতা বজায় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কাজ করা। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতিতে জবাবদিহিতার অভাব রয়েছে। তথ্য প্রবাহকে অবাধ করার পাশাপাশি এর পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটি উন্নত রেগুলেটরি সিস্টেমের প্রয়োজন। এই উদ্দেশ্যে সরকার কর্তৃত্ববাদী শাসক নয়, বরং সার্ভিসিং ম্যানেজার হিসেবে তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করতে চায়। সেই লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে, যা একটি ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। জানা গেছে, গণমাধ্যম কমিশনের প্রধান কাজ হল গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, সংবাদকর্মীদের অধিকার নিশ্চিত করা এবং গণমাধ্যম খাতে বিদ্যমান যে কোনো বৈষম্য, মনোপলি ও নৈরাজ্য নিরসন করা, পাশাপাশি সাংবাদিকতার গুণগত মান বজায় রাখতে ও স্বনিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নীতিমালা ও মানদণ্ড প্রণয়ন ও তা প্রতিপালন নিশ্চিত করা। কমিশন মিথ্যা মামলার পাশাপাশি অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার মাধ্যমে সৃষ্ট নৈরাজ্য প্রতিরোধ করবে। বর্তমানে প্রচলিত আইনে এসব কর্মকাণ্ডকে সরাসরি অপরাধ হিসেবে চিহ্নিত করার স্পষ্ট বিধান নেই, ফলে ক্ষুব্ধ ব্যক্তিরা অন্য আইন ব্যবহার করছেন। নতুন গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে এ আইনি সীমাবদ্ধতা দূর করা সম্ভব হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে বলেছেন, সাংবাদিকদের সময় মতো বেতন নিশ্চিত করা এবং অপেশাদার আচরণ থেকে তাঁদের সুরক্ষা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, তেমনই গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়াও সরকারের দায়িত্বের অংশ। তিনি বলেন, সাংবাদিক ও মালিক পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো তৈরির কাজ চলছে। আগামী জুলাই আগস্টের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নীতিমালা ও কমিশন গঠন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ নিশ্চিত করা সম্ভব হবে। অপসাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবহার করে নৈরাজ্য সৃষ্টির ঘটনাগুলোও এই কমিশনের আওতায় আইনি প্রক্রিয়ায় আনা হবে। তবে এটাও ঠিক, এসব অপতথ্য মোকাবিলায় কেবল আইন নয়, বরং সৃজনশীল জ্ঞান ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে মুক্ত চিন্তা, বিবেক, গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিশ্চিত করা আছে। তারপরও এমন একটি সংবাদ ব্যবস্থা নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে, যেখানে সাংবাদিকরা সরকারি বা কর্পোরেট হস্তক্ষেপ, ভয়ভীতি বা সেন্সরশিপ ছাড়াই নির্ভয়ে সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
2: বাংলাদেশ বেতার।

0: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী লিসপা লায়লা, কথা লিখেছেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

লিসপা লাইলার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

লিসবা লায়লার কণ্ঠে দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন FM 88.8 মেগাহার্জে আপনারা শুনবেন NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান।

0: দেশাত্মবোধক গান শুনলেন।
1: এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক টিপু সুলতান, কাহিনী ডিএল রায়, প্রচারিত হবে বিকেল 3:05। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনতে পাবেন বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা, স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান শুনবেন বেলা 2:30। দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:30। এছাড়া আধুনিক গান দুপুর 12:30 শুনবেন শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে। রূপালী, ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12:20। শিল্পী শিল্পা বৈরাগী। বাউল গানের অনুষ্ঠান শুনবেন সন্ধ্যা 6:10। পল্লীগীতি, হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর 12:40। এছাড়া এফএম 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات.

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।